আকাশবাণী শিলচর। আজ বুধবার, 17ই আষাঢ় 1948 শকাব্দ, 23শে আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 8ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযুগে প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টসে, এবং এফএম প্রচার তরঙ্গ 102.3 মেগাহার্টসে।

0: তাহা স্থায়ী নহে। এ সকল প্রথমবারে যে পরিমাণে সুখদায়ক হয়, দ্বিতীয়বারে সে পরিমাণে হয় না, তৃতীয়বারে আরও অল্প সুখদায়ক হয়। ক্রমে অভ্যাসে তাহাতে কিছুই সুখ থাকে না, সুখ থাকে না, কিন্তু দুইটি অসুখের কারণ জন্মে। প্রথমত অভ্যস্ত বস্তুর ভাবে সুখ না হোক, অভাবে গুরুতর অসুখ হয় এবং অপরিতোষণীয় আকাঙ্ক্ষার বৃদ্ধিতে যন্ত্রণা হয়। অতএব পৃথিবীতে যে সকল বিষয় কাম্যবস্তু বলিয়া চিরপরিচিত তাহা সকলই অতৃপ্তিকর এবং দুঃখের মূল। সকল স্থানে যশের অনুগামিনী নিন্দা, ইন্দ্রিয় সুখের অনুগামী রোগ, ধনের সঙ্গে ক্ষতি ও মনস্তাপ, কান্তবপু জরাগ্রস্ত বা ব্যথিদুষ্ট হয়, সুনামিও মিথ্যা কলঙ্ক রটে, ধন পত্নীজারেও ভোগ করে, মান সম্ভ্রম মেঘমালার ন্যায় শরতের পর আর থাকে না, বিদ্যা তৃপ্তিদায়িনী নহে, কেবল অন্ধকার হইতে গাঢ়তর অন্ধকারে লইয়া যায়, এ সংসারের তত্ত্ব জিজ্ঞাসা কখনো নিবারণ করে না, স্বীয় উদ্দেশ্য সাধনে বিদ্যা কখনো সক্ষম হয় না। কখনো শুনিয়াছি কেহ বলিয়াছে, আমি ধন উপার্জন করিয়া সুখী হইয়াছি বা যশস্বী হইয়া সুখী হইয়াছি। আমি শপথ করিয়া বলিতে পারি, কেহ এমত কথা কখনো শুনে নাই। ইহার অপেক্ষা ধনমানাদির অকার্যকারিতার গুরুতর প্রমাণ আর কি পাওয়া যাইতে পারে? বিশ্বের বিষয় এই যে এমন অকাট্য প্রমাণ থাকিতেও মনুষ্য মাত্রই তাহার জন্যে প্রাণপাত করে, এ কেবল কুশিক্ষার গুণ। মাতৃস্তন্য দুগ্ধের সঙ্গে সঙ্গে ধনমানাদির সর্বসারবত্তায় বিশ্বাস শিশুর হৃদয়ে প্রবেশ করিতে থাকে। শিশু দেখে রাত্রিদিন পিতা মাতা ভ্রাতা ভগিনী গুরু ভৃত্য প্রতিবেশী শত্রু মিত্র সকলেই প্রাণপণে হা অর্থ হা যশ হা মান হা সম্ভ্রম করিয়া বেড়াইতেছে। সুতরাং শিশু কথা ফুটিবার আগেই সেই পথে গমন করিতে শিখে। কবে মনুষ্য নিত্যসুখের একমাত্র মূল অনুসন্ধান করিয়া দেখিবে? যত বিদ্বান বুদ্ধিমান দার্শনিক সংসারতত্ত্ববিদ যে কেহ আস্ফালন কর, সকলে মিলিয়া দেখো পরসুখবর্ধন ভিন্ন মনুষ্যের অন্য সুখের মূল আছে কিনা। নাই, আমি মরিয়া ছাই হইব, আমার নাম পর্যন্ত লুপ্ত হইবে, কিন্তু আমি মুক্ত কণ্ঠে বলিতেছি, একদিন মনুষ্য মাত্রে আমার এই কথা বুঝিবে যে মনুষ্যের স্থায়ী সুখের অন্য মূল নাই। এখন যেমন লোকে উন্মত্ত হইয়া ধন মান ভোগাদির প্রতি ধাবিত হয়, একদিন মনুষ্য জাতি সেই রূপ উন্মত্ত হইয়া পরের সুখের প্রতি ধাবমান হইবে। যাহা কিছু পড়ি বা শুনি তাহাতেই বাহ্য সম্পদ ভিন্ন আর কোনো বিষয়ের কথা দেখিতে পাই না। তোমার বাহ্য সম্পদে কয়জন অভদ্র ভদ্র হইয়াছে, কয়জন অশিষ্ট শিষ্ট হইয়াছে, কয়জন অধার্মিক ধার্মিক হইয়াছে, কয়জন অপবিত্র পবিত্র হইয়াছে, আমি কখনো পরের জন্য ভাবি নাই। এই জন্য সকল হারাইয়া বসিয়াছি, সংসারে আমার সুখ নাই, পৃথিবীতে আমার থাকিবার আর প্রয়োজন দেখি না, পরের বোঝা কেন ঘাড়ে করিব, এই ভাবিয়া সংসারী হই নাই। তাহার ফল এই যে কিছুতেই আমার মন নাই, আমি সুখী নহি, কেন হইব, আমি পরের জন্য দায়ী হই নাই, সুখে আমার অধিকার।
1: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী শিলচর।
2: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
3: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
1: শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

মাঝখানে শুনলেন ভারতী কর চৌধুরীর কণ্ঠে। বন্দন অনুষ্ঠানে সর্বশেষ গানটি শুনবেন সুরেশ ওয়াডেকরের কণ্ঠে।

তখন শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান খেতে খামারে।

ধান চাষে শ্রী প্রযুক্তি এক আধুনিক অত্যন্ত কার্যকর পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে ধান চাষে যে পরিমাণ জল দরকার তার মাত্র অর্ধেক পরিমাণ ব্যবহার করে 20-25% অধিক ফসল এবং প্রচুর পরিমাণে খড় উৎপাদন করা সম্ভব। এই পদ্ধতিতে রাসায়নিক সারের প্রয়োজন কম এবং জৈবিক সার অধিক ব্যবহার করার ফলে মাটির গুণমান বৃদ্ধি হয়। এছাড়া প্রতিটি বীজের ওজন বৃদ্ধি হয়। শ্রী পদ্ধতিতে 1 বিঘা জমির জন্য মাত্র 700 গ্রাম থেকে 1 কেজি বীজ দরকার হয়। 20 বর্গমিটার বীজতলায় প্রথমে 1 ইঞ্চি পচন সার, তারপর 1.5 ইঞ্চি বালি, এরপর আবার 1 ইঞ্চি পচন সার এবং এরপর 2.5 ইঞ্চি বালি দিয়ে ভালো করে মেশাতে হবে এবং অঙ্কুরিত বীজ খুব পাতলা করে ছিটিয়ে দিয়ে আবার ধানের খড় দিয়ে ঢেকে দিতে হবে। শ্রী পদ্ধতির আরেকটি বিশেষত্ব হচ্ছে খুব কম বয়সের চারা রোপণ। মাত্র 8-12 দিনের চারা রোপণ করা হয়। এতদঞ্চলের কৃষক ভাইদের কাছে এই পদ্ধতি একটু অন্যরকম মনে হলেও আখেরে ফলন অত্যন্ত ভালো হওয়ায় কৃষক ভাইদের কাছে খুশির বার্তা নিয়ে আসে। যেহেতু চারা খুব দুর্বল থাকে তাই খুব সাবধানে তুলে নিয়ে 1/2 ঘন্টার মধ্যেই মূল জমিতে রোপণ করতে হয়। সেই জন্য বীজতলা মূল জমির মধ্যে অথবা একেবারে লাগোয়া জমিতে তৈরি করতে হয়। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অনিয়মিত হওয়ার ফলে কৃষক ভাইদের জল ব্যবহারে আরও সতর্ক হতে হবে। এই পরিস্থিতিতে শ্রী পদ্ধতি অত্যন্ত কার্যকর। এই পদ্ধতির আরেকটি বিশেষত্ব হচ্ছে যে মূল জমিতে সবসময় ছিপছিপে জল রাখতে হয়। প্রচলিত পদ্ধতির মতো জল ধরে রাখতে হয় না, বরং জল ছেড়ে দেবার উপায় করা প্রয়োজন। আবার কয়েকদিনের অনাবৃষ্টির ফলে মাটিতে যেই মিহি ফাটল দেখা দেবে তখনই জলসেচ করতে হবে, যাতে মাটি আবার ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে পড়ে। চারা রোপণের দূরত্ব 25 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার এবং এই আবশ্যিক দূরত্ব বজায় রাখার ফলে মাঠে আগাছা জন্মাতে পারে, যা উইডারের সাহায্যে মাটিতে মিশিয়ে দিলে আগাছা মরার পাশাপাশি মাটিতে সবুজ সার যোগ হয়। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা সহ ভারতের অনেক রাজ্যেই শ্রী প্রযুক্তি এক জনপ্রিয় ধান চাষের পদ্ধতি।

0: সাজে খামারে শুনলেন আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন, আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: লোকগীতির অনুষ্ঠানে আজকের শিল্পী পরেশচন্দ্র দাশ।

এতক্ষণ লোকগীতি শুনলেন পরেশচন্দ্র দাসের পরিবেশনায়। শিল্পীর পরিবেশনায় আবারও লোকগীতি শুনতে পাবেন আজ দুপুর 1:40 আকাশবাণী শিলচর। এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী মনোময় ভট্টাচার্য সকাল 7:40 এবং দুপুর 1:15। সকাল 8:40 আধুনিক গান শুনবেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। এছাড়া বেলা 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। হিন্দি ছবির গানের অনুষ্ঠান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন ওস্তাদ সাবরি খানের সারেঙ্গি বাদন। সকাল 9:30 এই অনুষ্ঠানে খেয়ালের শিল্পী পণ্ডিত জগদীশ প্রসাদ। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান। গজলের শিল্পী পামেলা সিং বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন শ্যামলী ভট্টাচার্য পাল। মৌসুমী পাল ভজন পরিবেশন করবেন দুপুর 2:00। দুপুর 2:30 নজরুল গীতি শুনবেন রেবা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন দিলীপ কুমার সিনহার ম্যান্ডোলিন বাদন এবং রাত 8:30 তরুণ বন্দ্যোপাধ্যায়ের তরুণ দেবের সেতার বাদন। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি। চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45, এতে আধুনিক চাষবাস নিয়ে বলবেন হীরেন্দ্র কুমার মজুমদার এবং ধানের অধিক ফলনের জন্য কৃষি পরামর্শ এনে বলবেন নবজ্যোতি ভূঁইয়া। রাত 8:00 কথিকার অনুষ্ঠানে প্রসঙ্গ মুদ্রাস্ফীতি এনে বলবেন জয়দীপ বিশ্বাস। লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরির শিল্পী পূর্ণব্রত দাশগুপ্ত। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে নাক কান গলা সম্বন্ধীয় শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ডক্টর কৃপাময় নাথ। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: आकाशवाणी शिलचर।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ বুধবার, 8ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। প্রথমে দেখে নেই ইতিহাসের পৃষ্ঠায় 8ই জুলাই অর্থাৎ আজকের দিনটি। 1822 সালে আজকের দিনে প্রখ্যাত ইংরেজ কবি পার্সি বিসি শেলির সলিল সমাধি ঘটে লিভারপুলের সমুদ্র সৈকতে। আজকের দিনে 1858 সালে সিপাহী বিদ্রোহ অবসানের পর লর্ড কেনিং শান্তি ঘোষণা করেন। 1918 সালে আজকের দিনে

ভারতের সংবিধান সম্পর্কে মন্টেগু চ্যামসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়। ইতিহাসের পৃষ্ঠায় 8ই জুলাই অর্থাৎ আজকের দিনটি সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। এবারে আজকের প্রসঙ্গ। 1822 সালে আজকের মতো 8 জুলাই তারিখে মাত্র 30 বছর বয়সে ঝড় হাওয়ায় জাহাজ ডুবিতে মৃত্যু হয়েছিল কিংবদন্তী কবি পার্সি বিসি শেলির। কিন্তু তিনি তার বিপুল কর্মসম্ভারের জন্য আজও আমাদের মধ্যে বেঁচে রয়েছেন। আর 1792 সালের 4 আগস্ট ফ্রান্সে সন্ত্রাসের বছরে জন্মগ্রহণ করেন ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান কবি পার্সি বিসি শেলি। তিনি 1804 সালে 12 বছর বয়সে ইটন কলেজে ভর্তি হন। সেখানে তার 6 বছরের পড়াশোনাকালে শেলি 2টি কাজ হাতে দেন যা তার সারা জীবন তীব্র উদ্দীপনার সাথে চলতে থাকে। সেগুলো হল লেখা এবং ভালোবাসা। এ 2টি প্রয়াসই এমনভাবে মিশে যেত যে ভালোবাসাই লেখার বিষয় হয়ে উঠত। শেলি ইটনে থাকাকালেই কবিতা লেখা শুরু করেন। 17 বছর বয়সে তার লেখক জীবনের শুরু। সে সময়কার কিছু কবিতা 1810 সালে ভিক্টোরো কেজিয়ার কর্তৃক প্রকাশিত অরিজিনাল পোয়েট্রি গ্রন্থে প্রকাশিত হয়। তবে তার প্রথম প্রকাশনা হল একটি গথিক উপন্যাস জাস্ট্রোজি। 1810 সালে শেলি যখন অক্সফোর্ডের ইউনিভার্সিটি কলেজে ভর্তি হন তখন তিনি ইতিমধ্যেই একজন পরিচিত লেখক এবং একজন প্রচণ্ড বই পড়ুয়া, যার বৌদ্ধিক আগ্রহ নির্ধারিত পাঠ্যক্রমের পরিধিকে অনেক ছাড়িয়ে গিয়েছিল। অক্সফোর্ডে অবস্থানকালে তিনি দ্য নেসেসিটি অফ এথিজম নামে একটি গদ্য পুস্তিকা প্রকাশ করেছিলেন। শেলির জন্য কবিতা লেখা ছিল এক ধরনের কবির শিক্ষানবিশী, যা তিনি তার জীবদ্দশায় জনসমক্ষে তুলে ধরার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন না। শেলির প্রধান সাহিত্যকর্ম কুইন ম্যাব নামে একটি রাজনৈতিক মহাকাব্য, যা তার বন্ধু হুকাম 1813 সালে প্রকাশ করেন। কবিতাটিতে ধর্মীয় গোড়ামি ও কুসংস্কারের পাশাপাশি রাজতন্ত্রের মতো প্রথা ও প্রতিষ্ঠানের দমনমূলক আচরণের ওপর আক্রমণ করা হয়। এই কবিতা নিষ্কলুষ মানবাত্মার মহান সম্ভাবনার ইঙ্গিত দেয়। শেলির ভাবনা তার বিভিন্ন কবিতা, গদ্য এবং জীবনে মূর্ত রয়েছে। আজকের প্রসঙ্গ শুনলেন।

0: গানখানি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, ধারাবাহিক গল্প পাঠের আসরে এখন শুনবেন প্রমথ চৌধুরীর সহযাত্রী গল্পের আজকের অংশ।
1: তার মৃত্যুর পর আমি আবার বিয়ে করে স্ত্রীবিয়োগের এক মাসের মধ্যে এই তৃতীয় পক্ষই আমাকে এ বেশ ধরিয়েছে। এর থেকে মনে ভাববেন না যে সে দেব্যা হয়ে আমার সম্পত্তি ভোগ দখল করছে, আর আমি রাস্তায় রাস্তায় একশের আটা ওর আধাশের কে মেলা দে ভগবান বলে সকাল সন্ধ্যা চিৎকার করে বেড়াচ্ছে। ছেলেবেলায় একটি গান শুনেছিলাম, মরি হায় হায় শুনে হাসি পায়, কালো শোষে যাবেন কাশে ভস্ম রাশে মেখে গায়। শর্মা ও কৌপিন কমণ্ডলু ধারণ করে কাশে যাবার ছেলে নয়। আমার তৃতীয় পক্ষ দেশ ছাড়া হয়েছেন বলে আমিও দেশ ছাড়া হয়েছি, কথাটা একটু হেয়ালির মতো শোনাচ্ছে না? ব্যাপার কি হয়েছে আপনাকে বলছে, তা আপনি বিশ্বাস করুন আর নাই করুন, সে আপনার খুশি। আই ডোন্ট কেয়ার রেপ ফর আদার পিপলস অপিনিয়ন। আমাদের বাড়ির ভেতরের বাগানে একটা প্রকাণ্ড দিঘি আছে মেয়েদের স্নানের জন্য। আমার তৃতীয় স্ত্রী বিবাহের মাস কয়েক পরে একদিন সন্ধ্যাবেলা সেখানে গা ধুতে যান ও সেই পুকুরে ডুবে মারা যান। আমি অবশ্য তখন বাড়ি ছিল না, আসামে খেদা করতে গিয়েছিলাম। আমার স্ত্রীর মৃত্যুর খবর আমার কানে পৌঁছতে প্রায় সাত দিন লাগে, আর আমি বাড়ি ফিরে দেখি যে আমার স্ত্রী চলে গিয়েছেন। তবে লোকান্তরে কি দেশান্তরে সে বিষয়ে নিশ্চিত হতে পারলুম না। এ সন্দেহের কারণ বলছি, সে ছিল নিতান্ত গরিবের মেয়ে, কিন্তু অপরূপ সুন্দরী, স্বর্গের অপ্সরা ভুলে।

মরতে এসে পড়েছিল। পয়সার অভাবে বাপ বহুকাল মেয়েটির বিয়ে দিতে পারেনি। আমি যখন এই বিবাহের প্রস্তাব করি তখন তার বয়স 18। তার বাপ প্রথমে এ প্রস্তাবে সম্মত হয়নি শুনে আমি আশ্চর্য হয়ে গেলুম। ঘুঁটে কুড়ুনির মেয়ে রাজরানী হবে, এতেও আপত্তি? এরকম মুখ ছোপ খাওয়া আমার বংশের অভ্যাস নেই। আমি সেই হতভাগা ব্রাহ্মণকে বলে পাঠালুম যে যদি সে তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি না হয় তো মেয়েটিকে জোর করে কেড়ে নিয়ে আসব আর তার ঘর দূর হাতি দিয়ে ভাঙিয়ে জলে ফেলে দেব। তখন সে ভয়ে মেরে মেয়ে তুলে নিয়ে এসে আমার হাতে কন্যা সম্প্রদায় করলে। দুদিন না যেতেই কানাঘুষে শুনলুম যে এ বিবাহে বাপের কোনো আপত্তি ছিল না, আপত্তি ছিল মেয়ের। আমারই এক ছোকরা আমলার সঙ্গে তার বিবাহের সম্বন্ধ হয় এবং তাকে ছাড়া আর কাউকেও বিবাহ করবে না এই পণ সে ধরে বসেছিল।

শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেই কি কি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোতে। রাজ্য থেকে মাদক পাচার ও মাদক ব্যবসা সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে এক বিরল ঐক্যের সাক্ষী থাকল অসম বিধানসভা। কাল বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে নেশামুক্ত অসম বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ আলোচনায় শাসক ও বিরোধী উভয় পক্ষের বিধায়করা একবাক্যে ঘোষণা করেন, মাদকের বিরুদ্ধে কোনো রাজনৈতিক বিভাজন নয়, প্রয়োজন সম্মিলিত কঠোর লড়াই। বরাক উপত্যকা থেকে প্রকাশিত সবকটি বাংলা পত্রিকা আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সাময়িক প্রসঙ্গ লিখেছে, কঠোর অভিযানে শাসক বিরোধী একসুর। নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে, এবছরেই 1300টি এনডিপিএস মামলা নথিভুক্ত, 1900 জন গ্রেফতার। যুগশঙ্কের শিরোনাম, ড্রাগসের শিকড় মায়ানমার সীমান্তে, চক্র ভাঙতে তীব্র হবে অভিযান, বললেন মুখ্যমন্ত্রী। শুধু সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু সমাজে নেশার থাবা, পুলিশি অভিযানে প্রশ্ন না তোলার আহ্বান। সঙ্গে রয়েছে পাচার বন্ধের দাবিতে বিধানসভায় আবেগতাড়িত বদরুদ্দিন আজমল, সরকারের কড়া অবস্থানের তথ্য দিলেন পীযূষ হাজারিকা। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা অব দ্য রিপাবলিক অব ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ায় ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানিয়েছে যুবসংঘ সাময়িক প্রসঙ্গ ও নববার্তা প্রসঙ্গ। ইতিহাসের বিকৃত না বিকৃত ইতিহাস সংশোধনের উদ্যোগ, কেন্দ্র রাজ্যে বিজেপি সরকারের আমলে বিকৃত দাবি করে ইতিহাসের বহু অধ্যায় পরিবর্তনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। সেই তালিকায় এবার নাম লেখালো বরাক উপত্যকার বদরপুরের ঐতিহাসিক দুর্গ। দেশে মোগল সাম্রাজ্যের সময়কার স্থাপত্য বলে সেই দুর্গ ইতিহাস প্রসিদ্ধ, কিন্তু সরকারের দাবি কাছাড়ি রাজা গোবিন্দচন্দ্রের আমলে নির্মিত হয়েছে বদরপুর দুর্গ। সুপার অ্যাঙ্কার যুবসংঘের সাময়িক প্রসঙ্গের প্রথম পাতার আরও দুটি খবর। বাংলাদেশের হাইকমিশনার শিলচরে, আমদানি ও রপ্তানি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা। নয়া আইন মেনে ওয়াকফ বোর্ড নির্বাচিত, বোর্ডে নির্বাচিত দুই হিন্দু। যুগশোকের প্রথম পাতার আরও দুটি খবর। আহমেদাবাদ বিস্ফোরণকাণ্ড, 38 জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 11 জনকে। চোখভরা অশ্রুতে নেবলো রোনাল্ডো যুগ, স্পেনের নির্মম আঘাতে স্বপ্নভঙ্গের শেষ বাঁশি। নববার্তা প্রসঙ্গের খবর, শিলচরের স্পাতে পতিতাবৃত্তি, আজ কাছাড়ের আদালতে মালিক পক্ষের জামিনের শুনানি। এবারে সম্পাদকীয় শিরোনাম। দৈনিক নববার্তা প্রসঙ্গ আজকের সম্পাদকীয় শিরোনামে লিখেছে, বরাকের উন্নয়ন চাই। যুবসংঘের সম্পাদকীয় রেয়াত নয়। সাময়িক প্রসঙ্গ আজকের সম্পাদকীয় শিরোনামে লিখেছে, বারুইপুর কাণ্ড চাপের মুখে বঙ্গের নয়া শাসক। সবশেষে বার্তালিপির সম্পাদকীয়,

এই ছিল আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এবং সম্পাদকীয় শিরোনাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল আজকের মতো এই সময়ে আমাদের অনুষ্ঠান অবশ্যই শুনবেন। নমস্কার।

দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যে শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, তারপরেই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবেই ঘনিষ্ঠ হচ্ছে। সরকার বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেলে দেশে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সোবিয়ান্তের মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ইন্দোনেশিয়ার

0: মধ্যে আরো শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়ে একথাই জানান।
1: পিছলে বর্ষ পহলগাম মে জব জঘন্য আতঙ্কবাদী হামলা হুয়া ইন্ডোনেশিয়া তব ভারত কে সাথ মজবুতি সে খড়া রহা মে ইসকে লিয়ে রাষ্ট্রপতি প্রবো আর আপ সভি কা আভার ব্যক্ত করতা হুঁ। হামারে দোনো দেশ কাউন্টার টেরিজম পর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কে মাধ্যম সে সাথ কাম কর রহে হ্যায়। ইন্টেলিজেন্স, সাইবার থ্রেটস, আতঙ্কি ফান্ডিং আর ডি রেডিকলাইজেশন, ইন ক্ষেত্রো মে হাম অর সহযোগ বড়াকর দুনিয়া মে শান্তিবাদী তাকতো কো মজবুতি দে সকতে।
0: প্রধানমন্ত্রী বলেন, এই অংশীদারিত্ব দু দেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তা ইন্দোনেশিয়া সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন, উভয় দেশে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সম দৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপরও জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণী বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দেন।
1: ভারত ইন্ডোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্ট্যাবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যা, ইন্ডো প্যাসিফিক কি স্ট্যাবিলিটি, গ্লোবাল সাউথ কি শক্তি আর বিশ্বকে শেয়ার্ড ফিউচার মে বিশ্বাস কা সংকল্প হ্যায়।
0: উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বড়বধূর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সভ্যতার মধ্যে যোগাযোগেরই প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি, সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষেই মত প্রকাশ করেন। গঙ্গা মহাকুম্ভের মতন উদ্যোগ ভারতের সাংস্কৃতিক চেতনাকে তুলে ধরে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় করার সুযোগ সৃষ্টি করে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বেন্তাং আদি পুরানা প্রদান করা হয়। তিন দেশের ছদিনের সফরে প্রধানমন্ত্রী আজ অস্ট্রেলিয়া যাবেন, সেখান থেকে যাবেন নিউজিল্যান্ড। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তাঁর দুদিনের বাহরিন সফর শেষ হয়। সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। এছাড়াও বিদেশমন্ত্রী সেদেশের উপ প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদাল্লাহ আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাঁদের হাতে তুলে দেন এবং বাহরিনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর বাহরিনে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাহরিনের নেতৃত্বকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুদেশের মন্ত্রী আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অগ্রগতির বিষয়ে মত বিনিময় করেন। এছাড়াও তাঁরা ভারত বাহরিন দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির পন্থা পদ্ধতির উদ্ভাবন নিয়ে মত বিনিময় করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকেই থাকবে বলে আশা করা যাচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সেই সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য ও সময় উপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানির ক্ষেত্রে বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতন চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। বিভিন্ন ক্ষেত্রে এলনিনোর সম্ভাব্য প্রভাব এবং এ সংক্রান্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ পর্যায়ে

আলোচনার জন্য গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর পি কে মিশ্রের সভাপতিত্বে সেবাতীর্থে এই বৈঠকটি আয়োজিত হয়। এতে ১৫টিরও বেশি মন্ত্রকের সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। ডক্টর মিশ্র সামগ্রিক পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা এবং রাজ্যগুলির সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে মৌসুমি বায়ু বা বর্ষার বিলম্বিত প্রবেশের প্রভাব মূল্যায়ন করার নির্দেশ দেন, যাতে প্রয়োজনে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। বৈঠক চলাকালীন আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা জুন জুলাই মাসের এ পর্যন্ত বৃষ্টিপাতের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। আইএমডির মহানির্দেশক দেশে মৌসুমি বায়ুর বিস্তৃতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি লক্ষ্য করা গেছে। জুলাই ও আগস্ট মাসে মৃদু থেকে মাঝারি মাত্রার এলনিনোর প্রভাব থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হল। এদিকে মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। ইরানের বন্দরগুলিকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কেশাম ও বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানের তেল বিক্রির যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ ১৬ খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। ১৯৫৪ সালের বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। উল্লেখ্য, সুইজারল্যান্ডই সেবারের আয়োজক দেশ ছিল। অন্যদিকে খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা ৩-২ মেলে গোলে মিশরকে হারিয়ে দেয়। খেলার ১৯ মিনিটে ইয়াজির ইব্রাহিম ও ৬৭ মিনিটে মুস্তাফা জিকো গোল করে মিশরকে এগিয়ে দেন। এর আগে ২১ মিনিটে পেনাল্টি পেল, তা থেকে লিওনেল মেসির শট আটকে দেন মিশরের গোলরক্ষক মুস্তাফা সোবেইর। এরপর ৭৯ মিনিটে মেসির পাস থেকে ক্রিশ্চিয়ান রোমেরো ও ৮৩ মিনিটে মেসি গোল করে আর্জেন্টিনার হয়ে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে এনজো ফার্নান্ডেজের গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। গোলের ফলে মেসি আবার চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তালিকার প্রথম স্থানে উঠে এলেন। ৫ ম্যাচে মেসির গোল সংখ্যা ৮। শেষ ৮-এ ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়ামের, নরওয়ে, ইংল্যান্ডের ও আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ ৮-এর পর্ব শুরু হবে আগামীকাল। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরো শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম সরকার রাজ্যকে মাদক মুক্ত করার জন্য নিরন্তর প্রয়াস অব্যাহত রেখেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বিধানসভায় মাদক মুক্ত আসাম শীর্ষক বিষয়ের উপর কংগ্রেস বিধায়ক জাকির হোসেন সিকদারের এক প্রশ্নের উত্তরে জানান যে মাদকদ্রব্য সরবরাহ প্রতিরোধের জন্য পুলিশ কঠোর অভিযান চালালেও মায়ানমার, মিজোরাম ও মণিপুর সীমান্তে মাদকের সরবরাহ বন্ধ করার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আরও জানান,
1: ব্যবসায়ীসকলৰ লগত যিসকল যুৱক ভিক্টিম হল, তেওঁলোকক আমি ৰিহেবিলিটেশ্যন কেনেকে কৰিব পাৰো? আজি দেখা যায় যে যিবিলাক নিচা মুক্তি কেন্দ্ৰ আছে, তেওঁলোকেও বহুতৰ, মই সকলোকে নকওঁ, দুই চাৰিজন

0: মানে তেওঁলোকে নিজে ড্ৰাগছ দিয়া আৰম্ভ কৰি দিয়ে, নিচা মুক্তি কেন্দ্ৰ গৈ পেলাই আকৌ ড্ৰাগছ খোৱাৰ এটা কেন্দ্ৰ হৈ পৰে। গতিকে এই দিশতো আমি ভাল ভাল এনজিঅ'ক আমি আহ্বান জনাম যে আপোনালোকে ৰিহেবিলিটেশ্যন চেণ্টাৰৰ কাৰণে আগবাঢ়ি আহক, চৰকাৰে আৰ্থিক সহায় কৰিব।
1: এদিকে ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশনের গতকাল দ্বিতীয় দিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হয়েছে। বরাক উপত্যকার ফুটবল প্রেমীদের জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ উদ্যোগে শিলচরে আগামীকাল থেকে আগামী 19 জুলাই পর্যন্ত শিলচর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ফিফা প্যান পার্ক চালু হচ্ছে। এ উপলক্ষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে এলইডি স্ক্রিনে সরাসরি ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা দেখানো হবে। এর ফলে জেলার ফুটবল প্রেমীরা একসঙ্গে বিশ্বকাপের মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন। জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্ত গতকাল নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে বরাক উপত্যকায় ফুটবলের বিপুল জনপ্রিয়তার কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে ফ্যান পার্কে উন্নত আলোকসজ্জা, মানসম্পন্ন সাউন্ড সিস্টেম, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সুপেয় পানীয় জল, প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, শিলচরের পাশাপাশি এই উদ্যোগ গুয়াহাটি, ডিব্রুগড় ও যোরহাটে গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার 2026 মনোনয়ন দাখিল প্রক্রিয়া শুরু হয়েছে। 5-18 বছর বয়সের ছেলেমেয়েরা এই পুরস্কারের জন্য মনোনয়ন জমা দিতে পারবে। আগামী 31 জুলাইয়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। সমগ্র দেশে ছোট ছেলেমেয়েদের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্যকে স্বীকৃতি জানাতে রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রতি বছর জাতীয় বাল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। সাহসিকতা, সমাজসেবা, পরিবেশ, ক্রীড়া, কলা সংস্কৃতি এবং বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা ও সাফল্য প্রদর্শন করা শিশু কিশোরদের এই পুরস্কার দেওয়া হয়। এবছর মনোনয়ন কেবলমাত্র জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে দাখিল করা যাবে। নিজস্ব মনোনয়ন এবং অনুমোদনও এক্ষেত্রে বিবেচনা করা হবে। হাইলাকান্দি জেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা গুরুত্বপূর্ণ নদীবাঁধ ও বন্যা প্রতিরোধে পরিকাঠামোর বর্তমান অবস্থা খতিয়ে দেখতে জেলা আয়ুক্ত জয়বিকাশ গতকাল বিভিন্ন স্পর্শকাতর নদীবাঁধ পরিদর্শন করেন। জেলা আয়ুক্ত জয়বিকাশ জেলার আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত ধলেশ্বরী নদীর উত্তর কাঞ্চপুর এলাকার স্পর্শকাতর বাঁধ এবং লালা রাজস্ব চক্রের অধীন তসলা বাঁধ এবং উইং খেইলাইখাই বাঁধ পরিদর্শন করেন। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় এক্ষেত্রে নির্দেশ দিয়েছেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা আয়ুক্ত জয়বিকাশ জানান যে বর্ষা মরশুমে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় জুলাই মাসের গণবণ্টনের আটা বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে খাদ্য সুরক্ষার কার্ড এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি 1 কিলো 530 গ্রাম করে আটা বণ্টন করা হবে। জেলা সমবায় সমিতিগুলিকে আগামী 10 জুলাইয়ের মধ্যে আটা সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির নিবন্ধনের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয় যে জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন ও রেগুলেশন আইন 2010 কঠোরভাবে কার্যকর করা হবে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের চিকিৎসা গ্রহণের আগে সংশ্লিষ্ট ক্লিনিক, নার্সিংহোম বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের বৈধ নিবন্ধন রয়েছে কিনা তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর চাঁদমারি রোডের শিশু মন্দির এলাকায় একটি ক্রস কালভার্ট নির্মাণের জন্য ওই সড়ক দিয়ে আগামী 10 জুলাই পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এই সময়কালে জনসাধারণকে বিকল্প সড়ক হিসেবে বিবেকানন্দ রোড ও আশ্রম রোড ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর প্রিমিয়ারের ব্যবস্থাপনায় আগামীকাল শিলচর মেহেরপুর বটেরতলের 256 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।

0: শুনছেন রবীন্দ্রসঙ্গীত, শুনলেন মনোময় ভট্টাচার্যর কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আজ দুপুর 1:15 আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আর

এবারে জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি। সকাল 8:40 আধুনিক গান শুনবেন বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে। এছাড়া বেলা 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। হিন্দি ছবির গানের অনুষ্ঠান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন সাবরি খানের সারেঙ্গি বাদন। সকাল 9:30 এই অনুষ্ঠানে খেয়ালে শিল্পী পণ্ডিত জগদীশ প্রসাদ। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান। গজলের শিল্পী পামিলা সিং বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন শ্যামলী ভট্টাচার্য পাল। মৌসুমী পাল ভজন পরিবেশন করবেন দুপুর দুটো বেজে ত্রিশ মিনিটে নজরুল গীতি শুনবেন রেবা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন দিলীপ কুমার সিনহার ম্যান্ডোলিন বাদন এবং রাত 8:30 তরুণ দেবের সেতার বাদন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে আধুনিক চাষবাস নিয়ে বলবেন হীরেন্দ্র কুমার মজুমদার এবং ধানের অধিক ফসলের জন্য কৃষি পরামর্শ এনে বলবেন নবজ্যোতি ভূঁইয়া। রাত 8:00 কথিকার অনুষ্ঠানে প্রসঙ্গ মুদ্রাস্ফীতি এনে বলবেন জয়দীপ বিশ্বাস। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরির শিল্পী পূর্ণব্রত দাশগুপ্ত। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে নাক কান গলা সম্বন্ধীয় শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ডক্টর কৃপাময় নাথ। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি।

0: আকাশবাণী শিলচর অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে এবং এফএম প্রচার তরঙ্গ 102.3 মেগাহার্টজে।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: এখন আধুনিক গান শুনবেন বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে।

শুনছেন আধুনিক গান শুনলেন বনশ্রীর সেনগুপ্তর কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন রফু চক্কর ছবি থেকে, শৈলেন্দ্র সিং এবং কাঞ্চনের দ্বৈত কণ্ঠে।

ফিলহাল ছবি থেকে গানখানি শুনলেন জসপিদের নরুলা এবং পলা সেনের কণ্ঠে। এই গানটির সাথেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সাবরি খানের সারেঙ্গি বাদন। প্রথমে রাগ বাসন্ত মুখারী এবং পরে শুনবেন রাগ বিলাসকানী তুড়ি।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সাবরিখার সারেঙ্গি বাদন। প্রথমে শুনলেন রাগ বসন্ত মুখার্জি এবং পরে রাগ বিলাস কানি তুড়ি। আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন নাট ভৈরব রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত জগদীশ প্রসাদ।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন নাটভৈরব রাগে খেয়াল, গেয়েছেন পণ্ডিত জগদীশ প্রসাদ, আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গান।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও,
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন দেখ কেমন লাগে ছবি থেকে, জিমুত রায় এবং মেঘলা দাশগুপ্তর দ্বৈত কণ্ঠে।

প্রিয়া ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনবেন বিন্দাস ছবি থেকে, হাবিব ওয়াহিদ এবং তুলসী কুমারের দ্বৈত কণ্ঠে।

0: এই গানটির সাথে শেষ হল আমাদের হিন্দি বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও,
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যান কে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন পূজা কে ফুল ছবি থেকে, বান্দা পরভার, আশা ভোসলের কণ্ঠে।

গানটি শুনলেন আন্দাজ ছবি থেকে কুমার শানু ও আলকা ইয়াগনিকের কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন বন্দিনী ছবি থেকে এস ডি বর্মনের কণ্ঠে।

গানটি শুনলেন সাজন ছবি থেকে এসপি বালা সুব্রমণিয়মের কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন ধড়কন ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানটি শুনলেন ধারকান ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারে শেষ গানটি শুনবেন লাগি তুমসে ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

0: গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে দুনিয়া ঝুঁকতি হে ছবি থেকে। এই গানটির সাথে সাথেই শেষ হল আমাদের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন গজল পামেলা সিং এর কণ্ঠে।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 7 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: এখন শুনবেন আমার কথা অনুষ্ঠান। অনুষ্ঠানে নিজের কথা বলবেন শ্যামলী ভট্টাচার্য পাল।
2: নমস্কার, আমি শ্যামলী ভট্টাচার্য পাল। বাবা মায়ের চাকরি সূত্রে আমার শিলচর পলিটেকনিক ক্যাম্পাসেই বেড়ে ওঠা এবং বর্তমান সময়ে জীবনসঙ্গীও শিলচর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত থাকায় জন্মাবধি আমি এখানেই রয়েছি। ছোটবেলা থেকেই আমার গান বাজনা, ছবি আঁকা আবৃত্তির প্রতি ভীষণ অনুরাগ ও ভালোবাসা ছিল। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমার জীবনের একটি বিশেষ আকর্ষণ ছিল। আমি ইংরেজি সাহিত্য এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পাশাপাশি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতেও বিশারদ করেছি। তাছাড়া আবৃত্তি ও কবিতা পাঠ অত্যন্ত প্রিয় বিষয় হওয়ায় সুনন্দন ভারতী ইউনিভার্সিটি থেকে পরবর্তীকালে আবৃত্তি ভারতী ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়েছি। এইসব কিছুতেই বিশেষ অনুপ্রেরণার কাজ করেছে মূলত আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠানমালা। ছোটবেলায় বাবার একটি মর্ফি রিচার্ডস রেডিও ছিল। শিশুমেলা থেকে একেবারে রবিবার দুপুরের শ্রুতি নাটক সব কিছুই ছিল আমার ভীষণ প্রিয়। রেডিওতে বিভিন্ন শিল্পীর গান আমাকে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আকর্ষিত করে তুলেছিল, তাই আমি আজও রবীন্দ্রসঙ্গীত শিখে চলেছি। বেশ কিছুদিন শিক্ষকতা করার পর এখন স্বেচ্ছা অবসর নিয়ে আমি বিশেষভাবে লেখালেখিতে নিজের একটি জগৎ গড়ে তুলতে পেরেছি। আমি মূলত কবিতা লিখি, এই সুবাদে কিছুটা পরিচিত হতে পেরেছি সমাজে। বর্তমান সময়ে এই উপত্যকা ছাড়াও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আরও বিভিন্ন জায়গার পত্রপত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। কিছু সম্মাননা এবং শংসাপত্রও রয়েছে আমার ঝুলিতে। এই সব কিছুতেই যিনি আমার পাশে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে নিরন্তর উৎসাহ দিয়ে যাচ্ছেন, তিনি আমার জীবন বন্ধু, আমার হাজবেন্ড এবং আমার দুই সন্তানের সহযোগিতা অবশ্যই রয়েছে। ও হ্যাঁ, আমি রান্না করে খাওয়াতেও খুব ভালোবাসি। এখন সংসার জীবন, কবিতা লেখা, গান করা, ছবি আঁকা, আবৃত্তি, অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি দুই সন্তানের লালন পালন সব মিলিয়ে আমি খুব আনন্দে জীবন যাপন করছি। ধন্যবাদ।
1: শুনলেন আমার কথা অনুষ্ঠানে শ্যামলী ভট্টাচার্য পালের নিজের কথা। এখন শুনবেন লোকগীতি, লোকগীতির প্রথম শিল্পী সর্বাণী ভট্টাচার্য।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন প্রথমে সর্বাণী ভট্টাচার্যের পরিবেশনায় এবং পরে দেবদত্তা ভট্টাচার্যের পরিবেশনায়। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন দু দুনিয়া ছাড় ছবি থেকে শঙ্কর মহাদেবনের কণ্ঠে।

গানটি শুনলেন আমার জ্যোতি ছবি থেকে এ আর হরিহরানের কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন হাইওয়ে ছবি থেকে এ আর রহমানের কণ্ঠে।

গানটি শুনলেন বিরাসত ছবি থেকে হরিহরনের কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন শিবা ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

গানটি শুনলেন শর্টকুট ছবি থেকে শ্রেয়া ঘোষাল ও জাভেদ আলীর কণ্ঠে। এবারে শেষ গানটি শুনবেন 40 দিন ছবি থেকে আশা ভোসলে ও মান্না দের কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল আমাদের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। এতে আজ শুনবেন আপনাদের পছন্দের আধুনিক গান। গান শুনতে ফোন করুন 262-779 এই নম্বরে। আবারও বলছি, গান শুনতে ফোন করুন 262-779 এই নম্বরে। কথা বলতে বলতে ফোন এসে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, কে আছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি হাইলাকান্দি মোহনপুর থেকে বলছি, শঙ্কর রায়।
0: আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ আমি ভালো আছি।
0: আচ্ছা,
1: আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। কোন গানটি শুনতে চান বলুন?
1: আজকে গান শুনবো কুমার শানুর কণ্ঠে।
0: কুমার শানুর কণ্ঠে কোন গানটি?
1: আমি সাগরের তীর হয়ে রইব।
0: আমি সাগরের তীর। আপনি কাদেরকে নিয়ে গানটি শুনতে চান?
1: আমার সঙ্গে রয়েছেন রাজনগর থেকে জহলাল বর্মন।
0: আচ্ছা,
1: আর আছেন কমরুল ভাই, আর আনোয়ার ভাই আছেন।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন শুনুন আপনার পছন্দের গানটি।
1: ঠিক আছে।

0: এতক্ষণ শুনলেন কুমার শানুর কণ্ঠে আমি সাগরের তীর। আমাদের কাছে আরেকটি ফোন চলে এসেছে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি কথা বলছি এই মুহূর্তে টিঙ্কু দাস, আটবল্লিক থেকে।
0: আচ্ছা, নমস্কার, আপনি কোন গানটি শুনতে চান বলুন।
1: আমাকে একটা গান শুনিয়ে দিবেন কুমার শানুর কণ্ঠে, কত যে সাগর নদী। এই গানটি
0: কত যে সাগর নদী, আপনি কাদেরকে নিয়ে গানটি শুনতে চান?
1: প্রথমে আপনাকে ডেডিকেট করছি।
0: হ্যাঁ।
1: আর আমার সাথে রয়েছেন শ্রোতা বন্ধুরা অনুপ কুমার ভট্টাচার্য, জহরলাল ব্রহ্মণজি, অবিনাশ তেলি, দেবজিৎ দাস, রান্তপুর গাস্ত, সিন্ধু দাস, অরুণ দাস। আর এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান শুনছেন সবার জন্য থাকবে এই গানটি।
0: ঠিক আছে, তাহলে শুনুন আপনার পছন্দের গানটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন আপনার পছন্দের গানটি আপনার সবাইকে নিয়ে।

0: গান শুনতে শুনতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন বন্ধু। হ্যালো, আপনি কোন গানটি শুনতে চান?
1: হ্যালো
0: হ্যালো,
1: শোনা যাচ্ছে আমার কথাটা?
0: হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে।
1: হ্যাঁ, আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা,
1: অবশ্যই চিনতে পারছেন, জানি না, হয়তোবা আপনি নাও চিনতে পারছেন।
0: হ্যাঁ, চিনতে পারছি আপনাকে।
1: হ্যাঁ, কিন্তু আমার কাছে হয়তোবা মনে হচ্ছে আপনার গলাটা একটু নতুন মনে হচ্ছে। যাই হোক, কোনো বলার অপেক্ষা রাখে না, আর ফোনটা পেয়ে গেছি, অবশ্যই ভালো হয়ে গেছি। একবারে মন প্রাণ একেবারে কি বলবো, গার্ডেন গার্ডেন হয়ে গেছে। তো আমরা সব সময় এক রঙিন স্বপ্নের জগতে বাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করি,
0: ঠিকই বলেছেন,
1: কিন্তু বাস্তব জগৎটা হলো এক বিশাল যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন যে যার নিজের মতো করে যুদ্ধ করে চলেছে, তাই না?
0: ঠিকই।
1: তো সেভাবে আমরা যুদ্ধ করি, যখন 12:30 ঘড়ির কাঁটা ছুঁই ছুঁই হয়, ঠিক তখন থেকেই অনেকে কি বলি, অনেকটা আগে থেকে শুরু করে দেন এই সুরের বেলায় ফোন করার জন্য।
0: হ্যাঁ,
1: আমাদের কাছে এই দুটো দিন, মানে এই দুটো ভেলা, মানে আধুনিক গানের আর ওপরটা রবীন্দ্রসঙ্গীতের, সেটা আমাদের কাছে একটা কি বলবো, এক সাত রাজার ধন।
0: আপনাদেরও অসংখ্য ধন্যবাদ, আপনারা যে প্রোগ্রামে যে আপনারা জড়িত হন তার জন্য। কোন গানটি শুনতে চান বলুন?
1: তো আর কি গান শুনবো আমি, ও দুটি নয়ন যেন রবি ঠাকুরের কবিতার ছন্দ, এরকম গানটা। আর গানটা অবশ্যই গেয়েছেন কুমার শানু। তো একটা পর্যায়ে এই গানটা কি বলবো, আমার কাছে অদ্ভুত লাগে, এত সুন্দর ভাবে তিনি এই গানটা, মানে যিনি লিখেছেন গানটা বা গায়কই যার, মানে কুমার শানু এত সুন্দর ভাবে গেয়েছেন, সত্যি বলতে ইচ্ছে করে ইয়াবাদ। তো আজ এই গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার কমরুল ভাই,
0: ঠিক আছে,
1: হায়দ্রাবাদ থেকে শুনবে কমরুল ভাই, অনেকদিন অনেকদিন ধরে আসছেন না, তাকে আমি অনুরোধ করছি ফোনে আসার জন্য। তারপর আমার খুব ভালো বন্ধু, তিনি অনুষ্ঠানে প্রায়ই থাকেন, প্রেমজিৎ বাবু, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, তিনি পুজো পাঠও করেন। তিনি কি ঢুকে গেছেন? হ্যালো,
0: না ঢুকেনি, আপনি বলুন।
1: আচ্ছা, তো এই প্রেমজিৎ বাবু খুব ভালো শ্রোতা। তারপর আমার আরেক ছোট ভাই ত্রিপুরা থেকে ফোন করে, নাম অবিনাশ, অবিনাশ তেলি, খুব ভালো শ্রোতা। যদি ভালো শ্রোতা বলি কম বলা হবে, খুব ভালো, সব দিক দিয়ে ভালো। তারপর আমাদের বিশ্বজিৎ পাল শুনবে ধর্মনগর থেকে, আর মিঠুন চক্রবর্তী, অরুণ দাস, টিঙ্কু দাস, তারপরে বাপনাচার্য, সিন্ধু দাস, আর আমাদের বন্ধুদের মধ্যে বৃষ্টিনাথ, পিঙ্কিনাথ, বাবলি, লাবলি, পূর্ণিমা, রুমা, শ্যামলী বেগম চৌধুরী, রাষ্ট্রা বেগম চৌধুরী, তারপর ওই নমিতা মালাকার, তারপর ওই নমিতা মালাকারের বোন, উনি ও শুনবে। আর কুমারঘাট থেকে শুনবে আমাদের ওই নামটা হলো অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী নিশুতপা ভট্টাচার্য। যাই হোক, ভালো থাকুন দিদি ভাই, অনেক কথা বললাম,
0: আপনিও ভালো থাকুন, আপনি ভালো থাকুন, আর শুনুন আপনার পছন্দের গানটি।
1: হ্যাঁ, নমস্কার।

0: গান শুনতে শুনতে আমাদের সাথে আরেকজন বন্ধু যুক্ত হয়ে পড়েছেন। হ্যালো,
1: নমস্কার নবীন।
0: নমস্কার নমস্কার, কোথা থেকে বলছেন বলুন আপনি।
1: আমি কথা বলছি উজানগর থেকে, জওহরলাল বর্মন। আর আজ আপনার সাথে প্রথম আমি কথা বলার সুযোগ পেয়েছি।
0: আচ্ছা, নমস্কার, ধন্যবাদ।
1: ঐকান্তিক শুভেচ্ছা ও অবরন্ত ভালোবাসা।
0: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি কোন গানটি শুনবেন?
1: হ্যাঁ, আপনার সহযোগিতা যারা রয়েছেন ওনাদের কাছে আমার শুভেচ্ছা জানাচ্ছি।
0: ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনি কোন গানটি শুনতে চান বলুন।
1: ম্যাডাম, আজকে আমাকে সঙ্গীত জগতের সুর সম্রাট হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনিয়ে দিবেন। গানটি লিখেছেন মহান গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, আর সেই গানটিতে উনি নিজে সুর দিয়ে সাজিয়েছেন। আর গানের কথাটি হচ্ছে, কতদিন পরে এলে একটু বসো,

0: তোমায় অনেক কথা বলার ছিল, যদি শুনো সেই গানটি শুনিয়ে দিন।
1: ঠিক আছে,
0: আর
1: সঙ্গে থাকুন,
0: আপনি রয়েছেন আমাদের সাথে।
1: হ্যাঁ,
0: আর রয়েছেন আমাদের অনুরাগী শ্রোতা বন্ধুরা।
1: ঠিক আছে,
0: কৈলাসর থেকে রয়েছেন আশুতোষ বাবু, রয়েছেন সঙ্গীতা দেবনাথ, রয়েছেন বুলটি দাস, রয়েছেন হাইলাকান্দি থেকে শঙ্কর রায় রয়েছেন, আর করিমগঞ্জ থেকে রয়েছেন প্রেমজিৎ চক্রবর্তী, কমরুল হোসেন মজুমদার রয়েছেন সঙ্গে, আর টিঙ্কু দাস রয়েছেন। সবাইকে নিয়ে শুনবো।
1: ঠিক আছে, সবাইকে নিয়ে শুনুন।
0: হ্যাঁ ম্যাডাম, ভালো থাকুন। আপনারা
1: সবাই, হ্যাঁ আপনারা সবাই ভালো থাকুন। ভালো থাকুন।

0: আমাদের গানটি শুনতে শুনতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন বন্ধু। নমস্কার, বলুন। নমস্কার, কোথা থেকে বলছেন?
1: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘর আমি কথা বলছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে ফোন করার জন্য। আপনি কোন গানটা শুনতে চান বলুন?
1: শিল্পী হচ্ছে নচিকেতা আর গানটা হচ্ছে এই বেশ ভালো আছি।
0: এই বেশ ভালো আছি, আপনি কাদেরকে নিয়ে শুনবেন গানটা?
1: হ্যাঁ, আমার সঙ্গে আছেন বাদল খটিয়াল, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, অনুপ কুমার ভট্টাচার্য, বুল্টি দিদি ভাই আছেন, কণিকা দিদি ভাই এবং সঙ্গীতের দিদি ভাই আছেন, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুদের নিয়ে শুনবো।
0: ঠিক আছে, আপনি আপনার সবার পছন্দের মানুষকে নিয়ে আপনার পছন্দের গানটি শুনুন।
1: নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনারও ভালো থাকবেন।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে

বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। ভাবার সময় আছে তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, ভর্তি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই, যুবতীর কটাক্ষ ছিঁড়ে দেয় এবক্ষ বাইরে এমন দিনে সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই, তবুও টিভি স্ক্রিনে খেলার বিরাম নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই।

0: আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেক বন্ধু। হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন?
1: নমস্কার দিদি।
0: নমস্কার নমস্কার,
1: কেমন আছেন আপনি?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমি ভালো আছি।
0: কোথা থেকে বলছেন আর কোন গানটি শুনবেন বলুন।
1: আমি হাইলাকান্দি মনপুর থেকে বলছি, রিপন রায়।
0: আচ্ছা, কোন গানটি শুনবেন?
1: গানটি শুনবো স্টেশনে রেলগাড়িটা মেটা তেলে করে কাটাই, গানটি শুনবো রুনা।
0: ঠিক আছে, শুনুন তাহলে আপনার পছন্দের গানটি।
1: আমার সঙ্গে আর একজন রয়েছেন।
0: হ্যাঁ, কে রয়েছেন বলুন?
1: শঙ্কর রায় আছে।
0: আচ্ছা আচ্ছা,
1: এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান শুনছে তাদের সবার জন্য রইল আর আপনার জন্য।
0: ঠিক আছে, ধন্যবাদ। শুনুন আপনার পছন্দের গানটি।
1: ঠিক আছে, নমস্কার।

0: গান শুনতে শুনতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন বন্ধু। হ্যালো, বলুন।
1: হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার নমস্কার, কোথা থেকে বলছেন?
1: আমি মাছিমপুর থেকে বলছি দিদি ভাই, অরুণ দাস বলছি।
0: ঠিক আছে, আপনি কোন গানটি শুনবেন বলুন?
1: আজ গান শুনবো দিদি ভাই, কলকাতারে নীলসাইটা প্রথম দেখেছি দিদি ভাই।
0: ঠিক আছে ঠিক আছে, আপনি শুনুন আপনার পছন্দের গান। হ্যাঁ হবে, আপনি শুনুন আপনার পছন্দের গানটি।
1: আমার সঙ্গে যারা আছেন নাম বলতে পারবো দিদি ভাই?
0: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন।
1: আমার সঙ্গে আছেন আমাদের দাদা আছেন অনুপ দাদা আছেন, অবিনাশ দাদা, অবিনাশ তেলি দাদা আছেন, টিঙ্কু দাস আছেন, আর আন্তর দা আছেন, দেবজিৎ দাদা আছেন, আর আমাদের দিদি ভাই আছেন, সুতপা দিদি আছেন, সবাইকে নিয়ে শুনবো দিদি ভাই।
0: ঠিক আছে, সবাইকে নিয়ে শুনুন আপনার পছন্দের গানটি। ঠিক আছে, ভালো থাকবেন।
1: নমস্কার
0: নমস্কার নমস্কার, ভালো থাকবেন।

0: আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেক আরেকজন বন্ধু। আপনি কোন গানটি শুনবেন? হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, নমস্কার
1: নমস্কার। আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, শ্রীভূমি জেলার আনিপুর গ্রাম থেকে বলছি। আর আজকে আমাকে গান শুনিয়ে দিন, দুজন প্রেমের বাপ জানে না তার সঙ্গে লাই না রাধে না, এই গানটি শুনিয়ে দেবেন। আর বিশেষ করে দেখুন, মানে আপনার সঙ্গে হয়তো বা নতুন কথা বলছি, মানে ইউ প্রেজেন্টেশন প্রোগ্রাম ভেরি নাইস, মানে খুব সুন্দর উপস্থাপনা করছেন, ভালো লাগছে। আর আমি পূর্বে শ্রোতাদের উদ্দেশ্যে বলেছিলাম একটি কথা অনুষ্ঠানের মাধ্যমে, যে বলেছিলাম যে একজন শিল্পীর গান মানে একটি হবে, এরকম বলেছিলাম, কিন্তু কোন শ্রোতা বন্ধু আমার অনুরোধ টুকু শুনলেন না, সেটা ভীষণ খারাপ লাগছে। আজকে দেখুন, আজকে তোমার সঙ্গে গান 4টা না 5টা বেজেছিল।
0: আচ্ছা ঠিক আছে, আপনার অনুরোধটা আমাদের পরবর্তী
1: শিল্পী তো আরো রয়েছেন, ঠিক না? তাই মানে অনুপরা পুজো ছিলেন, অনুষ্ঠান শুনেননি, তাই উনি তাই করেছিলেন, তার জন্য
0: আপনার অনুগ্রহটি আমরা পরের অনুষ্ঠানে নেব, আমাদের হাতে সময় খুবই কম। আপনি শুনুন আপনার পছন্দের গানটি।

0: শ্রোতা বন্ধুদের আজকের মতো জানাচ্ছি, আমাদের সময়টা ফুরিয়ে এলো, তাই যাবার আগে আবারও আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার।
1: এখানেই শেষ হলো আধুনিক গানের ফোনিন অনুষ্ঠান সুরের ভেলা, আকাশবাণী শিলচর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত মনোময় ভট্টাচার্যের কণ্ঠে, আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:45। বাংলা জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিনদিন সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়ার জোগ্যাকার্তায় পরমবানান মন্দির পরিদর্শন করে প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। কেরালামের ওয়াইনারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমানোর সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রু সহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্ন পৌঁছবেন। ইতোমধ্যেই তিনি ইন্দোনেশিয়া থেকে রওনা হয়েছেন। তিন দিনের সফরে সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও যোগ দেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা। এছাড়া শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের এক বৃহৎ সমাবেশে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, সেদেশে বসবাসকারী এদেশের মানুষ ভারত অস্ট্রেলিয়া সম্পর্কের এক দৃঢ় ভিত্তি রচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার জোগ্যাকার্তায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরমবানান মন্দির পরিদর্শন করেন। সেদেশের রাষ্ট্রপতি প্রবাও সুবিয়ন্ত শ্রী মোদীর সঙ্গে ছিলেন। ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যে প্রতিফলন স্বরূপ সেদেশের নিজস্ব গীত ও নৃত্যশৈলীর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। দুই নেতা 9ম শতাব্দীর এই মন্দির চত্বর ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী পুজো দেন শিব মন্দিরে। এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রপতি সুবিয়ান বলেন, পরমবানান মন্দির ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান শতাব্দী প্রাচীন সভ্যতাগত বন্ধনের প্রতীক। প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। দ্বাদশ শতাব্দীর ঐতিহ্য সংরক্ষণের জন্য সেদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে শ্রী মোদী বলেন, মন্দির সংরক্ষণে ভারতের অংশগ্রহণ দুদেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক পরম্পরাকে ফুটিয়ে তোলে।
1: জীবন মে ইহা কি বাতো মে ইহা কি হওয়া মে এক সংস্কৃতি কি খুশবু হো খুশবু যে হম ভারত কি ধরতি পর পল পল অনুভব করতে হ্যাঁ ইয়ে খুশবু হামারি সাংস্কৃতিক বিরাসত যে আপনে আপ মে অপনত্ব সে জোড়তি হ্যাঁ।
0: ভারত ও ইন্দোনেশিয়া উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী মোদী গতকাল জানান, ইন্দোনেশিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোরে তাদের প্রথম আন্তর্জাতিক শাখা চালু করবে। পূর্ব জাভার সিংহসারি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই ক্যাম্পাস গড়ে উঠবে। আসিয়ান অঞ্চলের পড়ুয়া এবং বিশেষজ্ঞদের কাছে উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত খুলে দেবে এই প্রতিষ্ঠান। এই উদ্যোগ উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। কেরালামের ওয়াইনারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জানিয়েছেন, ওয়াইনারের সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ তদন্ত শেষ হওয়ার পরই আবার শুরু হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল এখনও দুর্ঘটনাস্থলে রয়েছে। 5 জনের খোঁজ এখনও পাওয়া যায়নি। উদ্ধার কাজ এখনও চলছে বলেও মুখ্যমন্ত্রী তিরুবনন্তপুরমে জানিয়েছেন। দুর্ঘটনার আগে ওই সুড়ঙ্গ তৈরির স্থান থেকে মাটি সরানোর কাজে গাফিলতি ছিল বলেও মুখ্যমন্ত্রী জানান। এদিকে কেরালামের 6 জেলায় আজ কমলা সতর্ক জারি করা হয়েছে। তিরুবনন্তপুরম থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এর্নাকুলাম, ইরুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড এবং ওয়াইনার জেলায় প্রবল বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা ছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী 2 দিনের মধ্যে আরও অগ্রসর হবে। মৌসুম ভবন জানিয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটকের উপকূলভাগ, কোঙ্কন, গোয়া ও দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে, সোপিয়ানের চানাপোড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ এই অভিযান চালায়। পুলিশের মহানির্দেশক বি কে বিরদি আকাশবাণীর সংবাদদাতাকে জানিয়েছেন, সংঘর্ষস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে, পাওয়া গেছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। পশ্চিমবঙ্গের বাড়িপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। গতরাতে মামলার তদন্তে

রাজ্যপুরে অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় প্রভাস। তাকে দ্রুত বাড়িপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রভাসের দেহ বর্তমানে বাড়িপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে যে কাজ করেছে সেই কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই, এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। এদিকে এই ঘটনায় আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলার প্রত্যুত্তরে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। আমেরিকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, উপকূলে রেডার সাইট, জাহাজের ওপর মিসাইল আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা এবং আরও ষাটটিরও বেশি ইসলামিক রেভলিউশনারি গার্ড করে দ্রুতগতি সম্পন্ন নৌকার ওপর হামলা চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যবস্থার ওপর ইরানের আঘাত থানার ক্ষমতা দুর্বল করে দিতেই এই আক্রমণ চালানো হয়েছে। এদিকে ইরান এই হামলার ঘটনার সত্যতা স্বীকার করলেও জানিয়েছে এর ফলে হতাহতের কোনো খবর নেই। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে বান্দার আব্বাস, কেসম এবং সিরিকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। অন্যদিকে ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির আওতায় থাকা ইরানের তেল বিক্রয়ের অনুমতিপত্র প্রত্যাহার করে নিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে ইরানকে তেল রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং এই প্রথম তারা ডলারে এর দাম পাবে বলে জানানো হয়েছিল। ইরান এই বিমান হামলার কড়া নিন্দার পাশাপাশি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেছে। কুয়েত জানিয়েছে, আমেরিকা ইরানের ওপর বিমান হামলা চালানোর প্রেক্ষিতে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। বাহরিন ইতোমধ্যেই মিসাইল হামলার কথা জানিয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সে সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য, সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানি ক্ষেত্র বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তার দুদিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে গেছে। পাকিস্তানের আকাশসীমায় K2 এয়ারওয়েজ বোয়িং 737-400 বিমানটি পশ্চিম করাচির প্রায় 300 কিলোমিটার দূরে রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। সূত্রের খবর, বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলে বিমানটির যান্ত্রিক সমস্যার কথা জানিয়েছিলেন এবং আঞ্চলিক কন্ট্রোল বেস থেকে সাহায্যের অনুরোধ করেন। এরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিমানে 5 জন বিমানকর্মী ছিলেন। এই ঘটনায় আরও একবার পাকিস্তানের বিমান সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল। বিশ্বকাপ ফুটবলে শেষ আটে ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। গতকালই আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে ওঠে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। এদিকে অন্য খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে পরাস্ত করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালামের ওয়ায়নারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রুসহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খবর পর এখনকার মতো শেষ হল। এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করলি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এখন লোকগীতি শুনবেন পরেশচন্দ্র দাসের পরিবেশনায়।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন পরেশচন্দ্র দাসের পরিবেশনায়, আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
0: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
2: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
2: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
3: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: এখন শুনবেন ভজন মৌসুমী পালের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন ভজন মৌসুমী পালের পরিবেশনায়, আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্রের প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন রেবা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ম্যান্ডোলিন বাদন শুনবেন দিলীপ কুমার সিনহার।

আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়, স্টুডিওর ঘড়িতে এখন বেলা 3টে।

0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দিতে সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মেয়ে প্রশান্ত কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে আজ ইন্ডোনেশিয়াকে রাষ্ট্রপতি প্রবোবো সুবিয়ন্তো কে সাথ যোগ্যকার্তা স্থিত ইউনেস্কো বিশ্ব ধরোহর স্থল প্রমানন মন্দির কা দৌরা কিয়া। শ্রী মোদী নে মুখ্য শিব মন্দির মে পূজা অর্চনা কি অর ভারত ইন্ডোনেশিয়া সহযোগ কে অন্তর্গত চল রহে সংরক্ষণ কার্যো কা জায়জা লিয়া। প্রধানমন্ত্রী নে কহা কি উন্হে বিভিন্ন পবিত্র স্থলো পর ভগবান শিব সে বার বার জুড়নে কা সৌভাগ্য প্রাপ্ত হুয়া। শ্রী মোদী নে ইস যাত্রা কো গহন আধ্যাত্মিক অর ইয়াদগার অনুভব বতায়া। প্রধানমন্ত্রী নে বিশ্বাস ব্যক্ত কিয়া কি জীর্ণোদ্ধার পরিযোজনা সে দোনো দেশো কে লোগো কে বীচ সম্বন্ধ অর মজবুত হোঙ্গে।
2: যোগ্যকার্তা কে ইস ভব্য মন্দির কমপ্লেক্স আব জব হম পুনর্নির্মাণ কা কাম করনে যা রহে হ্যায় অর ইয়ে ইউনেস্কো কা ওয়ার্ল্ড হেরিটেজ হ্যায়। দুনিয়া কে দূর দূর ক্ষেত্রো মে কহিঁ পর ভি যায় হমেঁ কহিঁ না কহিঁ ভারত কে সাংস্কৃতিক বিরাসত কে দর্শন হোতে হ্যায়। ইয়ে পুরে সাউথ ইস্ট এশিয়া কা দূসরা সবসে বড়া হমারি বিরাসত কি পহচান হ্যায়।
1: इस अवसर पर राष्ट्रपति प्रबोवो ने मंदिर परिसर के संरक्षण और जीर्णोद्धार में भारत के सहयोग के लिए आभार व्यक्त किया। प्रधानमंत्री मोदी तीसरे भारत ऑस्ट्रेलिया वार्षिक शिखर सम्मेलन में शामिल होने के लिए ऑस्ट्रेलिया रवाना हो गए हैं। तीनों देशों इंडोनेशिया, ऑस्ट्रेलिया और न्यूजीलैंड के दौरे के दूसरे चरण में श्री मोदी ऑस्ट्रेलिया में प्रवासी भारतीयों को भी संबोधित करेंगे। ब्रिक्स महिला मंत्री स्तरीय सम्मेलन आज से केरलम के कोच्चि में शुरू हुआ। महिला और बाल विकास मंत्री अन्नपूर्णा देवी तथा मंत्रालय में सचिव अनिल मलिक सहित अन्य मंत्री सम्मेलन के मुख्य सत्र में शामिल हुए। मुख्य सत्र के दौरान संयुक्त वक्तव्य जारी किया जाएगा। नागर विमानन मंत्री राम मोहन नायडू ने 19 सीटों वाले सारस MK2 के डिजाइन को सफलतापूर्वक पूरा करने पर राष्ट्रीय एयरोस्पेस प्रयोगशालाओं को बधाई दी है। श्री नायडू

কারিগিন আসিদে থেংখ্রব হিংগি লেহাও লেরেনগি কুকিল কাও ফাঙ্গেগি ওয়াশক লেখোগমতগি লেরাঙানি এহাকিনতে এহাকিনতে এহাকি নুংশিবদি গুপ্তচরনি মহাদেকি মমাংদা খাঙ্গমদন চেলিব কাম দেবনি সাম খুঙ্গেটপদা খাম্বগি হকচাংনি দুঃসন্তগি সভাদ ফিরুক খুমজিন্ন লেপলিবি শকুন্তলানি খাঙ্গিনি এহাক সু খাঙ্গিনি জ্ঞানখিদে নুমিত্তুদ নাহাকনা এহাকি ফিজি ওইখিদে নাহাকি সগুল তুম্ব পাখাং পমেন জখিদে দুঙাই নিঙ্গলগি খমলেন মংলান চাদা তৌখিদে নে ইঙ্গি থাদইনা লোকতাক মাপানদা থামং খোংগি খোংজিনদা মানিনি হে আচানবি তারেদনা নাহাকসু লেরাঙ্গি তেংথারোল বসন্তগি ওয়ারব খোঞ্জেল উরেদনা লেচিন্ন কুখ্রব শরৎকি পূর্ণিমা এইগি খুশি পায়ুনি চংসিলউনি ইনাকদা হাইমা করিনো হন্দোগলিসিবু নাহাকি সামলাঙ্গি নিংথিজববু এহাকনে কয়ারক উখ্রবগে মরোল হুম্ম পুসুমহটপ মমলবা নাহাকি নুংশিরব সামলাঙ্গি আমু বলেচিল্লাদুনা কুপসিন বিরোনে চানবি তাংহলোনে এইগি মিট আসে মমহলোনে ইখুত্তগিলে সি উরবরা পাইনিংদ্রব সুকৈদৌগে নাহাকি সামজিদ থেতকেসে নাহাকি সামজিদ থেতকেসে চংসিলউনে নংনদি খাংলোই নংনদি খাংলোই নংনদি খাংলোই দো নুংশিবি করিগিনো আহাগ্ন শরৎ কি থাবলদ কপলিবা বসন্ত গিলে রাং বুথদতলিবা মলয়াগি ইথিনদ মিপাইরিবা করিগিনো আমং বনোংগি মপাই উবদা থামুইদ খাংমদ চাইনা খোল থোকলিবা তারিরোই নাহাকতি তারিরোই তারিরোই নাহাকতি উরিরোই আহাকি সুর যাওদ্রব ইসেই ফুংদোক পঙ্গমদ্রব খুঁচত থাদোক পঙ্গমদ্রব ধ্রুবতরাগি ছন্দ পাখুম মাংখ্রব তত্তব বহং লেকং লাগি মিরব তেং থারোল আহ নাহাকতি ইংনিদো মিট কুপ্তনা আহাং বতিয়াদা আহাং বতিয়াদা আহাং বতিয়াদা ইংলৌনি ইংমন্দ মুক্তং এহাকি চোখথরব মিটফম সিদা মঙ্গাল যাওদ্রব মাইথুং সিদা থাবলগি ইপাক মথক সিদা চলসিনি কদাইদনো ইবানি

এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান, আকাশ মানে শিলচর। শুরু হচ্ছে ডিমাসা অনুষ্ঠান।

0: İbu Akashvani Silchar Program Khnari Ushne Hamjama Khashoma Khnari He Shanshini Jini Dimasa Program Jandu Nijem Vodni Mitar Rizatham Bishatham Magni Bon Maktham Magni Braude Rizajai Makhunjai Kilohertsa Odehe FM Ni Rizashi Magni Point Maktham Megahertsa Dini Bubarib Sain July Budai Ni Shanjai ইংরেজি মেথাই নি রিজিউনি মেথাই খন্ড জিনি ডিমাসা প্রোগ্রাম হা দিনি খনারি নাম স্কং থা জাপন থাইশা অডেহে নালাই লাইনি সাইন্সনি গ্রাউ জমা দুহা জাপন থাইশা এবুহা গঙ্গানগর নলাইনি হাজি গেরাই ক্লাব সালাইয়াবা জাপন থাইশা খনালাই নাম
1: নয়ারে কি কি দেবে হঙ্গামা কি সমাত মারিবি দিনি দিনি গঙ্গানগর হাজি গেরাই ক্লাব সালাইয়াবা Giving the top program to the Lady. The new view program is going to work my line, the program is over the PC. It is the PC government, on radio, the Nazi, the Soda. So we have a new, we see similar government, or the new, we see the new government.

0: bu program Knara Tikulu Sulu Hanjana Kasa Maknari Gili Gondanagar Hadijara Club Salayaba Program ke Erani Sugan Ladi Gili Thai
1: Gondanagar Nolai Ni Hadijara Club Salayaba Japntesha Knalai Kha Japntesha Ni Program Dini De Erani Jamka Akashwani Selcha Duk saya nak kenali nang sains ni grau cuma. Akashwani Silchar, grau cuma puri du Arpana Berman. Borak beli ni football jazawi orang ne menteri hoja Dr Hemanto Biswa Sharma masih special kushi haba shalai ba. Silchar District Sports Association Stadium ha dahna Chief Minister FIFA fan Park Jendu odehe. Ebo Julai badan ni Shanjish Kushoshi Cholina. Ebo melha FIFA World Cup ni quarter final, semi final, odehe final match Silchar District Sports Association ground ha LED screen ha live kununa. Edeklai hi Jilani football jajawaya ra World Cup ni besan ke krip jangbao shi nailai hi khaja shishi jana. District Commissioner Rahul Kumar Gupta মিয়া হা বুনি অফিস হাসালেয়া বা মাসি মেল মাহা সাইনথিবা এব খুশি হাবাকে খলং মাহা পাইনি শুভংঠুরাও ফুটবল যাজাও বা নুহিসে সালাইবা জিলানি এডমিনিস্ট্রেশন অ্যাডভান্স লাইটিং হাম্বা কোয়ালিটি নি সাউন্ড সিস্টেম হাম্বা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট লিঙ্গিয়া বা ডি নাঙ্গিয়া বা মুলি ব্রেন অদেহে গিবিন গিবিন নাঙ্গিয়া বা বস্তু এব পার্ক হা ডং নাংটিহি খনারিবা Silchar ni lugu lugu e bo khushi haba Guwahati, Dibrugarh ode Jorhat habo shalai kha. Assam Sarkar Raji khe drug free khlai mane gbang nung khushi haba dangdu. Manju oja Dr. Hemanto Biswa Sharma Miyani Assembly ha Congress MLA Jakir Hussain Shikdar drug free Assam mai pahi grau jama shimba ha gede ma shain thiba. Drug supply mai pahi police po gbang ning strict operation shalai du. Thikya bo Myanmar, Mizoram odehe Manipur ni border ha drug supply jamri mani kushi haba fail jadu. Ebo haba mai pahi gede ma mantri hoja shain thiba. Central government ebo kushi ha gabahi edebash ke shlaida uri ma nang ma she. Ijang de maji doba Assam Legislative Assembly ni budget session ni shangin khali miya ha gibin gibin nangya ba bill bran ke shanle lekha. Pradhan Mantri Rashtriya Bal Puraskar Rijing ni maithe khun roni nomination ni khushi ha ba jen kha. Miya ha odehe miya rao jang sanjurao hayu mabu anishin majai shushi ebo award ne klahi nomination rifudu. Nomination July badan ni shantim ji shushi rifudu.

এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজিতে সংবাদ।

0: Gujarat Chief Minister Bhupendra Patel and Kerala Chief Minister V.D. Satheesan. Meanwhile, the IMD has issued an orange alert for heavy rainfall and thunderstorms over central and eastern parts of the country. U.S. President Donald Trump has said the memorandum of understanding signed with Iran to end the conflict is over, adding that he did not want to engage with Tehran. Trump's statement came during the press conference at the NATO summit in the Turkish capital Ankara as the U.S. and Iran traded strikes after three tankers were hit by projectiles in the Strait of Hormuz. Iran has not directly claimed responsibility. The interim ceasefire agreement signed between Washington and Tehran was intended to provide a 60-day window for negotiations on a permanent agreement, but indirect talks in Qatar ended with no sign of headway, and the U.S. military unleashed a new wave of strikes against Iran yesterday. Benchmark domestic equity indices plunged more than 2% today as renewed geopolitical tensions weighed heavily on the markets. The Sensex tumbled 1,677 points to close at 76,504. The Nifty also dipped 517 points to settle at 23,882. The 8th Khelo India Youth Games 2026 will be hosted by Telangana. Union Youth Affairs and Sports Minister Dr. Mansukh Mandavia made the announcement today. The quarterfinal lineup for the FIFA World Cup has been finalized. France, Morocco, Norway, England, Spain, Belgium, Argentina, and Switzerland have booked their places in the last eight. And with that, we end this news bulletin.
1: Akashvani Shilchar.
2: Ek zamane se kahani hai suna rahi Akashvani. फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन जब कोने कोने पहुंचा दूरदर्शन कहानी नहीं बदली स्टाइल गया है बदल जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल
3: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री
1: এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি প্রথমে আজকের বাকি অনুষ্ঠান পরিচিতি সন্ধে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি সন্ধে 6:45 চাষাবাদের কথা এতে আধুনিক চাষাবাদ নিয়ে বলবেন হীরেন্দ্র কুমার মজুমদার এবং ধানের অধিক ফলনের জন্য কৃষি পরামর্শ নিয়ে বলবেন নবজ্যোতি ভুইয়া রাত 8:00 কথিকার অনুষ্ঠানে মুদ্রাস্ফীতি নিয়ে বলবেন জয়দীপ বিশ্বাস লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:15 ঠুমরি শিল্পী পূর্ণব্রত দাশগুপ্ত লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 শুনবেন সেতার বাদন তরুণ দেবের পরিবেশনায় দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15 রাত 9:30 প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে এতে নাক কান গলা সম্বন্ধীয় শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ডাক্তার কৃপাময় নাথ শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি সকাল 6:05 অমৃতবাণী বন্দনা সকাল 6:10 খেতে খামারে সকাল 6:30 তাহেরা বেগম লস্করের পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল 6:35 দুপুর 1:40 লোকগীতি শুনবেন রূপমের শিল্পীদের পরিবেশনায় সুপ্রভাত সকাল 7:05 দেশবন্দনা সকাল 7:20 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 1:00 নজরুল গীতি শুনবেন মাসুদা আনাম কল্পনার কণ্ঠে সকাল 8:40 ও দুপুর 2:45 হিন্দি ছবির গান সকাল 8:50 বেলা 10:30 বেলা 12:00 ও রাত 7:15 সকাল 9:15 অনুষ্ঠান ভুলে বিশ্রে সকাল 9:30

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পণ্ডিত শঙ্কর ঘোষের তবলা বাদন। সকাল 11টায় শুনবেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে আধুনিক গান। এছাড়া বেলা 1:15 শুনবেন অন্তরা চৌধুরীর কণ্ঠে আধুনিক গান। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন অনুরূপা ভট্টাচার্য। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন তাহেরা বেগম লস্কর ও দেবযানী চক্রবর্তীর পরিবেশনায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শুনবেন বেলা 12:30 বাংলা গানের অনুষ্ঠানে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর দুটায় শুনবেন সুকৃতি রানী নাথের বাঁশিবাদন। ভজন শুনবেন বিশাল সোনারের কণ্ঠে দুপুর 2:30। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:15 অনুষ্ঠান যুববাণী। সন্ধে 6:45 চাষ আবাদের কথা। এতে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিকশিত ভারত 2047 নিয়ে শুনবেন সাক্ষাৎকার। শিলচরের কাছাড় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার স্মৃতি পালের সঙ্গে সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। রাত 8:30 লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে। এছাড়া রাত 10:00 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শান্তনু ভট্টাচার্যের কণ্ঠে খেয়াল। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন অনুষ্ঠান সৃজন। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি।

যাত্রা শ্রমিক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের দুটি পাতা একটি কুঁড়ি অনুষ্ঠান। তো যাত্রা শ্রমিক ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আসরে রয়েছে বর্থল গাঁও পঞ্চায়েতের স্টাফলাইন চা বাগান এলাকার বিভিন্ন শিল্পীদের পরিবেশিত একটি বিচিত্রানুষ্ঠান। তাহলে আসুন শ্রোতা বন্ধুরা, আমরা আসরের শুরুতেই শুনে নেই বিচিত্রানুষ্ঠানটি।

চা শ্রমিক ভাই বোনেরা, আসরে এতক্ষণ প্রচারিত হল বর্থল গাঁও পঞ্চায়েতের স্টাফলাইন চা বাগান এলাকার বিভিন্ন শিল্পীদের পরিবেশিত বিচিত্রানুষ্ঠান। এতে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন মহানন্দ গোস্বামী, অলেক রাজওয়ার, অপরাজিত নায়েক, শম্পু বাক্তি ও বাবুল শেদবর্গী। চা শ্রমিক ভাই বোনেরা, আসুন আসরে এবার আমরা সমবেত কণ্ঠে আরও একখানা গান শুনি।

0: চয়া শ্রমিক ভাই বোনেরা, আপনারা সমবেত কণ্ঠে গানখানা শুনলেন। আমাদের হাতে আর সময় নেই, আপনাদের আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের দুটি পাতা একটি কুঁড়ি অনুষ্ঠান।
1: অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি শুনলেন।
2: অভিযোগ করুন, RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে চাষাবাদের কথা।

0: কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন আধুনিক চাষবাস, এ নিয়ে বলবেন হীরেন্দ্র কুমার মজুমদার।
1: ভারতবর্ষে সবুজ বিপ্লব শুরু হওয়ার প্রাক মুহূর্ত থেকে, অর্থাৎ 1965 সাল থেকে আধুনিক কৃষি ব্যবস্থা শুরু হয় বলে ধরা যায়।
2: আচ্ছা, অর্থাৎ 1965 সাল থেকে আধুনিক কৃষি ব্যবস্থা, তাই তো? ভারতবর্ষে সবুজ বিপ্লব শুরু হওয়ার প্রাক মুহূর্ত থেকে যেটা আপনি বললেন, গ্রহণ করার কি কি রয়েছে আধুনিক কৃষি ব্যবস্থা?
1: প্রথম সবুজ বিপ্লব হওয়ার আগে কৃষিকে সাধারণত স্থানীয় জাত

0: কম পরিমাণে সার প্রয়োগ এবং জলসেচের ব্যবস্থা ছিল, এর ফলে শস্যের উৎপাদন হয়েছিল কম, যা বর্ধিত জনসংখ্যার জন্য পর্যাপ্ত ছিল না। এই জন্য কৃষি বিজ্ঞানীগণ অধিক উৎপাদনের জন্য এক বিকল্প পদ্ধতি উদ্ভাবন করার চেষ্টা করেছিল এবং শেষে বিভিন্ন নয়া কৃষি পদ্ধতি উদ্ভাবন হয় এবং এখনো এই কৃষি পদ্ধতি অব্যাহত আছে।
1: আধুনিক কৃষি ব্যবস্থায় কি কি পদ্ধতি প্রচলন হয়েছে বা একটু যদি বলেন বিস্তৃতভাবে?
0: আধুনিক কৃষি ব্যবস্থার প্রচলিত পদ্ধতি সমূহ হল, প্রথমত জাট, কৃষিতে যতটি প্রযুক্তি ব্যবহার হয়ে আছে তার মধ্যে স্বচ্ছ জাত নির্বাচন হল সবচেয়ে কম খরচের প্রযুক্তি। অধিক উৎপাদনের জন্য উচ্চ উৎপাদনশীল জাত নির্বাচন করা খুবই প্রয়োজন। এই জাতগুলির বিশেষ বৈশিষ্ট্য হইল, এগুলি বেটে সারের জন্য অধিক সংবেদনশীল এবং কম দিনে ফল পাওয়া যায়। এই জাতগুলি বেটে হওয়ার জন্য অধিক সার প্রয়োগ সম্ভব এবং সহজে জমিতে পড়ে যায় না।
1: তো জাতগুলি বেটে হওয়ার জন্য বলছেন যে অধিক সার প্রয়োগ সম্ভব এবং সহজে জমিতে তা পড়ে যায় না।
0: আমি দ্বিতীয়টা আমি সার প্রয়োগের কথা বলব। আধুনিক কৃষি ব্যবস্থার সার প্রয়োগ এক অপরিহার্য প্রযুক্তি। শস্যের জাত এবং জমির উর্বরতা শক্তির উপরে নির্ভর করে জমিতে সার প্রয়োগ করা বাঞ্ছনীয়। তারপরে আমি বলবো জলসেচের ব্যবস্থার উপরে। আধুনিক কৃষি ব্যবস্থার অধিক সার প্রয়োগ করা যায় এবং ভাল ফলন পাওয়ার জন্য জলসেচের ব্যবস্থা করা অপরিহার্য। শস্যের বৃদ্ধিকালে বিভিন্ন সময়ে শস্যের প্রয়োজন সাপেক্ষে জলসেচ করা দরকার। তারপরে তারপরে একটা ইম্পর্টেন্ট ব্যবস্থা হয়েছে শস্য রক্ষা ব্যবস্থা,
1: এটা আপনি গুরুত্বপূর্ণ ব্যবস্থা বলছেন এটাকে।
0: আধুনিক কৃষি ব্যবস্থায় শস্যের রোগ ও পোকা নিয়ন্ত্রণ করার জন্য শুধু রাসায়নিক কীটনাশক ব্যবহার হয় না, সুসংহত শস্য রক্ষা করাটাই এই সময়ের দাবি। এই ব্যবস্থায় রোগ পোকা প্রতিরোধ ক্ষম জাতের ব্যবহার, কোয়ারেন্টাইন ল, আমি বাংলায় জৈবিক ব্যবস্থা এবং অন্য ব্যবস্থার সঙ্গে রাসায়নিক ব্যবস্থা সুন্দরভাবে ব্যবহার করা হয়।
1: তো এই ব্যবস্থায় রোগ পোকা প্রতিরোধক্ষম জাতের ব্যবহার করতে হবে, আর জৈবিক ব্যবস্থা বা অন্য ব্যবস্থা তো না, রাসায়নিক ব্যবস্থা সুসংগতভাবে ব্যবহার করতে হবে, তাই তো?
0: হয়।
1: আচ্ছা,
0: তারপরে আমি বলবো শস্য বর্তনের বিষয়ে অল্প। জমির উর্বরতা শক্তি বজায় রাখা এবং জমিতে থেকে যাওয়া রোগ পোকা দমন করা ছাড়াও জমির বার্ষিক মোট উৎপাদন বৃদ্ধি করার জন্য বিজ্ঞানসম্মতভাবে শস্য বর্তন করা খুবই প্রয়োজন। শস্য বর্তনে অন্তত একটি মাজাতীয় লেগিউম শস্য অন্তর্গত করা দরকার।
1: ৬০ দশকের
0: পরে কৃষি ব্যবস্থা উপলব্ধি সমূহ হল মাল্টিপল ক্রপিং বলে বলা হয়। মাল্টিপল ক্রপিং
1: অর্থাৎ পর্যায়ক্রমিক শস্য চাষ, যেটা আমরা বলি
0: বহুমুখী শস্য। কৃষিভূমির ক্রমবর্ধমান সংকোচনের ফলে অধিক উৎপাদনের জন্য বছরের প্রতি একক জমিতে দুই বা তিনটি শস্যের চাষ করা পদ্ধতি অবলম্বন করাটাই হল মাল্টিপল ক্রপিং। এই পদ্ধতির ফলে প্রতি একক জমি থেকে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করা যায় এবং মোট উৎপাদন বাড়ে। তারপরে আছে আমার ইন্টার ক্রপিং। এই পদ্ধতিতে একটি প্রধান শস্যের মধ্যবর্তী জায়গায় অন্য একটি শস্যের চাষ করা হয়। দুটি শস্যের নির্বাচন এমনভাবে করা যায় যাতে একটির সঙ্গে অন্যটির কোনো ধরনের প্রতিযোগিতা থাকে না। এই পদ্ধতিতে এক সময়ে একটি জমি থেকে বিভিন্ন শস্যের উৎপাদন হয় এবং মোট উৎপাদন বাড়ে।

0: তারপরে আমরা আসতে পারি সুসংহত কৃষি ব্যবস্থা নিয়ে।
1: এই ব্যবস্থায় একজন কৃষকের জমিতে কৃষি ছাড়া অন্য উৎপাদনমুখী ব্যবস্থা যেমন পশুপালন, মীন পালন, রেশম, হাঁস মুরগি পালন প্রভৃতি সংযোজন করা হয়। এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের উৎপাদন পাওয়া সম্ভব এবং কৃষকের সম্পদ ভালোভাবে ব্যবহৃত হওয়ার ফলে মোট উৎপাদন বাড়ে। এই ব্যবস্থার ফলে কৃষকের আর্থসামাজিক ব্যবস্থায় প্রভাব পড়া পরিলক্ষিত হয়েছে। তারপরে আমি কৃষি উদ্যোগের কথা বলতে পারি। আধুনিক কৃষি ব্যবস্থা প্রায় 90 দশক থেকে কৃষিকে উদ্যোগ হিসাবে বিবেচনা করা হয়েছে, যেখানে লাভে হল মুখ্য উদ্দেশ্য। কৃষি উদ্যোগে লাভে হল মুখ্য উদ্দেশ্য। অধিক লাভের জন্য প্রতি একক জমি থেকে অধিক উৎপাদন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতি একক উৎপাদনের খরচও কম করতে হবে। আধুনিক কৃষি ব্যবস্থা এই দশকের আর কৃষি তারপরে আলোচনা করব কৃষি যান্ত্রিকরণের উপরে। এই প্রযুক্তিতে কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের সরঞ্জামের উদ্ভাবন ও সঙ্গে এর ব্যবহার করার ফলে কৃষি ব্যবস্থা আগে ব্যবহৃত হওয়া জীবশক্তি বায়োএনার্জি বলে
0: জৈব শক্তি
1: অন্য কাজের জন্য উপলব্ধি হয়েছে। এছাড়া কৃষির বিভিন্ন প্রক্রিয়া কম খরচে এবং কম সময়ে করা সম্ভব হয়েছে। ক্রমাগত জমি বিভাজনের ফলে আমাদের এই অঞ্চলে ইয়ার সুফল গ্রহণ করতে পারছে না।
0: কৃষি যান্ত্রিকরণের কথা বলছেন।
1: আমি তারপর আলোচনা করব জমির স্বাস্থ্য অটুট রাখা শৈলীল বলা হইতে। আধুনিক কৃষি ব্যবস্থা জমির উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমির উর্বরতা শক্তি বজায় রাখার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য রাসায়নিক পদার্থ ব্যবহার কম করে তার বিকল্প হিসেবে জীবাণু সার এবং জৈব কীটনাশক ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে।
0: সেটা কিন্তু আমরা সবসময় বলে থাকি যে রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে জীবাণু রাসায়নিক সারটা ব্যবহার না করে বিকল্প হিসেবে জীবাণুসার জৈব কীটনাশক বা কেঁচু সার এই ধরনের বিভিন্ন রকম সার ব্যবহারের জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি বিভিন্ন সময়ে।
1: এছাড়া আগে জমি পরীক্ষা অপরিহার্য যাতে প্রয়োজন ছাড়া বেশি সার প্রয়োগ করা হয় না।
0: আচ্ছা,
1: তারপর আমি একটা কথা কব যে জৈব কৃষি ব্যবস্থা অর্গানিক বলি এটা 20 শতিকার শেষের দিকে এই প্রযুক্তি উদ্ভাবন হয়েছে। এই ব্যবস্থার জমিতে শুধু জৈব উৎপাদন করা হয় যাতে গুণগত মানের শস্য উৎপাদন হয় এবং আন ইকোসিস্টেমের উপরে ক্ষতি হয় না। ভারতবর্ষের এক জনবহুল দেশে এই প্রযুক্তি ব্যবহার খুব সীমিত বলে মনে হয় আমার। তারপরে আমি বলবো পোস্ট হারভেস্টের উপরে। শস্য বিশেষে উৎপাদনের প্রায় 10-35% নষ্ট হয়ে যায়। এই অংশ নষ্ট না হওয়ার জন্য বিভিন্ন পোস্ট হারভেস্ট টেকনোলজি উদ্ভাবন হওয়ার পরে ব্যবহার হয়ে আসে। এর ফলে কৃষকের উৎপাদন থেকে বেশি লাভ হয়েছে। তারপরে আমি বলবো একটু বর্তমানে খুব ইম্পর্টেন্ট এটা মার্কেটিং
0: গুরুত্বপূর্ণ বাজারজাত করাটা।
1: আধুনিক কৃষি ব্যবস্থার মার্কেটিং হয়েছে নয়া সংযোজন। যেহেতু কৃষিকে একটি উদ্যোগ হিসেবে গ্রহণ করা হয়েছে এবং মুক্ত কৃষি বাণিজ্যের জন্য মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। মুক্ত কৃষি বাণিজ্যের ফলে কৃষকের পৃথিবীর যে কোনো জায়গায় নিজের উৎপাদিত সামগ্রী আদি লাভে বিক্রি করার সুবিধা হয়েছে,
0: অধিক লাভ করতে পারে যাতে।
1: এই ব্যবস্থায় বর্তমানে FIG ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ, CIG কমন ইন্টারেস্ট গ্রুপ, সেলভেল গ্রুপ, SHG প্রভৃতি গঠন হয় একটি লক্ষণীয় পদক্ষেপ।
0: আচ্ছা, তো আধুনিক কৃষি ব্যবস্থায় অনেক সুবিধা থাকার পরেও এর প্রভাবটা কম কেন?
1: আমাদের অঞ্চলে কৃষিকে এখনো উদ্যোগ হিসেবে গ্রহণ করা হচ্ছে না। এছাড়া অধিকাংশ কৃষকের লেখাপড়া জানে। এছাড়া কৃষকের আর্থিকভাবে দুর্বল। সময় মতো কৃষি সামগ্রী সার ও বীজ পাওয়া যায় না। আধুনিক কৃষি ব্যবস্থা বেশি গ্রহণযোগ্য করার জন্য এই সময় দরকার হবে অধিক প্রশিক্ষণ, প্রদর্শনমূলক খেতি প্রভৃতি।

0: শুনলেন আধুনিক চাষবাস এ নিয়ে বললেন হীরেন্দ্র কুমার মজুমদার। অনুষ্ঠানে এবারে শুনবেন ধানের অধিক ফলনের জন্য কৃষি পরামর্শ, এ নিয়ে বলছেন নবজ্যোতি ভূঁইয়া।
1: আসামের মাটি ও আবহাওয়া ধান উৎপাদনের জন্য অনুকূল। বরাক উপত্যকায় ধানের চাষ মোট তিন মরশুমে করা যায়। মার্চ এপ্রিল হইতে জুন জুলাই পর্যন্ত আউশ ক্ষেত, জুন জুলাই থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সাইল, তথা নভেম্বর ডিসেম্বর হইতে এপ্রিল মে পর্যন্ত বরুয়া চাষ করা যায়। চাষ হওয়া মোট জমির পরিমাণ অনুযায়ী সাইল হয়েছে ধান চাষের প্রধান মরশুম। বরাক উপত্যকাতে ধান চাষের বেশিরভাগ জমি নিচু জমি। এই জমিগুলি কৃষিকালের বেশিরভাগ সময়ই জলের নিচে থাকে। এই মরশুমে কৃষিকালের বেশিরভাগ সময়ই আকাশ মেঘলা থাকে জন্য বরুয়া মরশুম থেকে এহার গড় উৎপাদন কম হওয়া দেখা যায়। এই মরশুমে ধান চাষের সময় কিছু দরকারি কথা মনে রেখে চললে অধিক ফলন পাওয়া সম্ভব হয়। জাত নির্বাচন, জমি অনুযায়ী ধানের নির্দিষ্ট জাত নির্বাচন করে নেওয়া অত্যন্ত দরকারী। উঁচু মধ্যমীয়া তথা নিচু জমি অনুযায়ী দরকারী জাত বেছে নিতে হয় যাতে অধিক ফলন পেতে পারি। ইহার জন্য অধিক ফলনশীল উন্নত জাতসমূহ বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী আসাম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত হয়েছে। উঁচু তথা মধ্যমীয়া জমির জন্য উপযোগী জাত হয়েছে রঞ্জিত, বাহাদুর, পিয়লি আদি। নিচু জমির জন্য জলের ডুব সহনশীল জাত হয়েছে জলশ্রী, জলকুয়রী, স্বর্ণশাবন আদি। বহুশস্যীকরণ ব্যবস্থায় চাষের উপযোগী জাত হল সত্যরঞ্জন, বসুন্ধরা, টিটিবি 404 আদি। এই জাতসমূহ মধ্যম সময়সীমার জাত। কম সময়সীমার উন্নত জাত হয়েছে লুইট, কপিলি, দিশাং আদি। এই জাতসমূহ বন্যার পরে চাষ করার জন্য উপযোগী। কোনো কোনো অঞ্চলে জল বেশি হওয়ার জন্য নির্দিষ্ট সময়ে ধান রোপণ সম্ভব হয় না। এইগুলি অঞ্চলে জল কমে যাওয়ার পর দেরি করে রোপণের জন্য বয়স্ক চারা রোপণ করার উপযোগী জাতের চাষ করা প্রয়োজন। এই ধরনের জাত হয়েছে প্রফুল্ল, গীতেশ, ধীরেন্দ্র অথবা এমএসি 9 আদি। বিরইন ধানের ক্ষেতের জন্য উন্নত জাত হয়েছে ভোগালী, আঘুনি আদি। এই ধরনের সুগন্ধযুক্ত ধানের জাত হয়েছে কেতেকী জহা, বকুল জহা আদি। বীজ নির্বাচন ও শোধন, জাত নির্বাচনের পর গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে বীজ নির্বাচন। বীজের উৎস প্রকৃত তথা বিশ্বাসযোগ্য হওয়া দরকার। ভালো ফলনের জন্য বীজ প্রামাণিকৃত হতে লাগে। কোনো উৎস থেকে সংগৃহীত বীজ তিন বছর পর্যন্ত চাষ করে তারপরে পরিবর্তন করে নতুন বীজ সংগ্রহ করা দরকার। ধান চাষে হওয়া রোগগুলির মধ্যে বীজ হইতে সৃষ্ট অনেক রোগ হওয়া দেখা যায়। এই রোগগুলির প্রতিকারের জন্য বীজ শোধন অতি গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়া দুই পদ্ধতিতে করা যায়। আর্দ্র পদ্ধতিতে প্রতি কেজি বীজের জন্য 2.5 গ্রাম ডাইথেনেম 45 বা মেনকোজেব নামক ঔষধের পাউডার 1 লিটার জলে মিশ্রণ করে এই মিশ্রণে বীজ 24 ঘন্টার জন্য ডুবে রাখা প্রয়োজন। শুষ্ক পদ্ধতিতে 1 কেজি বীজে উপরুক্ত ওষুধের 2.5 গ্রাম মিশ্রণ করে একটা পাত্রয় 5 মিনিটের জন্য ভালো করে মিশ্রণ করতে দরকার। হালিতোলা তৈরি ও বীজ বপন, হালিতোলা একটু উঁচা করে 6 মিটার বেদ ও 10 মিটার দৈর্ঘ্য ধরে তৈরি করতে হয়। এই ধরনের একটি বীজ তোলায় 650 গ্রাম থেকে 1 কেজি বীজ বপন করতে পারি। প্রয়োজনুসারে একটা বীজ তোলায় 20 থেকে 30 কেজি পচন সার, 80 গ্রাম ইউরিয়া, 80 গ্রাম সুপারফসফেট ও 40 গ্রাম এমওপি দেওয়া দরকার। বীজ বপন থাকি 25 থেকে 30 দিনের মধ্যে চারা মূল মাঠে রোপণ করা প্রয়োজন। মূল মাঠে চারা রোপণ, এই বিষয়টি মুখ্য তথা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। মূল মাঠে চারা রোপণের সময় কৃষক বন্ধুরা

0: সময় ও কষ্ট কম করার জন্য লাইন চারা বা সারিবদ্ধ না করিয়া চারা রোপণ করে। এই ধরনের ব্যবস্থায় এক বর্গ মিটার জমিতে অতি বেশি 20 হইতে 22 পর্যন্ত গাছ রোপণ করা দেখা যায়। কিন্তু ধানের উন্নত ফলনের জন্য এক নির্দিষ্ট পরিমাণের জমিতে নির্দিষ্ট দূরত্বই সারিবদ্ধভাবে রোপণ করে এক নির্দিষ্ট সংখ্যক চারা রোপণ করা দরকার। এই ধরনে 15 সেন্টিমিটার গাছের মাঝে আর 20 সেন্টিমিটার লাইনের মাঝে দূরত্বই চারা রোপণ করলে এক বর্গ মিটার জমিতে মোট 33টা চারা রোপণ হয়। কৃষক বন্ধুরা, সারিবদ্ধভাবে চারা রোপণ না করলেও এই সংখ্যাটি মেনে চললে ভালো ফলন পেতে পারে। রোপণের সময় প্রত্যেক গোছায় একটি অথবা দুইটি চারা দেওয়া দরকার। চারা রোপণের গভীরতা 3-4 সেন্টিমিটার হইতে লাগে। অধিক গভীরতায় চারা রোপণ করলে চারাগুলি নষ্ট হওয়া দেখা যায়। রোপণের 7-10 দিনের পর নষ্ট হওয়া গাছগুলি পুনৰ ৰোপণ কৰা উচিত। মাটি পৰীক্ষা আৰু সাৰ প্ৰয়োগ। কৃষক বন্ধুৰা, চাষ কৰাৰ আগে মাটি পৰীক্ষা কৰে নেওয়া দৰকাৰ। এইজন্য নিজে জমিৰ মাটি নিৰ্দিষ্ট পদ্ধতিতে সংগ্ৰহ কৰি চৰকাৰী পৰীক্ষাগাৰে পৰীক্ষা কৰি মাটিত থকা বিভিন্ন উপাদানগুলিৰ পৰিমাণ জানে নেওয়া প্ৰয়োজন। ইয়াৰ ওপৰ ভিত্তি কৰি নিৰ্দিষ্ট হাৰে সাৰ প্ৰয়োগ কৰতে লাগে। মাঠে প্ৰচুৰ জৈৱ সাৰ প্ৰয়োগ কৰা উচিত। উন্নত ফলনৰ জন্য 60-40 কেজি হিসাবে প্রতি হেক্টরে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ সার প্রয়োগ করা দরকার। এই হিসাবে প্রতি বিঘা জমিতে 18 কেজি ইউরিয়া, 17 কেজি সুপার ও 9 কেজি এমওপি প্রয়োগ করা উচিত। ইউরিয়া সারগুলি সমান 3 ভাগ করে 1 ভাগ রোপণের সময়, বাকি সারগুলির সঙ্গে তথা অন্য 2 ভাগ 1 মাসের অন্তরালে প্রয়োগ করা উচিত। পোকামাকড় এবং রোগ নিয়ন্ত্রণ। ধান চাষের অনিষ্টকারী পোকামাকড় হইছে মাঝরা পোকা, গান্ধী পোকা, পামরি পোকা, গলমিজ আদি। গুরুত্বপূর্ণ রোগগুলি হয়েছে ব্লাস্ট, ব্যাকটেরিয়াল ব্লাইট, সিথ ব্লাইট আদি। রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য প্রতিরোধী জাত ব্যবহার, বীজ শোধন, সুষম সার প্রয়োগ, পরিষ্কার চাষ ব্যবস্থা, পটাশের বর্ধিত পরিমাণ, কম মাত্রার নাইট্রোজেন ও প্রয়োজন সাপেক্ষ রাসায়নিক কীটনাশক ব্যবহার করা উচিত। ধান কাটা। সাধারণত কৃষক বন্ধুরা নিজের সুবিধা অনুযায়ী ধান কাটিতে কোনো সময় বেশি পলম হয়ে যায়। এই জন্য উৎপাদনের যথেষ্ট ক্ষতি হয়। এই জন্য ধানের 50% ফুল ফুটার দিন ধরে 30 দিনের পর ধান কাটার জন্য প্রস্তুত হয়। ধান কাটার 10-15 দিনের আগে মাঠের জল বের করে দিতে লাগে। এই উপায়গুলি অবলম্বন করে কৃষক বন্ধুরা সাইল ধান চাষে অধিক ফলন পেতে পারে।
1: ধানের অধিক ফলনের জন্য কৃষি পরামর্শ, এ নিয়ে বললেন নবজ্যোতি ভূঁইয়া। কৃষক বন্ধুরা, এবারে মৌমাছি পালন, এ নিয়ে বলবেন নাজিম উদ্দিন বড়ভূঁইয়া।
2: আজকে আমি আপনাদের সম্মুখে মৌমাছি পালন নিয়ে 2-4টা কথা বলবো, যাতে আপনারা লাভবান হতে পারেন। মৌমাছি সাধারণত আমাদের দেশে তিন শ্রেণীর হয় আছে। তার মধ্যে বড় মৌমাছি আছে যেগুলা ভাগা মৌমাছি বলা হয়, ওইগুলা গাছের ডালে বসবাস করে। মধ্যম মৌমাছি, মাছি মৌ যেগুলাকে বলে, ওইগুলা বাক্সর মধ্যে পালন করা যায়। বাক্সর মধ্যে পালন করিতে হইলে প্রথমে আপনি একটি বাক্স সংগ্রহ করিতে হইবে, যাহা খাদি ভান্ডারে, যে বাক্স খাদি ভান্ডারে কিনিতে পাওয়া যায়। ওই খাদি ভান্ডারে বাক্স কিনে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে এক কলোনি মৌমাছি ওইটাতে ঢুকিয়ে রাখতে হবে। তারপর আপনার তার সব দিকে খেয়াল খুশি রাখতে লাগবে। যদি আপনি না জানেন, কোনো যে জানা লোক তার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। প্রথম আপনার অসুবিধা হতে পারে, ভয় হতে পারে যে খামড় দেবে মৌমাছি। যদি কারো কোনো ছোট ওই মৌমাছি, মাছি মৌ যেটা, এটা যদি খামড় দেয় তাতে কোনো ক্ষতি হয় না। তার প্রমাণ জরুরি।

আমাকে তো অনেক মৌমাছি কামড় দিয়েছে আর এখনো দিচ্ছে। আপনি যদি মৌমাছি পালন করেন, প্রথমত আপনি এটা উন্নত প্রজাতির মৌমাছি যেটা ওটা পালন করবা, যেটা মধ্যম মৌমাছি আমাদের দেশে গ্রামীণ দেশে গ্রামীণ ভাষায় বলা হয়। এটা বাক্সর মধ্যে আপনি যখন পালবা, এটার থেকে আপনি মধু যেটা পাইবা পিওর মধু হইবা। আর মধু তো সবারই জানা অনেক কাজে লাগে, একটা ঔষধও লাগে, পূজা পার্বণেও লাগে। আপনি পুষ্টিকর অভাব আমরা দেশ, যদি আপনি পুষ্টিকর খাদ্য হিসাবে ব্যবহার করেন তাহলে আপনার হা অনেকটা উপকার হইব। মৌমাছি পালতে হইলে প্রথমে আপনি বাক্স সংগ্রহ করতে লাগবো হাতি ভান্ডার থেকে, এবং যেখানে মৌমাছি পাওয়া যায় সেইখান থেকে একটা পা কলোনি সংগ্রহ করতে লাগবো। আপনার সংগ্রহ করে এই বাক্স পুঁতে গেট লাগিয়ে দিবেন। গেট লাগানোর কয়েকদিন পর যখন দেখবেন আপনি তারা নর্মাল চলাফেরা করছে।

এটা বাক্সর মধ্যে আপনি যখন পালবা এটার থেকে আপনি মধু যেটা পাইবা পিওর মধু পাইবা। আর মধু তো সবারই জানো অনেক কাজে লাগে, একটা ঔষধ লাগে, পূজা পার্বণেও লাগে। আপনি পুষ্টিকর অভাব আমরা দেশ, যদি আপনি পুষ্টিকর খাদ্য হিসাবে ব্যবহার করেন তাহলে আপনার হাড় অনেকটা উপকার হইব। মৌমাছি পালতে হইলে প্রথমে আপনি বাষ্প সংগ্রহ করতে লাগবো খাদি ভান্ডার থেকে, এবং যেখানে মৌমাছি পাওয়া যায় সেইখান থেকে একটা পা কলোনি সংগ্রহ করতে লাগব। আপনার সংগ্রহ করে এই বাক্স পুঁতে গেট লাগিয়ে দিবেন। গেট লাগানোর কয়েকদিন পর যখন দেখবেন আপনি তারা নর্মাল চলাফেরা করছে, সাধারণতভাবে আসছে যাচ্ছে, ফুল সংগ্রহ রেণু সংগ্রহ করছে, তখন তার গেট খুলতে পারেন। দ্বিতীয় পর্যায়ে যখন প্রথমের বক্স নিচের বক্স পূর্ণ হয়ে করে নিবে, তারা ফ্রেম বানিয়ে বাচ্চা দিয়ে মধু দিয়ে, তখন দ্বিতীয় বক্স আপনি এটার উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারা আপনাকে ওই বাক্সে পিওর মধু দেবে যেটা আপনি কালেকশন করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন, করে এটা আপনি দুই মাধ্যমে করতে পারবেন। একটা মেশিনের মাধ্যমে হয়, যদি মেশিন না থাকে একটা পাত্রর উপর শলা দিয়ে ওইগুলার উপরে এই প্রেমগুলাকে রেখে গামছা দিয়ে ধরে ঝাড়িয়ে মধু কালেকশন করতে পারেন। যদি এইরকম না পারেন তাহলে প্রেমগুলো কাটিয়ে নেওয়াটা ভালো নয়, কারণ কাটলে আবার প্রেম তারা তো প্রস্তুত করতে অনেকটা সময় লাগে, যার দরুন আপনার সিজনটা নষ্ট, সময় অপচয় হয়ে যাইব। তাই হিসাবে জ্বালিয়ে নেওয়াটাই ভালো, আবার মেশিনের সাহায্যে নেওয়া ভালো। আর মধু কালেকশন করে আপনার কাঁচের বোতলে রাখতে লাগে, প্লাস্টিকের বোতলে না। আর যে কাঁচের বোতলে আপনি রাখবা এটারে কর্ক ডিলা করে রাখতে লাগবা, আর পরিপূর্ণ পুরা ভর্তি করে না রাখবা, যাতে মধু বোতল বাস্ট হয়ে যেতে পারে। যখন তার গ্যাস হইব তখন মধুর এই কাঁচের বোতলটা পাটি যাইব। এখন আপনারা যদি খারুদ এই ফালার ইচ্ছা থাকে তাহলে আপনি খাদি ভাণ্ডারের লগে যোগাযোগ করিয়া একটা বাক্স সংগ্রহ করুন। তারপরে যেখানে গ্রাম, বিশেষ করে গ্রাম দেশ ও পাহাড়ি তলদেশে মৌমাছির এই মাছের মুখ পাওয়া যায়, কোনো গাছর কুড়োলে কোনো কারো ঘরেও ঢুকে যায়, এইটা আনিয়া এই বাক্সর মাঝে রাখবা। রাখার পরে আপনি জানাশোনা মানুষের লগে যোগাযোগ করিয়া এটার কীরকম কোন প্রসেসে অ্যাপ্লাই করতে লাগে ওইটা অ্যাপ্লাই করলে আপনি দেখবা আস্তে আস্তে ওইবার যখন আপনি এটা ব্যবহার করতে আরম্ভ করবা তখন দেখবা আপনি আপনারও এটা উৎসাহ হইব, এটা থেকে আর্থিক দিকে আপনি লাভবান হইবা। এবং গ্রাম দেশ যখন আমরা শস্য করি পয় ফসল হয় তখন ওই মৌমাছি যেখানে বেশি থাকে এখানে পয় ফসল বেশি হয়, কারণ পরাগ সংযোগ মৌমাছিরা খুব বেশি করে, যার জন্য সব শাক সবজি ফলমূল সব কিছু লাভবান হইবা। আর মৌমাছি সাধারণত অগ্রহণ পুষ মাসে মধু দেয়, এরপরে সবজির সিজন আবার আইব, আবার দিব একবারে বৈশাখ মাস পর্যন্ত মৌমাছি পাইবা, মধু পাইবা মৌমাছির থেকে। আমাদের দেশেতে সাধারণত তিন ভাগে মৌমাছি আছে, তিন ধরনের আছে। এক ধরনের বাগা মৌমাছি যারা সিজনে দূর থেকে আসে, গাছের ডালে বসে এখানে মধু, কিন্তু অনেক নিষ্ঠুর নিয়মের মাধ্যমে তারা আঘাত দেওয়া হয়, যার দরুন দিন দিন এটা বিলুপ্ত হয়ে যায়। কারণ অনেকে আগুন দিয়া এটারে সরাইয়া এর ধ্বংস করে, এরপরে এটা থেকে মধু কালেকশন করে, কিন্তু আগুন দিতে লাগে না, এটার দোয়া দিলে হয়। আর অতি ক্ষুদ্র যে মৌমাছি এগুলাতে কালেকশন বলা বড় কঠিন, যার দরুন এগুলার মানুষে আর খুব একটা এটাতে ইন্টারেস্ট নেয় না। বড় মৌমাছিগুলারে যখন আপনি দেখবা গাছের ডালে বইছে তখন দেখবা একটা সময় তার সম্মুখের দিন যখন উপর দিক যখন একটু সাইজে বড় হয় নিচর দিক থেকে, তখন আপনি এটারে কিছু খাসা বাঁশের শোলা, কিছু শুকনা বাঁশের শোলা দিয়া, কলার পাতা বা অন্য সবুজ পাতা দিয়া এটা লুক্কা হয় সাধারণত গ্রাম দেশ বানাইয়া, এটাতে আপনি আগুন লাগাইলে দেখবা একটা দোয়া আইব। খালি দোয়াটার একটু কাগজ সামনের দিকে দিলে হেস আপনার এই সাইড ছাড়িয়ে মধুর সাইড ছাড়িয়ে দিব, তখন এটারে আপনি যেরকম ফাটিয়া লইলেন লইয়া আপনার শোলাটা সরাই

0: রাখি দিন, আঙুনটা দূরে সরাই দিন, তার আবার বইব। এইরকম আপনি কয়েক বার সংগ্রহ করতে পারবা, সংগ্রহ করতে পারবা। আর এইরকম যে আগুন দিয়া এটা জ্বালাইয়া ধ্বংস করবা না। যার ধরুন আমরা এত দেশ তাকিয়া মধু যেটা বাগা মৌমাছি হয় এটা বর্তমানে আবার বন্ধ হয়ে গেছে। এটারে যদি একটু দরদ করি আমরা খেয়াল করি তাহলে একটি কলোনিটা কি দুইটা কি তিনবার আমরা সংগ্রহ করতে পারবো।
1: মৌমাছি পালন এ নিয়ে বললেন নাজিমউদ্দিন বনভূঁইয়া। কৃষক বন্ধুরা, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে আসছে। আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।

0: শুনলেন চাষাবাদের কথা।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন দিল হি দিল ছবি থেকে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন উদিত নারায়ণ ও ইয়ালকা ইয়াগনিকের কণ্ঠে আ আব লর্ড।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। ও এর অব্যবহিত পরেই আমাদের কেন্দ্র থেকে শুনবেন আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইন্দোনেশিয়ার 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হচ্ছে আগামীকাল। আসছে বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। অস্ট্রেলিয়ায় তাঁর এই 3 দিনের সফরকালে শ্রী মোদী মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন। তিনি দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এর আগে আজ দিনের শুরুতে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে ইয়োগিকার্তার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী প্রাম্বানান মন্দির পরিদর্শন করেন। দুই নেতা 9ম শতাব্দীর এই প্রাচীন মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী মোদী সেখানে শিব মন্দিরে পুজো দিয়েছেন। মন্দির চত্বরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি প্রাবোয়ো বলেন, প্রাম্বানান মন্দিরটি ভারত ও ইন্দোনেশিয়ার বহু শতাব্দীর পুরনো সভ্যতার বন্ধনের প্রতীক। মন্দির প্রাঙ্গণে সংরক্ষণ ও সংস্কার কাজে ভারতের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান। শ্রী মোদী এই সফরকে একটি গভীর আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন।
1: एक हमारी सांस्कृतिक विरासत का पुनरुद्धार और उसका रिनोवेशन का काम, उसका प्रारंभ करने का सौभाग्य भी मुझे मिला। मैं अपने आप में बहुत बड़ा भाग्यशाली मानता हूँ। यहाँ के जीवन में, यहाँ की बातों में, यहाँ की हवा में एक संस्कृति की खुशबू है, वो खुशबू जो हम भारत की धरती पर पल पल अनुभव करते हैं। ये खुशबू हमारी सांस्कृतिक विरासत भी अपने आप में अपनत्व से जोड़ती है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের সঙ্গেও কথা বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নতুন দিল্লিতে ওই বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ ও বাজারজাতকরণের ব্যবস্থাপনা

0: দিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্যান্য ফসলের ওপর প্রভাব পড়েছে বলে তিনি জানান। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: জুলাই কি অচ্ছি বারিশ সে বোনি কি সম্ভাবনায় বড় গই আর বোনি অর তেজি সে হোগি। কল তক 350,85,000 হেক্টর মে বোনি হুই হে। মানসুন মে দেরি কে কারণ তুয়ার, সোয়াবিন আর কপাস পর থোড়া প্রতিকূল বোনি পর প্রভাব পড়া হে। আব কিসানো কি ইয়ে সলাহ দি যা রহি হে কি ইনকি জগে মক্কা, বাজরা আর মুঙ্গ জেসি ফসল জো কম সময় মে আ জাতি হে উনকি বুয়াই কো প্রাথমিকতা দে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু দেশের প্রধান বিমানবন্দরগুলির যাত্রী সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও অভিবাসন পদ্ধতি পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে পর্যায়ক্রমে অটোমেটেড এক্স রে ট্রে রিটার্ন সিস্টেম চালুর নির্দেশ দেন। ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি বিসিএস নির্ধারিত নিরাপত্তা মান অনুযায়ী নির্মাণাধীন 21টি এবং বাকি 41টি বিমানবন্দরকে যাত্রী সংখ্যার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি আগরতলা এবং জেওয়ার বিমানবন্দরে অনুমোদিত অভিবাসন চেকপয়েন্টগুলি যত দ্রুত সম্ভব চালুর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ ওয়াই শঙ্কর আজ কুয়েতে যুবরাজ শেখ সাবা আল খালেদ আল সাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী জানান যে তিনি যুবরাজের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর ভারত ও কুয়েতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবরাজের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ নতুন দিল্লিতে আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রী মাওলাউই আতাউল্লাহ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মার্গারিটা জানান, আলোচনায় ভারত আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে কথা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থপাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতায় 5টি স্থানে তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থ বছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবলড সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি জমা করা হবে। উপসাগরীয় দেশগুলোতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল সংক্রান্ত সিবিএসইর মূল্যায়ন নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের একটি মামলার শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং সিবিএসইর বক্তব্য জানতে চেয়েছে। ইরান মার্কিন যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় দেশগুলিতে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত নিয়মিত শিক্ষার্থীরা এই আবেদনটি দায়ের করেছিলেন। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের উপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের আরও নির্ভুল মানচিত্র তৈরি করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতিটি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে, কোনোভাবেই আর তেহরানের সঙ্গে তিনি জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
2: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people.

নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা জেরে আজ দেশের অভ্যন্তরীণ শেয়ার বাজারে বড় পতন লক্ষ্য করা গেছে। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 1677 পয়েন্ট নেমে 76504 পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে। পাশাপাশি জাতীয় শেয়ার সূচক নিফটিও 517 পয়েন্ট কমে 23882 পয়েন্টে নেমেছে। ইউক্রেন জুড়ে রাতভর চলা রুশ সামরিক অভিযানে তিনজন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে একজন রাজধানী কিয়েভের বাসিন্দা। অন্যদিকে খারকিভে দুজন নিহত এবং 20 জন আহত হয়েছেন। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের পর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মোকাবিলা করবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলডিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, আসাম বিধানসভার তৃতীয় দিনের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। রাজ্যের 6,52,000 হেক্টর কৃষি জমি জলসেচ ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলে মন্ত্রী পীযূষ হাজারিকার প্রকাশ। কেন্দ্রীয় সরকারের একটি উচ্চস্তরীয় প্রতিনিধি দলের ধেমাজি জেলার জোনাইতে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং শ্রীভূমি জেলার কনকলসে অভিযান চালিয়ে পুলিশের প্রায় 1 কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার বাজেয়াপ্ত। হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে 2টি কাঠের মিল থেকে পুলিশের বৃহৎ পরিমাণ মূল্যবান কাঠ জব্দ। আসাম বিধানসভার আজ তৃতীয় দিনের কার্যসূচিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে বিরোধী দলের বিধায়ক রেকিব উদ্দিন আহমেদের অবৈধ দখল সম্পর্কে করা এক প্রশ্নের উত্তরে রাজ্যের সীমান্ত সুরক্ষা এবং উন্নয়ন বিভাগের মন্ত্রী অতুল বরা সীমান্তবর্তী রাজ্যগুলির দখল করে রাখা আসামের জমির তথ্য সভায় প্রকাশ করেন। শ্রী বরা জানান যে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয় এবং মিজোরাম আসামের জমি অবৈধভাবে দখল করে রেখেছে। প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে চলতে থাকা দীর্ঘদিনের সীমা বিবাদের সঙ্গে প্রতিবেশী রাজ্যগুলির অবৈধভাবে দখল করে রাখা এলাকাসমূহ দখলমুক্ত করতে রাজ্য সরকার আলোচনার মাধ্যমে অনেকখানি অগ্রসর হয়েছে বলে তিনি প্রকাশ করেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী শ্রী বরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় রাজ্যে 2025-26 অর্থবর্ষে 34,99,144 পরিবারের জরিপ করা হয়েছে বলে মন্তব্য করেছেন। বিরোধী বিধায়ক তানজিল হোসেনের এক প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন যে যোগ্য সুবিধা প্রাপকদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় গৃহ নির্মাণের অনুমোদন দিয়ে নির্মাণ কার্য আরম্ভ করা হবে। আসাম চুক্তি রূপায়ণ বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রী শ্রী বরা সত্রের জমি বেদখল সম্পর্কে অনুরূপ মন্তব্য করেছেন। বিধায়ক চক্রধর গগৈর প্রশ্নের উত্তরে মন্ত্রী শ্রী বরা গুয়াহাটির পশ্চিম বড়াগাঁওয়ে শহীদ স্মারক ক্ষেত্র এবং উদ্যান ক্ষেত্রে নির্মাণের দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে বলেও জানিয়েছেন। এদিকে জলসম্পদ বিভাগ এ পর্যন্ত 4,800 কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে বলে রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্রী সুশান্ত বরগুহাই বিধানসভায় জানিয়েছেন। বিধায়ক ভূপেন বরার এক প্রশ্নের উত্তরে মন্ত্রী শ্রী বরগুহাই বলেন যে নির্মাণ করা 4,800 কিলোমিটার বাঁধের মধ্যে এ পর্যন্ত 1,800 কিলোমিটার বাঁধকে আরও উঁচু ও সবল করে তোলা হয়েছে। প্রায় 3,000 কিলোমিটার বাঁধ মেরামতি ও পুনর্নির্মাণের বাকি রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত গ্রামীণ জীবিকা প্রকল্পের ফলপ্রসূ রূপায়ণের জন্য রাজ্য সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী অতুল বরা সামাজিক মাধ্যমে জানিয়েছেন। গ্রামীণ জীবিকা বৃদ্ধি, কর্মসংস্থানের নিশ্চয়তা বৃদ্ধি এবং বিকশিত আসাম গড়ার পাশাপাশি এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের প্রবীণ আধিকারিকদের উপস্থিতিতে রাজ্যের জেলা আয়ুক্ত, জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক, খণ্ড উন্নয়ন আধিকারিক এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে শ্রী বরা এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে মিলিত হন। বৈঠকে এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ে রূপায়ণের অগ্রগতি, কর্মীদের জন্য জেলাভিত্তিক কর্মদিবস সৃষ্টি অনুমোদন

উন্নীত কাজকর্মের দ্রুত রূপায়ণ সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়। আসামে মোট 27,58,757 হেক্টর কৃষি জমি রয়েছে ও এর মধ্যে 6,52,000 হেক্টর জমি জলসেচ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছে। বিধানসভায় আজ বিধায়ক বেবি বেগমের এক প্রশ্নের উত্তরে লিখিত উত্তরে কৃষি ও জলসেচ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা একথা বলেন। তিনি বলেন যে রাজ্যে মোট 3,510টি জলসেচ প্রকল্প রয়েছে ও 2025-26 অর্থ বছরে মেরামতি খাতের অধীনে 392টি প্রকল্প পুনরায় কর্মক্ষম করে তোলা হয়েছে। পরবর্তী অর্থ বছরে বাকি থাকা প্রকল্পগুলি পর্যায়ক্রমে কর্মক্ষম করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। এদিকে রাজ্যে পঞ্জীয়নভুক্ত কৃষকের সংখ্যা সম্পর্কে বিধায়ক জাকির হোসেন শিকদারের এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী বলেন যে আসাম সরকারের অর্থনীতি ও পরিসংখ্যা বিভাগের কৃষি লোকগণনা অনুযায়ী রাজ্যে 27,41,711টি কৃষক পরিবার রয়েছে। পঞ্জীয়নভুক্ত কৃষকের সংখ্যা হচ্ছে 13,02,40 ও প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অধীনে এ পর্যন্ত 18,59,524 জন কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের একটি উচ্চস্তরীয় দল আজ ধেমাজি জেলার জোনাইয়ের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির খোঁজ নেন। দলটি বন্যা বিধ্বস্ত অরুণচাপড়ি, মধুপুর, মাজরবাড়ি, আনন্দনগর, সিমেন্ট নদীর রেলওয়ে সেতু, লেখু নদী, কেমি সেতু ইত্যাদি সহ বেশ কিছু অঞ্চল পরিদর্শন করে বন্যার ক্ষয়ক্ষতির খোঁজ নেন। প্রতিনিধি দলটি স্থানীয় লোকেদের সঙ্গে মত বিনিময় করে তাদের সমস্যার বিষয়ে আলোচনা করেন। তারা নদী ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত অঞ্চলের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বন্যায় গৃহহীন হয়ে পড়া পরিবার ও তাদের জীবন জীবিকা পুনরায় স্বাভাবিক করার জন্য গৃহীত ব্যবস্থাসমূহের বিষয়েও প্রতিনিধি দলটি আলোচনা করে। দলটিতে লক্ষ্মীপুরের সাংসদ প্রদান বড়ুয়া, জোনাইয়ের বিধায়ক ভুবন পেগু, জেলা আয়ুক্ত প্রমুখ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচর এর মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচর এর মাধ্যমে ওই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যের বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার নির্দেশের পর থেকেই বন বিভাগ হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় অবৈধ কাঠ ব্যবসার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে। এর আগে হাইলাকান্দি শহর ও রামনাথপুর এলাকায় অভিযান চালানোর পর আজ বন বিভাগের উদ্যোগে আলগাপুর বাজারে দুটি কাঠের ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণের মূল্যবান কাঠ জব্দ করা হয়েছে। সূত্রে জানানো হয়েছে যে অবৈধ গাছ কাটা, কাঠ পরিবহন এবং কাঠের অবৈধ ব্যবসার বিরুদ্ধে বন বিভাগ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এবং আগামী দিনেও এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতরাত্রে পুলিশ ভাঙ্গার কনকলসে একটি মোটরসাইকেল থামিয়ে এতে তল্লাশি চালায়। তল্লাশির সময় প্রায় 1 কোটি টাকা মূল্যের সন্দেহজনক ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে যে আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের প্রকৃত পরিমাণ যাচাই করা হচ্ছে। এছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে শ্রীভূমি পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত আরম্ভ করেছে। ডিমা হাসাও জেলায় পর্যটকের সংখ্যা বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে ডিমা হাসাও স্বশাসিত পরিষদের পর্যটন ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় চলতি মাসের প্রতি শুক্র ও শনিবার ওই জেলার বিভিন্ন পর্যটনস্থলে পরম্পরাগত মহোৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাফলং এর পর্যটক তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে গতকাল ডিমা হাসাও পর্যটন বিভাগের অধ্যক্ষ জস রিংডা ফাংলো একথা প্রকাশ করেন। তিনি বলেন যে গ্রীষ্মের বন্ধের সময় এই জেলায় পর্যটকের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে পর্যটন ক্ষেত্রকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্দেশ্যে এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। হাফলং হ্রদ, ডিমা হাসাও ভিউ পয়েন্ট, উমরাংশু গলফ কোর্স এবং জাটিঙ্গার মতো জনপ্রিয় পর্যটনস্থলীতে পরম্পরাগত মহোৎসব আয়োজন করা হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন। এই মহোৎসবে বিভিন্ন জনগোষ্ঠীর পরম্পরাগত খাদ্য, সাজপোশাক, হস্তশিল্পের সামগ্রী ইত্যাদি স্টল থাকবে। এছাড়া বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের লোকনৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোগী, শিল্পী এবং ব্যবসায়ীদের বিপণনের সুযোগ প্রদান করে জেলার অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে সহায়তা হবে। পাশাপাশি ডিমা হাসাও পর্যটন শিল্প শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
শ্রীভূমি জেলায় আগামী 18 জুলাই জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমির মুখ্য ন্যায়দণ্ডাধীশের আদালত প্রাঙ্গণে এদিন সকাল 10টা থেকে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতে বিচারাধীন চেক বাউন্স সংক্রান্ত মামলার উভয় পক্ষকে দ্রুত মামলার সুযোগ গ্রহণ করতে শ্রীভূমি জেলা

0: আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। হাইলাকান্দি জেলার আলগাপুর হাইলাকান্দি জল সরবরাহ প্রকল্পের কাজ 88% শেষ হলেও সম্পূর্ণ কাজ শেষ হতে আগামী বছরের ডিসেম্বর মাস পর্যন্ত লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবাইর আনম মজুমদার আজ বিধানসভা আলগাপুর হাইলাকান্দি জল সরবরাহ প্রকল্প নিয়ে প্রশ্ন উত্থাপন করলে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল একথা জানান। মন্ত্রী শ্রী পাল জানান যে এই প্রকল্পের অনুমোদন 2025 সালের 19 সেপ্টেম্বর দেওয়া হয় এবং 2015 সালের 8 অক্টোবর নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের নির্দেশে শ্রীভূমি জেলায় আফ্রিকান সোয়াইন ফিভার প্রতিরোধ নিয়ন্ত্রণ এবং তা প্রতিহত করতে একটি উচ্চ পর্যায়ের নজরদারি কমিটি গঠন করা হয়েছে। জেলা উন্নয়ন আয়ুক্তকে সভাপতি, জেলার পশুপালন ও পশু চিকিৎসা আধিকারিককে সদস্য সচিব এবং আরও 10 জন সদস্যকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জেলায় আফ্রিকান সোয়াইন ফিভারের সংক্রমণ রোধ করতে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং সামগ্রিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আজ পাথারকান্দিতে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক বিশাল মাদক বিরোধী সচেতনতা র্যালি ও পথনাটকের আয়োজন করা হয়। ছাত্র যুবকদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ এই র্যালিতে অংশগ্রহণ করেন এবং র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে, পরে একটি পথনাটক পরিবেশিত হয়। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল খেলাগুলি আগামীকাল মধ্যরাত থেকে শুরু হবে। বোস্টন স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী রাত 1:30 অনুষ্ঠেয় প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। প্রতিযোগিতায় গতকাল সুইজারল্যান্ড পেনাল্টি শুটআউটে কলম্বিয়াকে 4-3 পরাজিত করে 1954 সালের পর প্রথমবারের জন্য কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। অন্য আরেকটি খেলায় আর্জেন্টিনা ইজিপ্টকে 3-2 ব্যবধানে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। আসাম বিধানসভার তৃতীয় দিনের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। রাজ্যের 6,52,000 হেক্টর কৃষি জমি জলসেচ ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলে মন্ত্রী পীযূষ হাজারিকার প্রকাশ। কেন্দ্রীয় সরকারের একটি উচ্চস্তরীয় প্রতিনিধি দলের ধেমাজি জেলার জোনাইতে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং শ্রীভূমি জেলার কনকলসে অভিযান চালিয়ে পুলিশের প্রায় 1 কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার বাজেয়াপ্ত। হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে 2টি কাঠের মিল থেকে পুলিশের বৃহৎ পরিমাণ মূল্যবান কাঠ জব্দ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর। এখন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন। অমৃতবাণী সকাল 6:05, বন্দনা সকাল 6:10, খেতে খামারে সকাল 6:30, তাহেরা বেগম লস্করের পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল 6:35, দুপুর 1:40 লোকগীতি শুনবেন রূপমের শিল্পীদের পরিবেশনায়, সুপ্রভাত সকাল 7:05, দেশবন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 1টায়, নজরুলগীতি শুনবেন মাসুদা আনাম কল্পনার কণ্ঠে সকাল 8:40 ও দুপুর 2:45, হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15, সকাল 9:15 অনুষ্ঠান ভুলে ভিসরে, সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পণ্ডিত শঙ্কর ঘোষের তবলাবাদন, সকাল 11:00 শুনবেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে আধুনিক গান, এছাড়া বেলা 1:15 শুনবেন অন্তরা চৌধুরীর কণ্ঠে আধুনিক গান, বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন অনুরূপা ভট্টাচার্য, এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন তাহেরা বেগম লস্কর ও দেবযানী চক্রবর্তীর পরিবেশনায়, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শুনবেন বেলা 12:30, লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 শুনবেন সুকৃতি রানীনাথের বাঁশি বাদন, ভজন শুনবেন বিশাল সোনারের কণ্ঠে দুপুর 2:30।

0: বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধে 6:15 অনুষ্ঠান যুববাণী, সন্ধে 6:45 চাষাবাদের কথা। এতে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিকশিত ভারত 2047 নিয়ে শুনবেন সাক্ষাৎকার শিলচরের কাছার কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার স্মৃতিপালের সঙ্গে, সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। রাত 8:30 লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে। এছাড়া রাত 10:00 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শান্তনু ভট্টাচার্যের কণ্ঠে খেয়াল। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন অনুষ্ঠান সৃজন। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন কথিকার অনুষ্ঠান, আজকের প্রসঙ্গ মুদ্রাস্ফীতি। এর শীর্ষকে বলছেন জয়দীপ বিশ্বাস।
5: আজ আমরা কথা বলছি মুদ্রাস্ফীতি নিয়ে। শব্দটি আপনাদের চেনা জানা লাগছে, তাই তো? হ্যাঁ, মুদ্রাস্ফীতি কখনো আজকাল লেখা হয় মূল্যস্ফীতি, ইংরেজিতে বলে ইনফ্লেশন। ইংরেজি শব্দটিও যথেষ্টই পরিচিত। তা এই শব্দটি শুনলেই আমাদের, যাদের ধরুন অর্থশাস্ত্রে অতটা ঘোরাফেরা নেই, আম জনতা, আম শিক্ষিত জনতা, তারা এটা অন্তত বোঝেন যে জিনিসপত্রের দাম বাড়ছে। তা কেউ বলবেন জিনিসপত্রের দাম সে তো বাড়বেই, আমরা তো জন্মলগ্ন থেকে দেখেই আসছি। বাজারে যখন যাই, রোজ না হলেও ফি হপ্তায় গেলেই আমরা দেখতে পাই যে কোনো না কোনো জিনিসের দাম বেড়েছে। এখন কথা হচ্ছে এই বিষয়টি এক একজন লোকের কাছে এক একভাবে আসে। গৃহস্থের কাছে একরকমভাবে আসে, গৃহিণীর কাছে আরেক রকমভাবে আসে, অর্থনীতিবিদদের কাছে আরেক রকমভাবে আসে, শিল্প বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত তাদের কাছে শব্দটি একটি ভিন্ন ব্যঞ্জনা নিয়ে আসে। মানে সে একটা বিশাল ব্যাপার। তো আমরা তো খুব সংক্ষিপ্ত আলোচনা করব, ফলে সবগুলো জায়গা নিশ্চয়ই আমরা যেতে পারবো না, কিন্তু প্রাথমিকভাবে একটা ধারণা আমাদের আজকে আমরা করে নিতেই পারি। যেমন প্রথম কথা হচ্ছে যে মুদ্রাস্ফীতিকে আমরা ঠিক কিভাবে সংজ্ঞায়িত করব, কিভাবে ব্যাখ্যা দেব, ঠিক কম কথায় কি করে আমরা ধরব যে বিষয়টি কি। একদম সহজ উত্তর হচ্ছে যে যখন একটা নির্দিষ্ট সময় জুড়ে, মানে এটা একদিন দুদিনের বিষয় নয়, যখন দেখা যায় ধারাবাহিকভাবে বাজারের জিনিসপত্রের দাম বেড়ে চলেছে এবং যেটা লোকজন বেশ অনুভব করতে পাচ্ছেন, অর্থাৎ তাদের পেছনের পকেটে বেশ অনেকটাই টান পড়ছে, তখন ধরে নিতে হবে যে অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতি হচ্ছে। এখন কথা হচ্ছে যে ঠিক কতদিন আমরা এর জন্য অপেক্ষা করব, বা কতটা দাম বাড়লে আমরা বুঝব যে না, আর দাম বাড়া উচিত নয়। এখন এ নিয়ে কোনো নির্দিষ্ট তত্ত্ব বা তথ্য আমাদের কাছে নেই, মানে এমন বলা যাবে না যে ঠিক এর ওপরে দামটা বেড়ে গেলেই অনেকটা বেড়ে গেল। তো মোটামুটিভাবে আমরা ধরে নিই যে ধরুন 4-5% মধ্যে যদি মুদ্রাস্ফীতির হার ঘোরাফেরা করে, তাহলে সেটা ঠিক আছে, সেটুকু মেনে নেওয়া যায়। কথা হচ্ছে মেনে নেওয়া যায় কেন? কারণ দেখুন, আমি আমাদের দেশের কথাই বলি, মুদ্রাস্ফীতি শুধু ভারতবর্ষের সমস্যা বা ভারতবর্ষের কোনো বিশেষ অর্থনৈতিক ঘটনা নয়, পৃথিবীর প্রতিটি দেশেই তা আছে। এখন আমরা যেহেতু আপনাদের সঙ্গে কথা বলছি, ফলে স্বাভাবিকভাবেই আমরা আমাদের দেশের চিত্রটাই আগে দেখব। তো আমরা তো সবাই জানি আমরা হলাম গে মাসষ্ঠীর কৃপায় এমন একটা দেশ যেখানে জনসংখ্যা

পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। তো সেই দেশে, এবং বেশি মানে কত, 140 কোটি, ভাবা যায়। তো সেই জনসংখ্যার দেশে এটা তো খুব স্বাভাবিক যে চাহিদা সবসময়ই যোগান থেকে বেশি থাকবে, মানে অতটা যোগান সবার জন্য দেওয়া যাবে না, ফলে চাহিদা যখন বেশি থাকছে তখন দাম তো বাড়বেই। এর সঙ্গে আরও একটি বিষয় রয়েছে, আজকাল শিক্ষিত ভারতীয়রা জিডিপি নামক একটি শব্দের সঙ্গে বিস্তর পরিচিত। সেটা কী জিনিস? মোটামুটিভাবে বলতে গেলে যে আমাদের দেশে মানে গেরস্থালী উৎপাদন কতটা হলো এক বছরে, তার একটা হিসেব, এবং সেটা বছরওয়ারি কী হারে বাড়ছে তা বা কমছে বা একই জায়গায় থাকছে তার একটা হিসেব। এখন বলা হচ্ছে আমাদের এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটার থেকে আমরা জানতে পাচ্ছি যে আমাদের দেশে গেরস্থালী উৎপাদন বৃদ্ধির হার 8% আশপাশে ঘোরাফেরা করছে, এবং পুরো বছরে নাকি সেটা 7.6%, যেটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে সেখানে আমরা পৌঁছে যেতে পারব। এখন উৎপাদন যখন বাড়ছে তার মানে কলকারখানায় কাজকর্ম হচ্ছে, তো উৎপাদন বাড়লে খানিকটা মুদ্রাস্ফীতি থাকবেই। একটা উদাহরণ দেওয়া যায়, ধরুন একটা মোটর যদি চলতে থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই সে খানিকটা উত্তপ্ত হয়, এটা আমরা জানি। তো এটাকে বলা হয় খুব স্বাভাবিক একটা হিটিং, মানে ইংরেজিতে বলে হিটিং অব দ্য ইকোনমি, অর্থাৎ উৎপাদন যখন বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাজারে খানিকটা জিনিসপত্রের দাম তো বাড়বেই, এটুকু না হয় মেনে নেওয়া গেল। এবং ওই হিসেবে ধরুন 7-8% যদি আমাদের জিডিপি বৃদ্ধির হার হয়ে থাকে, তাহলে মুদ্রাস্ফীতি 4-5% যদি ঘোরাফেরা করে, এ নিয়ে ততটা উদ্বেগের কারণ নেই। ধরুন সাম্প্রতিকতম হিসেব আমাদের কি বলছে, যে মুদ্রাস্ফীতি বৃদ্ধির হারটা ঈষৎ কমে এসছে, এই তো গত জানুয়ারি হিসেব বলছে ওটা 5.1% নেমে এসছে গত বছরের তুলনায়, যখন সেটা 5.6% ছিল। তো এরকম কিছু হিসেব খবরের পাতা হয়ে বা টেলিভিশন চ্যানেল হয়ে বা আজকাল তো সোশ্যাল মিডিয়া রয়েছে, সেগুলোর মাধ্যমে সব আপনাদের সবার কাছে পৌঁছে যায়। কিন্তু একটা ব্যাপার ঠিক বোঝা যায় যে এই যে তথ্যগুলো, এই যে শুকনো তথ্যগুলো, ড্রাই ফ্যাক্টস বলা যায়, সেগুলোর ঠিক মর্মার্থ কি সেটা বুঝে ওঠা কিঞ্চিত কঠিন কাজ হয়েই যায়। ধরুন এই যে বললাম 5.1% কিংবা কিছু একটা শতাংশ, তো এর হিসেবটা কী করে হয়? এখন আপনি যে ধরনের পণ্যদ্রব্য ব্যবহার করছেন, আমি তার থেকে খানিকটা অন্যরকম পণ্যদ্রব্য ব্যবহার করতে পারি, বা ধরুন আমরা আসামে থাকছি, তো আসামে আমাদের প্রত্যেক দিনের আমরা যে সমস্ত পণ্যদ্রব্য ব্যবহার করি, পরিষেবা ব্যবহার করি, তার সঙ্গে ধরুন পাঞ্জাবের একজন অধিবাসীর ক্ষেত্রে সেটা অন্যরকম হতে পারে, ধরা যাক তামিলনাড়ুর ক্ষেত্রে সেটা অন্যরকম হতে পারে। তাহলে এত বিশাল দেশ, তার নানা জাতি, ধর্ম, বর্ণ এবং প্রত্যেকের খাদ্যাভ্যাস, রুচি, সমস্ত কিছু আলাদা, তাহলে এত বিপুল একটা বিষয়কে একটা সংখ্যার মাধ্যমে কি করে ধরা যাচ্ছে না? তার জন্য বেশ কিছু কায়দা কানুন রয়েছে। আমাদের দেশের দুটো কেন্দ্রীয় মন্ত্রকের কথা এ প্রসঙ্গে উঠে আসছে, একটা হচ্ছে পরিসংখ্যান ও আমাদের যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলো রয়েছে সেগুলো রূপায়নের জন্য একটা মন্ত্রক রয়েছে, তার নামই হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এছাড়া রয়েছে আমাদের বাণিজ্য ও শিল্প মন্ত্রক। তো সেই বাণিজ্য শিল্প মন্ত্রকে একজন আর্থিক উপদেষ্টা থাকেন, এবং তার দপ্তরের অধীনেই মূলত আমাদের দেশে এই মুদ্রাস্ফীতির যে হার কী হবে না হবে তার যে পুরো হিসেব কষা হয় সেটা ওখানেই হয়। তো এটা বুঝতে গেলে আমাদের প্রাথমিকভাবে দুটো জিনিস বুঝতে হচ্ছে, যে দেখুন দাম বা দর যাই বলি সেটা দুরকমের হয়, এই আপনারাও জানেন, একটা হচ্ছে পাইকারি দর, একটা হচ্ছে খুচরো দর। তো আমি আপনি আমরা তো খুচরো বাজার থেকে কিনি, আমরা তো আর পাইকারি হারে কিনতে পারি না। পাইকারি হারে কারা কেনেন? যারা যে নিজেদের যাদের ধরুন দোকান আছে, যারা সেখানে পণ্যদ্রব্য বিক্রি করছেন, তারা পাইকারি বাজার থেকে কিনে আনছেন, এনে খুচরো বাজারে আমার আপনার আমাদের কাছে বিক্রি করছেন। এখন এই পাইকারি বাজারে যে দর থাকে তার থেকে খুচরো বাজারের দর তো বেশি হবে, এও তো স্বাভাবিক। আমরা আজকাল যেটাকে বলি সাপ্লাই চেইন, তো সেই চেইনটা, সেই শৃঙ্খলটা বেশ দীর্ঘ, মানে সেটা যেখানে ধরুন পণ্যদ্রব্য উৎপাদন হচ্ছে কারখানা, সেই কারখানা থেকে যখন আপনার আমার হেঁচেলে গিয়ে সেই দ্রব্যটি ঢুকছে বা ভাড়াতে গিয়ে ঢুকছে, এর মধ্যে কিন্তু অনেক ধরনের যাকে বলা হয় এজেন্সি রয়েছে। এর ফলে কি হয়, কারখানা থেকে বেরোনোর পরে সেই পণ্যদ্রব্যটির যে দাম হলো আর আমার আপনার বাড়িতে এসে যখন সেটা ঢুকলো, এর মধ্যে বেশ খানিকটা ফারাক থেকে যায়। তো তাই জন্য যেটা হয়, দুরকমের সূচক বের করা হয়, একটা রাশিবিজ্ঞানের একটা জটিল হিসেব আছে, সেটা ব্যবহার করে দুরকমের

সূচক বের করা হয়। একটাকে বলা হয় হোলসেল প্রাইস ইন্ডেক্স, যেটা পাইকারি মূল্য সূচক, আর একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা মূলত খুচরো মূল্য সূচক। এখন এখানে একটা, মানে এই বিষয়টা একটা কি বলবো, এটা দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু আমাদের খুব সংক্ষিপ্তভাবে কথাগুলো বলতে হচ্ছে এবং সহজবোধ্যভাবে। তো ধরুন যখন পাইকারি মূল্যের সূচকটি যখন তৈরি করা হয়, মানে সূচক মানে কি, আমরা অনেকগুলো জিনিসের দাম ধরে তার একটা গড় আমরা বের করার চেষ্টা করি। তো সেখানে ভারতবর্ষে এখন আমরা 697 পণ্যদ্রব্যের একটা গড় দাম নিয়ে সেটার যে হিসেবটা বেরোয় সেটাকে আমরা বলছি যে হোলসেল প্রাইস ইন্ডেক্স বা পাইকারি মূল্য সূচক। কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা খুচরো সূচক, সেটার বেলা সংখ্যাটা, মানে পণ্যদ্রব্যের সংখ্যাটা আরও অনেক বেশি। সেটা গ্রামীণ এলাকায় 448টি পণ্যদ্রব্য নেওয়া হয় এবং শহুর এলাকায় সেটা 460, মানে দুটো মিলে যেটা দাঁড়ায় সেটা 908টি বিভিন্ন ধরনের পণ্যদ্রব্যর দাম নিয়ে তারপরে ওই খুচরো মূল্য সূচকটা তৈরি করা হয়। তো আমরা যদি

যেটা খুচরো সূচক সেটার বেলা সংখ্যাটা মানে পণ্যদ্রব্যের সংখ্যাটা আরও অনেক বেশি, সেটা গ্রামীণ এলাকায় 448টি পণ্যদ্রব্য নেওয়া হয় এবং শহুর এলাকায় সেটা 460, মানে দুটো মিলে যেটা দাঁড়ায় সেটা 908টি বিভিন্ন ধরনের পণ্যদ্রব্যর দাম নিয়ে তারপরে ওই খুচরো মূল্য সূচকটা তৈরি করা হয়। তো আমরা যদি একটু সহজ করে বোঝার জন্য আমরা ব্যাপারটা দেখি, এখন এতগুলো দ্রব্য নেওয়া হচ্ছে প্রত্যেকটারই কি আপেক্ষিক গুরুত্ব এক থাকছে? মানে ধরুন আমার পরিবারে বা আপনার পরিবারে প্রতি মাসে যে খরচ আমরা করি সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখবো যে কিছু কিছু পণ্যদ্রব্যের বেলা আমাদের খরচের পরিমাণটা বেশি হয়, বাকিগুলোর ক্ষেত্রে খানিকটা কম হয়, কিছু কিছু পণ্যদ্রব্য আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে এগুলো ছাড়া আমাদের চলবে না, আবার এমন কিছু আছে যেগুলো ছাড়াও ধরুন চলা যায়, বা যেগুলো খাতে আমরা যে খরচাটা করি সেটা আপেক্ষিকভাবে অনেকটা কম, এই বিষয়টা কিন্তু ওখানেও মাথায় রাখা হয়। তো যখন ওই পাইকারি মূল্য সূচকটি তৈরি করা হয়, অর্থাৎ যেটা আমি বললাম 697টি পণ্যদ্রব্যের একটা গড় হিসেব যেখানে কষা হয়, সেখানে কি হয় এটাকে প্রাথমিকভাবে তিনটি বড় ধরনের বলা যেতে পারে গ্রুপ বা ভাগে ওটাকে বিন্যাস করা হয়। এবং সেটা কীরকম এটাকে বলা হয়, যেমন একটাকে বলা হচ্ছে প্রাইমারি আর্টিকেল, মানে প্রাথমিক কিছু পণ্যদ্রব্য, দ্বিতীয় যে বিভাগটা থাকছে সেখানে নেওয়া হচ্ছে বলা হচ্ছে যে ফিউয়েল অ্যান্ড পাওয়ার, মানে জ্বালানি এবং শক্তি, শক্তি বলতে ধরুন বিদ্যুৎ, জ্বালানি বলতে সেখানে পেট্রোলিয়াম, ডিজেল ইত্যাদি। আর তৃতীয় যে বিভাগটি রয়েছে সেখানে কারখানায় উৎপন্ন যে সমস্ত দ্রব্য সামগ্রী আছে সেগুলোকে নেওয়া হচ্ছে। তো এই তিনটে মিলিয়ে, এবং তিনটের হিসেব কিন্তু সমান নয়, মানে 697কে যে তিনটা সমানভাগে ভাগ করে দেওয়া হচ্ছে তা মোটেই নয়, স্বাভাবিকভাবেই কারখানায় উৎপাদিত পণ্যের যে বিভাগটি রয়েছে সেখানেই সবচেয়ে বেশি সংখ্যার পণ্য রয়েছে। এবং ওই যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে সেখানে একটা আপেক্ষিক গুরুত্বের বিষয়টি মাথায় রাখা হয়, অর্থাৎ আমরা রাশিবিজ্ঞানের ভাষায় একে বলি ওয়েটস, মানে কতটা আপেক্ষিক গুরুত্ব দেওয়া হবে, 100কে ধরুন ভাগ করে দেওয়া হচ্ছে প্রাথমিক পণ্যের বেলায় ধরা যাক 24%, তার পরবর্তীতে ধরুন 13%, বাকিগুলিতে ধরুন বাকি তৃতীয় বিভাগে ধরুন 64%, এরকম একটা ভাগ করে দেওয়া হচ্ছে। আমি একদম ঠিকঠাক হিসেবটা বললাম না, মোটামুটিভাবে এরকম একটা হিসেব। এবং এতে করে কি হয়, ধরুন ওই তৃতীয় ভাগের কোনো একটা পণ্যের যদি দাম ধরা যাক 10% বেড়ে যায়, তাতে করে যে 10%ই যে আমাদের মুদ্রাস্ফীতি বেড়ে যাবে তা কিন্তু নয়, সেখানে যে ওয়েটটা দেওয়া আছে যে আপেক্ষিক গুরুত্বের বোঝানোর জন্য যে সংখ্যাটি দেওয়া আছে, মানে 100 হিসেবে, শতাংশের হিসেবে, তার সঙ্গে সেটা গুণিতক হয়ে আসবে। মানে বলার সময় এর থেকে ধরুন আর একটু বিস্তৃতভাবে বলা সম্ভব না, ওটা কিছুটা কষে দেখতে হয়, কিন্তু মোটামুটিভাবে আমার মনে হয় এটা বোঝা গেল যে এই যে সংখ্যাটা আসে সেটা একদমই যে হুট করে চলে আসছে বা যেমন খুশি একটা সংখ্যা সরকার বলে দিচ্ছেন এমনটা কিন্তু নয়, এর পিছনে বিস্তর হিসেব নিকেশ, পরিকল্পনা, অর্থনীতিবিদদের ভাবনা, চিন্তা ইত্যাদি থাকে। এখন এরপরে যে প্রশ্নটা আসছে, যে আমরা তো বলছি ধরা যাক 5% মূল্যবৃদ্ধি হলো, তো সেটা কোন সময়ের সঙ্গে, কোন সময়ের মূল্যর সঙ্গে সেই তুলনাটা আমরা করছি? এখানে একটা কথা আসছে যেটাকে বলা হচ্ছে বেস ইয়ার, মানে একটা ভিত্তি বছর নেওয়া হয়। আপনি এমনি এমনিতে তুলনা করতে গেলে কিছু একটা সঙ্গে তো তুলনা করতে হয়। এখন আমাদের বাবা মারা বা ঠাকুরদা দিদিমার মুখে আমরা শুনেছি যে ধরুন দোয়ানায় ইলিশ পাওয়া যেত, এমনকি এখনও আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এমন একটা বয়সে চলে এসছে যেখানে বলতে পারি জানিস আমি 20 টাকা নিয়ে বাজারে যেতাম, মাছ সবজি সব কিছুই আমি কিনতে পারতাম। তার মানে বোঝা যাচ্ছে যে যত অতীতে আমরা চলে যাই ততই দেখবো যে জিনিসপত্রের দাম অনেক কম, সেটা খুব স্বাভাবিক। এখন ধরুন স্বাধীনতার সময় আমাদের জনসংখ্যা কত ছিল, 30 কোটি, আর এখন আমাদের জনসংখ্যা যেমনটা বললাম 140 কোটি। এবং সেটা শুধু জনসংখ্যা বৃদ্ধির বিষয় নয়, আমাদের পণ্যদ্রব্যের প্রতি মোহটা অনেক বেশি বেড়েছে। সেই বিখ্যাত কথাটি আর রয়েছে না যে ভুবন মোহন বিজ্ঞাপন বিমোহিত মন, তো বিজ্ঞাপন আমাদের দিয়ে অনেক কিছু কিনিয়ে নিচ্ছে, অনেক কিছু হয়তো প্রয়োজন নেই কিন্তু আমরা কিনে নিচ্ছি। শপিং বলে একটা শব্দ আজ থেকে ধরুন 30-40 বছর আগে আমাদের দৈনন্দিন জীবনে ছিল না। তো শপিং আসলে কি, ধরুন প্রয়োজন নেই তাও আপনি কিনছেন, তো এই কেনাটা একটা নেশা হয়ে যায়। তো এই নানা ধরনের জটিল বিষয়গুলো, নতুন নতুন বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি অর্থব্যবস্থায়, এর ফলে হিসেবগুলো সেইভাবে কষতে হচ্ছে। এখন আমরা সময়ের শেষের দিকে চলে এসেছি, আর দু একটি কথা একদমই না বললেই নয়, সেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি হলে ভালো নাকি না হলে ভালো। এখন এ নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে নানা রকমের ভাবনা চিন্তা রয়েছে, নানা রকমের
কলহ পর্যন্ত রয়েছে। একদল বলছেন যে এটা হলে ভালো,

দল বলছে না হলে ভালো, কিন্তু মোটামুটিভাবে একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি, সেটা হচ্ছে এই যে একদম যদি মুদ্রাস্ফীতি না হয় বা যদি উল্টোটা ঘটে, জিনিসপত্রের দাম কমে যাচ্ছে, সেটাও কিন্তু অর্থব্যবস্থার জন্য মোটেই ভালো খবর নয়। কাজে খানিকটা মুদ্রাস্ফীতি থাকা চাই, যেটা না হলে কার্যত আমাদের অর্থনীতির চাকাটা গড়াবে না, সেটাও স্তব্ধ হয়ে যাবে। কিন্তু সেটা কতদূর অবধি বলা যেতে পারে যে আমরা মেনে নেব, সেটা নির্ভর করছে পরিস্থিতির উপর। এবং তার থেকে বড় কথা হচ্ছে কী ধরনের পণ্যদ্রব্যের দামটি বেড়ে যাচ্ছে। এখন বিলাসী গাড়ির দাম বেড়ে গেলে সেটা অত সমস্যা নয়, কিন্তু আমার আপনার ভাতের থালা যদি দামি হয়ে যায় তাহলে সাধারণ জনের জন্য সেটা সমস্যা। যেমন আজকেই আনন্দবাজার পত্রিকায় একটা খবর বেরিয়েছে যেটাতে বলা হচ্ছে কৃষিল নামে একটি সংস্থা, ওরা হিসেব করে দেখেছে যে নিরামিষ থালার দাম অনেকটা বেড়ে গেছে এবং লোকজনের জন্য বেশ সমস্যা হয়ে গেছে। আমিষ থালা সেই জায়গাতে আবার দেখা যাচ্ছে যে খানিকটা কমে গেছে। তো এই হচ্ছে সব মিলিয়ে গোটা বিষয়টি, এবং মুদ্রাস্ফীতি আমাদের জীবনের অঙ্গ, সেটি থাকবে। এবং এটাও জানি যে যার ক্রয় ক্ষমতা যত কম, আর্থিক ক্ষমতা যত কম, তাকেই মুদ্রাস্ফীতি সবচাইতে বেশি করে, সবচাইতে কঠোরভাবে আঘাত করে।

আকাশবাণী শিলচর। এতক্ষণ শুনলেন কথিকার অনুষ্ঠান। আকাশবাণী শিলচর লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন পূর্ণব্রত দাসের পরিবেশনায়।

এতক্ষণ পুণ্যব্রত দাশগুপ্তের পরিবেশনায় ঠুমরি শুনলেন। আকাশবাণী শিলচর। এবারে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন তরুণ দেব।

এতক্ষণ সেতার বাদন শুনলেন তরুণ দেবের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ, এবং এর অব্যবহিত পরেই শুনবেন অনুষ্ঠান স্পটলাইট।

0: আকাশবাণী শিলচর অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে ও FM 102.3 মেগাহার্জে।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी

0: कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: आकाशवाणी शिलचर एखन शुरू होच्छे विशेष अनुष्ठान डाक्तारेर दरबारे।
3: नमस्कार श्रोता बंधुरा, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান ডাক্তারের দরবারে। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন শিলচর মেডিকেল কলেজের নাক কান গলা অর্থাৎ ENT বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার কৃপাময় নাথ। নমস্কার ডাক্তারবাবু।
4: নমস্কার।
3: আপনাকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছে আজকে অনেক কিছু জানতে পারবো এবং আমাদের শ্রোতারা অপেক্ষা করে আছেন আপনার কাছে তাদের সমস্যা নিয়ে এবং সেই সমস্যার উত্তর পাওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, আমি ফোন আসার আগে আমি আপনার কাছে একটা কথা জানতে চাইছি যে এখন অনেক সময় দেখা যায় যে মানুষের মানে মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে খুব মাথা ঘোরানোর একটা প্রবণতা অনেকের মধ্যে এবং বমি বমি ভাব, তো সেটা কি কানের সাথে কোনো সম্পর্ক আছে?
4: হ্যাঁ, ডেফিনেটলি। আমরা জানি যে কানের ফাংশনটা কি, একটা হলো আমরা শুনি এটা দিয়ে, আর একটা খুব ইম্পর্ট্যান্ট ফাংশন হলো যে এটা আমাদের শরীরের ব্যালেন্সটাকে মেনটেন করে। তো এইসব দুটো ফাংশনটাই ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের কানের। আর তার মধ্যে যদি আমরা দেখি অনেক কারণ থাকে মাথা ঘোরানোর, তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওই বিপিপিবি বলে একটা জিনিস আছে, যেটা ক্রিস্টাল কার্বোনেটসগুলি সরে যায় নির্দিষ্ট পজিশন থেকে, তখন ওই মাথাটা ঘোরায় আর কি।
3: আচ্ছা, আমাদের একটা ফোন এসে গেছে, আমরা নিয়ে নিচ্ছি, দেখি উনি কি জানতে চাইছেন। হ্যালো, হ্যালো, নমস্কার।
5: নমস্কার, নমস্কার,
4: নমস্কার।
3: আপনি কে বলছেন বলুন, আপনার নামটা বলুন।
5: আমার নাম হচ্ছে সুরজিৎ মিত্র।
3: আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন?
5: সুরজিৎ মিত্র।
3: হ্যাঁ, কোথা থেকে বলছেন?
5: আমি বলছি বালগ্রাম মহাপ্রভু কলোনি থেকে।
3: আচ্ছা আচ্ছা, তো আপনার কি সমস্যা আপনি বলতে পারেন? ডাক্তার বাবু আছেন আমাদের সাথে।
5: আচ্ছা আচ্ছা, আমার সমস্যাটা হচ্ছে কিটা, ওই যে ওই বাম দিকে, দাঁতের বাম দিকে, দাঁতের বাম দিকে আবার একটা ইয়ে হয়ে গেছে, মানে ওই সাইডার দিকে। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারি কি বলে, পাস
4: আপনার বয়সটা বলবেন।
5: আমার বয়স
4: উনি জানতে চেয়েছেন যে ওনার নাকে বাঁ দিকে একটা মাংস মতন বেড়েছে। তো জেনারেলি
3: আপনি কি জানতে চাইছেন বলুন?
5: আমি বলছি
3: হ্যাঁ, সেটাই তো উনি দিচ্ছেন, আপনি লাইনে থাকুন, শুনুন আপনি কথাটা ওনার।
4: আপনার নাকের বাঁ দিকে একটু মাংস বেড়েছে আপনি যেটা বলছেন, ওইটা ওইটা জেনারেলি আমরা বলি যে অনেক সময় টার্মিনেটস থাকে নিচে, ফিল্টারের মতন থাকে, তো ওইটা ওইটা যখন বড় হয়ে যায় তখন ওই নাকটা বন্ধ বন্ধ লাগে, বা মানুষ ওকে ওইটাকে দেখে পলিপ মনে করে, কিন্তু পলিপটা অ্যাকচুয়ালি একদম সাদা থাকবে, ঝকঝকা থাকবে, আর টার্মিনেটস যদি বড় হয় এটা লাল থাকবে, আর টার্মিনেটসগুলো বড় হয় বিকজ অফ অ্যালার্জি, অ্যালার্জির কারণে বড় হয়, যখনই অ্যালার্জি কমে যাবে তখন ওই আপনার টার্মিনেটটা ছোট হয়ে যাবে। তো ওইটা আপনি একটু লোকাল কোনো ENT ডাক্তারকে দেখিয়ে ওইটা একটু পরীক্ষা করিয়ে নেবেন।
3: ঠিক আছে, শুনলেন তো আপনার উত্তর।

0: আচ্ছা, এটা মানে শুধু এটা এটা থাকতে থাকতে খারাপ হয়ে শুধু নিশ্চিত হবে নাকি?
1: টার্পিনিট বড় হয়, বললাম তো এটা অ্যালার্জির জন্য বড় হয়, অ্যালার্জিটা যখনই কমে যাবে ওষুধপত্র দিয়ে তখন এটা ছোট হয়ে যাবে।
2: ডাক্তার দেখাতে হবে, ঠিক আছে? নমস্কার, ঠিক আছে। তো যাই হোক, আমরা মানে আগের কথায় যাচ্ছি, যেটা আপনি যেটা বললেন যেটা কানের যে সমস্যা থেকে মাথা ঘোরানো হয়, তো এটা কি মানে নির্দিষ্ট কোনো মেডিসিন নিতে হয় না এমনি কোনো ব্যায়াম ট্যায়াম?
1: যখনই মানে মাথা ঘোরানো পেশেন্ট আসে আমাদের কাছে, আমরা প্রাইমারি ওয়ার্কআউট করে চেক করে নিই যে এটা বেসিক্যালি ভেস্টিবুলার প্যাথোলজি না সেন্ট্রাল প্যাথোলজি। সেন্ট্রাল যদি হয় তখন এটা ওই মেডিসিন বা নিউরোতে চলে যায় এটা, আর যদি ভেস্টিবুলার থাকে এটা ওই ইএনটি স্পেশালিস্টই এটা ঠিক করে ওইটা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 60-70% কেসে আপনার ওই বিপিবিপি থাকে, রেস্ট থাকে, ভেস্টিবুলার মাইগ্রেন থাকতে পারে, তারপর মেনিয়ার্স থাকতে পারে, ভেস্টিবুলার নিউরাইটিস আছে, ওইগুলো মানে আমরা যখন এক্সামিন করি তখন আমরা বুঝতে পাই।
2: আচ্ছা,
1: অ্যাকর্ডিংলি আমরা তখন ট্রিটমেন্টটা দিই। যখন বিপিবিপি যদি থাকে এখানে কোনো মেডিসিনে কাজ করবে না, ওইখানে আপনাকে ওই ব্যায়াম করাতে লাগে।
2: আচ্ছা, তো এরকম ক্ষেত্রে মানে ইএনটি ডাক্তারের পরামর্শ নেওয়াটাই উচিত, তাই তো?
1: হ্যাঁ।
2: আচ্ছা আচ্ছা, তো এমনিতে নাক মানে আমরা যেটা দেখি আর কি, অনেক সময় কারো কারো নাক বন্ধ, একটু আগে আপনি যেটা বললেন যেটা অ্যালার্জি সমস্যা থেকেও হয়, তো সেটার কি কোনো ট্রিটমেন্ট আছে না?
1: এখন প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট আর কি।
2: আচ্ছা,
1: কারণ এখন মডার্নাইজেশন চলছে, আর্বানাইজেশন চলছে, এইগুলোতে আপনার অনেক ডাস্ট পলিউশন এগুলো হচ্ছে, তো ওইগুলো দিয়ে মানুষের এখন অনেক অ্যালার্জি বাড়ছে। তো অ্যালার্জি বাড়ছে ডাস্ট পলিউশন, তারপরে আপনার এরো অ্যালার্জেন আছে, ওইগুলোর থেকে অ্যালার্জিগুলি অনেক বাড়ছে। তখন আপনি এটাকে প্রিভেন্ট করতে লাগবে, হাউ টু প্রিভেন্ট, এই মেজারমেন্টটা আপনাকে নিতে লাগবে।
2: তো এটা কীভাবে প্রিভেন্ট করতে হয় মানে ডাক্তারের পরামর্শ নিয়ে?
1: হ্যাঁ, ডাক্তারকে পরামর্শ দেবেন, প্লাস আপনার যতটুকু পারেন আপনি ডাস্টি অ্যাটমসফিয়ারে যাবেন না, আপনি মাস্ক ইউজ করবেন, তারপর নাকটাকে আপনি দুবার করে মর্নিংয়ে একবার ইভিনিংয়ে একবার নেজাল স্যালাইন ওয়াশ করবেন, ঠিক আছে? করলে পরে কি হবে, নাকের যেগুলি ইয়ে থাকে পলিউটেন্ট, যেগুলো আমি বললাম না একটা ফিল্টার থাকে টার্মিনেটস, তার উপরে গিয়ে এটা আটকে যায়, তখন যদি আপনি এটা ধুয়ে ফেলেন তখন আপনার অ্যালার্জিটা অনেক কমে যাবে।
2: আচ্ছা, ঠিক আছে, আরেকটা ফোন এসেছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
2: নমস্কার, বলুন।
3: আমি হিতেন্দ্র দাস বলছি, গ্রাম কোদালি সন্দিল, পোস্ট অফিস নগেন্দ্রনগর, জেলা শ্রীভূমি থেকে।
2: আচ্ছা আচ্ছা, কি সমস্যা আপনার বলুন।
3: ম্যাডাম, আমার সমস্যা হলো যে আমি ছোট মানে খুব ছোটবেলায় থেকে আমার কানে জল ঢুকেছিল।
2: আচ্ছা,
3: কিন্তু তারপরে তো মনে করেন আমি ডাক্তার দেখাচ্ছি কিন্তু কান বালা হয়েছে, কিন্তু ওখান মাঝে মাঝে আমার কানে মানে জল চলে যায়। জল চলে যাওয়ার পরে মানে কানটা কান থেকে জল ধীরে ধীরে ধীরে ধীরে বের হতে থাকে জল, তো ওটাকে আমার সমস্যা হতে পারে।
1: আচ্ছা, ওনার ছোটবেলা কানে জল ঢুকেছিল, তারপর থেকে ওনার কানে একটা রেগুলার একটা প্রবলেম হচ্ছে, মধ্যে মধ্যে মানে জলের মতন বেরোচ্ছে। অ্যাকচুয়ালি এটা জল না, মোস্ট লাইকলি এটা কি হয়েছে, ওনার ছোটবেলায় যখন জল ঢুকেছিল তখন ওনার পর্দাতে কোনো ড্যামেজ হয়েছে, পর্দাটা ফেটেছে, যার ফলে যখনই ওনার কানে এখন জল যায় তখন ওই ভিতরে ইনফেকশন হয়, ইনফেকশন হয় তখন ওই একটা পুঁজের মতন বেরোয় যেটা একদম ওয়াটারি হতে পারে, আবার মিউকয়েড হতে পারে, আবার রক্ত মেশানো থাকতে পারে। তো ওইগুলি আপনি একবার চেক করলে পরে বুঝতে পারবো যে কানের পর্দাটা কিভাবে আছে।
2: বুঝতে পারছি। তো শুনলেন তো আপনি আপনার উত্তর, আপনাকে ডাক্তার দেখাতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনারা মানে বলুন বলুন,
3: ওটা মানে জুতো টেস্ট কর
1: পরামর্শ দিয়ে দেবেন কি করতে লাগবে না লাগবে, আর যদি দেখা যায় যে ফাটা নাই তাহলে আপনাকে মেডিসিন টেডিসিন দিয়ে আপনাকে সুস্থ করে দেবেন।
2: আপনার যেখানে সুবিধে আপনি সেখানেই দেখাবেন, ঠিক আছে?
3: কিন্তু আমার মানে কানে কোনো

0: না বা এরকম কোনো যন্ত্রণা করে?
1: বুঝতে পারছি, ঠিক আছে, আপনি দেখিয়ে নেবেন একবার, তাহলে আপনিও তো নিশ্চিন্ত হতে পারবেন। ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার, থ্যাংক ইউ।
1: যাই হোক, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। এই যে মানে এই সূত্র ধরি কানের পর্দার ব্যাপারটা, তো অনেক সময় দেখা যায় যারা ফ্লাইটে ট্রেভেল করেন বা কোনো উঁচু জায়গায় গেলে কানটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। বন্ধ হওয়ার পর তারপর যখন সেটা মানে ফ্লাইট মানে ল্যান্ড করার সময় বা যাই হোক কানটা যখন খোলে, অনেক সময় দেখা যায় পর্দাটা ফেটে যায় বা ব্যথা হয়, খুব বেশি ব্যথা হয়। তো সেক্ষেত্রে কী করণীয়?
2: এটা নর্মাল প্রসেস, যখনই আমরা ফ্লাইটে উঠি বা যে কোনো অ্যালটিটিউডে যাই তখন আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কমে যায়।
1: আচ্ছা,
2: যার জন্যে মানে এখনকার যেগুলি ফ্লাইট আছে ওইগুলিতে ভিতরে মানে প্রেশারটা কেবিনটাকে প্রেশারটা ওইরকম মেনটেন করে রাখে, যাতে আমরা কানের ভিতরে আর বাইরের প্রেশারটা মানে সমান থাকে। এইবার কি হলো, আমরা যখন উপরে যাই আর কেবিন প্রেশার যদি কম থাকে তখন ওই একটা প্রবলেম হয়, মানে পর্দাটা ভিতর দিকে টান খায়।
1: আচ্ছা,
2: হ্যাঁ, টান খেলে কি হয় তখন ওই অনেক সিভিয়ার পেইন হয়, পেইন হয়, তারপর অনেক সময় দেখা যায় কানে হিয়ারিং লসও হয়ে যায়, কানের পর্দাটা ফেটেও যায়, এরকমও হয়। তো বেস্ট উপায় হলো আপনি ফ্লাইটে কোনো সময় ঘুমাবেন না।
1: আচ্ছা,
2: হ্যাঁ, এক ঘন্টার ফ্লাইট, দেড় ঘন্টার ফ্লাইট আপনি ঘুমাবেন না, কনস্ট্যান্ট আপনি সিপস অফ ওয়াটার, ওয়াটার তো ফ্রি দেয়, আপনি সিপস অফ ওয়াটার নিতে থাকবেন যখনই অ্যাসেন্ট হবে আর ডিসেন্টের সময়, মানে যখনই টেক অফ করবে আর যখন ল্যান্ডিং করবে তখনই প্রবলেমটা হয়, আর উপরে যখন স্ট্যাটিক থাকে তখন এই প্রবলেমটা হয়
1: না।
2: সিপস অফ ওয়াটারটা নেবেন একদম সিম্পল, আর না হলে আপনি চকলেট নিয়ে যাবেন, নিজের চকলেট আপনি চুই করতে থাকবেন বা চুইংগাম নিতে পারেন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বারবার যদি কানের পর্দা ফাটে সেক্ষেত্রে কি কানে কোনো অসুবিধা হতে পারে ইন ফিউচার, এরকম কিছু আছে
2: মানে এই ফ্লাইটে?
1: ফ্লাইটে বা যে কোনো সময় অনেক সময় কানের পর্দা ফেটে যায় কোনো যে কোনো কারণেই হোক,
2: ইনফেকশন হয়ে যদি ফেটে যায়, এইবার আমরা দেখি যে কতদিন ধরে এই ফাটাটা আছে, যদি দেখা যায় যে তিন মাসের বেশি থাকে ফাটাটা, এটা কোনোভাবেই এটা ঠিক হবে না, এটাকে সার্জিক্যালি রিপেয়ার করতে লাগবে। আর যদি দেখা যায় তিন মাস অবধি আমরা ওয়েট করি, ছোট ফাটা যদি থাকে অটোমেটিক্যালি এটা সিল হয়ে যায়।
1: আচ্ছা,
2: এটা পর্দার একটা প্রপার্টি আছে যে এটা নিজে নিজে এটা গ্রো করে, আর গ্রো করে এটা বন্ধ হয়ে যায়। তো এটা সেফ আর আনসেফ বলে একটা আমরা ক্লাসিফিকেশন করি, তো ওই ওই বেসিসে আমরা ট্রিটমেন্টটা করি।
1: আচ্ছা, সেক্ষেত্রে কোনো মেডিসিন নিতে হয় বা
2: কনজারভেটিভ ট্রিটমেন্ট যেগুলো মানে নাকের ড্রপ, তারপরে অ্যালার্জি ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক্স, কানের ড্রপ, এগুলো দিয়ে আমরা জাস্ট কানটাকে ড্রাই রাখি আর সাপোর্টিভ ভাইটামিনসগুলো দিই, যাতে মানে পর্দাটা তাড়াতাড়ি এটা হিল হয়ে যায়, বাট এটা তিন মাসের ভিতরে হতে লাগবে।
1: আচ্ছা, আর এমনিতে গলা ব্যথা বা টনসিল হলে মানে এটা কি মানে ডাক্তার দেখাতেই হবে না ঘরোয়া কোনো চিকিৎসায়? মানে সেটা
2: জেনারেলি গলা ব্যথা মোস্টলি এগুলো সব ভাইরাল ইনফেকশন থেকে হয়, আমরা দুই দিন অবধি দেখি ফার্স্ট প্যারাসিটামল বা গার্গল বা ওই অ্যান্টিহিস্টামাইন্সগুলো দিয়ে, যদি ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে আমরা অ্যান্টিবায়োটিক অ্যাড করতে লাগে।
1: আচ্ছা, আর এমনিতে সাইনাসের সমস্যাটা মানে কেন হয় বা এটাকে কি প্রতিরোধ করা যায়?
2: সাইনাস বলতে তো আমাদের আমাদের শরীরে আটটা সাইনাস আছে, ওয়ান সাইডে চারটা, ওয়ান সাইডে চারটা, তো আটটা সাইনাস। এইবার এটা সাইনাসগুলো আপনার মোস্টলি হবে অ্যালার্জির থেকে, আরেকটা হবে ইনফেকশন থেকে, অ্যান্ড ইনফেকশনটা আপনার ব্যাকটেরিয়াল হতে পারে এবং ফাঙ্গালও হতে পারে। এবার ফাঙ্গাল ইনফেকশন যদি হয়ে থাকে, এটা আমরা সিটি স্ক্যান করে আমরা ধরতে পারি যে এটা ফাঙ্গাল ইনফেকশন আছে, তখন আপনার ওই কেসে আপনাকে এটা অপারেশন করতেই লাগবে, ফাঙ্গাসগুলোকে মানে সরাতে লাগবে, তারপরে গিয়ে কনস্ট্যান্ট আপনার নাকটা ওয়াশ করার সিস্টেমে রাখতে লাগবে। আর ব্যাকটেরিয়াল যদি থাকে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে এটা ঠিক করে নিই, আর যদি পলিপ হয়ে যায় সাইনাসের ভিতরে, বড় বড় পলিপ হয়ে যায়, নেজেল পলিপ যেটাকে বলি আমরা, অ্যান্ট্রোকোনাল পলিপ আছে, ইথমোডাল পলিপ আছে, আমরা এটা দেখি কতটুকু বড় পলিপ আছে, যদি দেখা যায় সবটি সাইনাসের ভিতরে পলিপ আছে তখন তো আর উপায় নেই, তখন অপারেশন করতে লাগবে। আচ্ছা, একটা সিঙ্গেল সাইনাসে যদি থাকে ছোট্ট পলিপ, আমরা কনজারভেটিভ মানে নাকের স্প্রে, নাকের ওয়াশ এগুলো দিয়ে আমরা রাখতে পারি।
1: আচ্ছা, আমরা যে আগে মানে ছোটোবেলায় শুনতাম মা ঠাকুমা দিদিমারা নাকে জল টানার একটা সিস্টেম, সেটা কি মানে উচিত?
2: হ্যাঁ, এখনও আছে এটা।

0: আমাদের মেডিকেল সায়েন্সও আমরা এই জল টানার সিস্টেমটা না, হ্যাঁ স্যালাইন ওয়াটার, এটা রেডিমেড এখন পাওয়া যায়, এটা দিয়ে আমরা নাকটা ওয়াশ করতে বলি পেশেন্টদেরকে যাদের খুব বেশি অ্যালার্জি থাকে, ওয়াশ করলে পরে ওই অ্যালার্জি লোডটা কমে যায় নাকের ভিতরে। তারপরে কি আমরা নাকের যেগুলো আপনার ফ্লুটিকাসন নেজাল স্প্রে আছে ওইগুলো আমরা দিই, মেডিসিন দিই নাকে।
1: কন্টিনিউয়াস অট্রিভিন ব্যবহার করা কি মানে খারাপ?
0: এটা খুবই খারাপ। আমাদের কাছে এরকম পেশেন্ট আছে এক বছর দুই বছর থেকে কনস্ট্যান্ট মানে অট্রিভিন দিয়ে যাচ্ছে, নাকটা খুলছে না, খুলে 12 ঘন্টা খুলে তারপরে আবার বন্ধ হয়ে যায়, আবার 12 ঘন্টা খুলে আবার বন্ধ হয়ে যায়। এটা কিন্তু খুব খারাপ, কারণ এতে আপনার নাকের ভিতরে একটা লেয়ার থাকে, মিউকোসাল লেয়ার, ওই লেয়ারটা নষ্ট হয়ে যায়। তারপরে কি হয় মানে নাকের যে প্রাইমারি ফাংশনটা আছে যেটা নেজাল ব্রিদিং, ওইটা ফিল করতে পারে না পেশেন্ট, আর নাকের রুমি হয়ে যায়, নাকটা অনেক বড় হয়ে যায় ভিতরে, অনেক ক্রাস্ট জমে যায়, তখন আরও ব্লক হয়।
1: বুঝেছি। তো কি কর মানে যারা যেরকম মানে রোগীরা সেটা সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় নাক বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে, বিশেষ করে ঠান্ডা জায়গায়, তো সেক্ষেত্রে মানে কি করণীয়, ড্রপ না দিয়ে কিভাবে সেটা মানে প্রিভেন্ট করা যায়?
0: স্যালাইন নেজাল ওয়াশ ইজ দ্য বেস্ট। আর প্রয়োজন যদি খুব বেশি দরকার পড়ে তখন গিয়ে ওই তখন ওই নেজাল ড্রপ যেটা বলছিলাম জাইলোমেটাজোলিন নেজাল ড্রপ দিতে পারেন, কিন্তু ভেরি লিমিটেড পিরিয়ড, 1-2 ডেজ অনলি।
1: আচ্ছা আচ্ছা। আর এমনিতে যে আমরা যে ইয়ারবাড ব্যবহার করি যেটা, সেটা কি নিরাপদ?
0: ইয়ারবাডটা আপনি ইউজ করতে পারেন, কিন্তু সফট হতে লাগবে, এটা বাডটা আপনি কোয়ালিটি আছে, একটা দেখবেন একদম খুব হার্ড আর একটা হলো অনেক সফট, সফটটা ইউজ করতে পারেন, কিন্তু এতে আপনার কানের সামনের পোর্শনটাই খালি ক্লিন হবে, ভিতরের যেটা ওয়্যাক্স থাকবে বা ডেব্রিস থাকবে ওইগুলো ক্লিন হবে না, ওইটা আর একটু পুশ হয়ে ভিতরে চলে যাবে, তাহলে এটা একটু কেয়ারফুলি করতে লাগবে, আর যাতে মানে কানের যেটা সাইড ওয়ালটা আছে ওইটা যেন ড্যামেজ হয় না, ড্যামেজ হলে কিন্তু খুব ব্যথা হবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এমনিতে মানে অনেক সময় দেখি হঠাৎ কানে কম মানে শুনতে পারি, যেটা আমি দেখেছি আমার ঘরেও দেখেছি অনেকের হঠাৎ কানে শুনতে পান না বয়স্ক লোক যারা আছেন, তো সেক্ষেত্রে কি এটা কি বয়সের জন্য না মানে যে কোনো কারণে হতে পারে?
0: সাডেন হিয়ারিং লস একটা কন্ডিশন আছে আমাদের ইএনটিতে, যেখানে কানটা একদম টোটালি স্টপ হয়ে যায়, কানে একদম সাডেনলি বন্ধ হয়ে যায়।
1: আচ্ছা।
0: তাতে মানে একদম শুনতে পারবেন না, এটাকে বলি আমরা ইনার ইয়ার স্ট্রোক বলি আমরা, যেখানে কানে তো ব্লাড সাপ্লাই আছে কিন্তু ব্লাড সাপ্লাইটা শুধু সিঙ্গেল আর্টারির উপরে আছে, অন্য সব যেগুলি অর্গেন আছে সবটিতে আপনার ডুয়েল সাপ্লাই বা ট্রিপল সাপ্লাই থাকে, কিন্তু কানের ক্ষেত্রে ওই ব্লাড সাপ্লাইটা যদি বন্ধ হয়ে যায় তখন এটাকে বলে ইনার ইয়ার স্ট্রোক, আমরা মানে সিম্পল ওয়েতে বলছি, তখন ওই কানটা ফাংশন করা বন্ধ করে দেয়, শুনে না এটাতে।
1: তো ঠিক হয় না
0: এটা? সাডেন সেন্সরি হিয়ারিং লসটা ভেরি অনেক সময় আমরা পাই, কিন্তু ডিলেড পাই, মানে সঙ্গে সঙ্গে যদি পেশেন্ট আসে উইদিন 24 hours 48 hours তখন আমরা রিভাইভালটা করতে পারি থ্রু সাম মেডিকেশনস আছে, ট্যাবলেট আছে, আর কানের ভিতরে আমরা একটা ইঞ্জেকশন দিই, ওই ইঞ্জেকশন দিলে পরে ওই কানের ভিতরে ইয়েটা ফাংশনটা আবার রিকভারি হয়।
1: আচ্ছা।
0: কিন্তু আমাদের ক্ষেত্রে আসে পেশেন্টগুলি 7 দিন 10 দিন 1 মাস পরে, তখন আর ওই তখন থাকে না কিছু করার।
1: আর এমনিতে যে নাক যে বন্ধ থাকে সেটা কি শুধুমাত্র অ্যালার্জির কারণেই না অন্য কোনো?
0: না, এখানে আপনার অ্যালার্জি খুব ইম্পর্টেন্ট, নাম্বার টু স্ট্রাকচারাল প্রবলেম হতে পারে, স্ট্রাকচার নাকের ভিতরে একটা সেপটাম থাকে, একটা মধ্যে একটা খুঁটির মতন থাকে, ওই খুঁটিটা যদি মানে ব্যাকা হয়ে যায় তখন এক সাইডটা বন্ধ হয়ে যাবে আর এক সাইডে টার্মিনেটটা ফুলে উঠবে, তখন দুই দিকটাই বন্ধ লাগে, তো এটা হলো স্ট্রাকচারাল প্রবলেম। স্ট্রাকচারাল প্রবলেম যদি থাকে এটা আপনার সার্জারি করে স্ট্রাকচারটাকে ঠিক করতে লাগবে, অ্যালার্জি যদি থাকে বা পলিপ থাকে, পলিপ থাকলেও বেশ বড় বড় যদি পলিপ থাকে এটাকেও রিমুভ করা যায়, আর অ্যালার্জি যদি থাকে তাহলে আপনি মেডিসিন দিয়ে এটাকে ঠিক করতে।
1: তো রিমুভ করলে কি আবার হবার চান্সেস থাকে? না,
0: পলিপস দুই ধরনের হয়, একটা হলো ইনফেক্টিভ আর একটা অ্যালার্জিক।
1: আচ্ছা।
0: তো অ্যালার্জিক পলিপগুলো রেকার করার সম্ভাবনা থাকে, কিন্তু ইনফেক্টিভ পলিপসগুলো রেকার কম হয়।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা ফোন এসেছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: ডাক্তারবাবুর সাথে কথা।

0: হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, আমি শুনতে
1: আচ্ছা,
0: পাচ্ছি।
1: নমস্কার, বলছিলাম যে আমার কানে একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে কানটা আমার কখনো কখনো না উইদিন 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, মানে তারপরে হচ্ছে যে আমি যখন আর কোনো রেসপন্স করছি না, মানে কানটার দিকে ধ্যান দিচ্ছি না, তখন আবার কখনো ঠিক হয়ে যাচ্ছে, এরকম মাঝে মাঝেই হচ্ছে।
0: মানে ইন্টারমিটেন্ট আপনার, মানে কানটা বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে, তাই তো?
1: না, কানটা হয়তো এরকম হচ্ছে যে আমি কাজ করছি তো হঠাৎ দেখছি যে আমি একটা দিকের কানে শুনতে পাচ্ছি না, রাইট সাইডে, ঠিক আছে,
0: বয়সটা বলুন
1: এদিকেই হচ্ছে।
0: আপনার, বয়সটা বলুন।
1: 40, 43।
0: এটা কবে থেকে হচ্ছে আপনার?
1: এটা বেশ কিছুদিন হয়নি, 1-1.5 মাস হচ্ছে আমি মানে নোটিস করেছি ব্যাপারটা।
0: আচ্ছা, আপনার যদি সর্দি হয়ে থাকে তখনও এরকম?
1: না, সেটা তো হয়নি, কারণ সর্দি হলে আমি বুঝতাম।
0: আচ্ছা, না আপনি অনেক সময় সর্দি আপনি বুঝবেন না, হ্যাঁ, ভিতরে ভিতরে
1: আচ্ছা আচ্ছা
0: এটা আপনার একটা টিউব থাকে নাকে,
1: আচ্ছা
0: আর নাকের পিছন দিক থেকে একটা টিউব থাকে, আপনি ওই টিউবটা
1: হ্যাঁ
0: দেখতে পারবেন না, সামনের দিকে দেখা যায়, পিছন দিকে আপনি দেখতে পারবেন না।
1: আচ্ছা
0: ওই
1: আচ্ছা
0: টিউব দিয়ে যদি কোনো সর্দি ঢুকে থাকে কানের ভিতরে তখন এরকম
1: হুম
0: হয়,
1: হুম
0: তখন ওই কানের মিডিল ইয়ার বলে একটা জায়গা আছে পর্দার পিছনে, ওইখানে যদি ফ্লুইড জমে যায় তখন আপনি
1: হুম
0: যখন
1: হুম
0: মাথাটা মুভ করবেন তো ফ্লুইডটা
1: হুম
0: যখন লড়বে তখন আপনার
1: হুম
0: একটা সাইড একটা পজিশনে গেলে পরে আপনার ধরো শুনতে পারবেন, আরেকটা পজিশনে গেলে আপনি শুনতে পারবেন না, এটা নাম্বার 1। নাম্বার 2, আপনার যদি ওয়্যাক্স থাকে জমা তো আর ওয়্যাক্সেও কিন্তু এরকম করতে পারে, মধ্যে মধ্যে শোনা যাবে, মধ্যে মধ্যে শুনবেন না।
1: আচ্ছা, মানে সেটা কি দুটো কানেই হতে পারে নাকি একটা সাইডে
0: সিঙ্গেল
1: যেরকম হচ্ছে?
0: সিঙ্গেল কানে হতে পারে এটা,
1: সিঙ্গেল কানেও হতে পারে। ওকে,
2: আপনার আমার
0: বেস্ট
2: মনে
0: হবে
2: হয়,
0: আপনি
2: হ্যাঁ
0: একবার দেখিয়ে নেন
2: দেখুন
0: কানটা,
2: এটা ভালো।
0: হ্যাঁ একবার দেখিয়ে নিলে তখন ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দিয়ে দেবেন।
1: আচ্ছা ঠিক আছে, এটা জেনে তারপরেই ডাক্তার দেখাতাম আর কি,
0: হ্যাঁ
1: সেই জন্য।
0: হ্যাঁ ঠিক আছে, ঠিক
1: ওকে,
0: আছে,
1: থ্যাংক ইউ,
0: অনেক থ্যাংক ইউ।
2: ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকটা খুব জরুরি যে কথা আমি জানতে চাইছি, অনেক সময় ঘুমের মধ্যে নাক ডাকে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি, অনেকেরই দেখি, ইভেন বাচ্চাদেরও দেখা যায় ঘুমের মধ্যে নাক ডাকে, তো সেটা কি মানে?
0: আমি আমি ক্লাসিফাই করে দিচ্ছি, এটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে,
2: আচ্ছা,
0: ওএসএ বলে, তো এটা একটা সিন্ড্রোম। এটা
2: আচ্ছা,
0: সিন্ড্রোম বলতে মানে অনেক কিছু থাকে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে এটা ধরুন কমন কজ হলো ছোট বাচ্চাদের, মানে 5 বছর, 6 বছর বাচ্চা, 7 বছর বাচ্চা, ওইখানে কমনেস্ট কজ হলো নাকের পিছনে একটা গ্ল্যান্ড থাকে যেটাকে
2: আচ্ছা
0: আমরা বলি অ্যাডিনয়েড, ওই অ্যাডিনয়েডটা যদি বড় হয়ে যায় তখন আপনার নাক দিয়ে বাচ্চারা শ্বাস নিতে পারে না, তখন
2: আচ্ছা
0: ও কী করে ঘুমানোর সময় মুখটা খুলে ঘুমায় আর বিকট শব্দ করে, ঠিক আছে, আর ওর স্লিপটাও প্রপার হয় না, তারপর ওর ব্যাড ইউরিনেশন হতে পারে, তারপরে নানান প্রবলেম হতে পারে, কানেও প্রবলেম হতে পারে, কানের ভিতরে ফ্লুইডটা জমে, যেটা বললাম একটু আগে, তো
2: আচ্ছা
0: ফ্লুইডটা জমে যায় তখন বাচ্চাটা কানেও কম শোনে, তো এটা আমরা এক্সরে একটা করি, করে দেখি যে কতটুকু সাইজটা কতটুকু বড় আছে। গ্রেড 1 গ্রেড 2 আমরা চিন্তা করি না, এটা নর্মাল থাকে, গ্রেড 3 গ্রেড 4 যখন হয়ে যায়, যখন এটা কমপ্লিট ব্লক হয়ে যায়, মোর দেন 75%, 100% যখন ব্লক থাকে তখনই ওই ক্ষেত্রে আমরা অ্যাডিনয়েডটাকে রিমুভ করার সাজেশনটা দিই, করলে পরে একদম বাচ্চা সুস্থ হয়ে যায়, তখন নাক দিয়ে শ্বাসটা নেয়, তখন আর ওই বিকট শব্দটা হয় না।
2: আচ্ছা,
0: রইল অ্যাডাল্ট কেস, অ্যাডাল্ট কেসে এটা আপনার অনেক কিছু আমরা প্যারামিটার্স দেখতে লাগে, একটা টেস্ট হয় যেটাকে বলে স্লিপ টেস্ট, পলিসোমনোগ্রাফি করে আমরা দেখি যে ওর প্যারামিটার্সটা কী আছে, যদি দেখা যায় মোর দেন 15 আছে বা মোর দেন 30 আছে তখন আমরা ওই ওকে মানে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি, মানে ওয়েটটা রিডিউস করতে বলি, ওয়েটটা রিডিউস করলে অনেকটা ওর প্রবলেমটা কমে যায়, তারপর খাওয়া দাওয়া ঠিক করতে বলি, মাইল্ড টু মডারেট এক্সারসাইজ করতে বলি, তারপর লো কার্বোহাইড্রেট ডায়েট বলি, তারপরে অ্যালকোহলটা অ্যাভয়েড করতে বলি, স্মোকিংটা অ্যাভয়েড করতে বলি, আর তারপরে যদি এইসব লাইফস্টাইল মডিফিকেশনে যদি কমে না তখন আমরা গিয়ে সার্জারিতে প্ল্যান করি।
2: আচ্ছা, আর এমনিতেই অনেক সময় দেখা যায় যে নাক দিয়ে রক্ত পড়ে কখনো কখনো, এমনিতেই হঠাৎ করে, তো আগের দিনে বলতো কি নাক দিয়ে রক্ত পড়া ভালো, তো সেটা কি ঠিক, বা নাক দিয়ে রক্ত পড়লে কি ইমিডিয়েট ডাক্তার দেখানোটা দরকার?
0: প্রাইমারি আপনি তো সব রাতে 12টার সময় নাক দিয়ে রক্ত পড়লে ডাক্তার পাবেন না, প্রাইমারি কি করবেন, এটাই ইম্পর্টেন্ট।
2: হ্যাঁ হ্যাঁ,
0: তো নাক থেকে রক্ত পড়তে পারে, বাচ্চাদের ক্ষেত্রে কমনেস্ট কারণটা হলো ওই

0: ওরা কি করে, নাকের ভিতরে আঙুলটা দিয়ে খালি খুঁচায়,
1: আচ্ছা,
0: খুঁচালে পরে গিয়ে ওদের নখটা অনেক শার্প থাকে,
1: হুম হুম হুম
0: শার্প থাকে আর ওটা কেটে যায়,
1: কেটে
0: সেপটামটা
1: যায়,
0: কেটে যায়।
1: হুম হুম
0: তখন ওইখান থেকে ব্লিডিং হয় সেপটাম থেকে। তখন কি করবেন আপনি, একদম ঘাবড়াবেন না, আর বাচ্চাকে আপনি জাস্ট কুলে নিয়ে বসে নাকটাকে টিপে ধরতে লাগবে, সামনে সামনে জায়গাটা, আর বাচ্চাকে বলবেন যে মুখ দিয়ে শ্বাস নিতে। এটাকে
1: আচ্ছা,
0: বলে ট্রটার্স মেথড। তখন কি হবে, ওইটা ধর 5 মিনিট আপনি চাপা দিয়ে রাখলে পরে এটা বন্ধ হয়ে যায়।
1: হুম হুম হুম
0: এটা আপনি অ্যাডাল্টও ইউজ করতে পারবেন এই মেথডটা।
1: আচ্ছা,
0: আর বিভিন্ন কারণে হয়
1: হুম হুম
0: ব্লিডিংটা,
1: হুম
0: তো এটা তো যদি প্রেশার থেকে যদি ব্লিডিং হয় তো প্রেশারের ট্রিটমেন্ট দিতে লাগবে, এটা অ্যাডাল্টের কেসে বলছি। যদি কোনো আলসার থাকে ওইটার ট্রিটমেন্ট আলাদা হবে।
1: আচ্ছা আচ্ছা। আর বিশেষ একটা, মানে যেটা আজকাল খুবই দেখা যায়, বিশেষ করে মানে আজকালকার বাচ্চাদের মধ্যে খুব বেশি হেডফোন ইউজ করে, খুব বেশি হেডফোন ওদের দরকার, পড়াশোনার জন্যই হোক বা গান শোনার জন্যই হোক, জিমে যাবে তখনও হেডফোন, তো সেটা কানের পক্ষে কতটা ক্ষতিকর?
0: এখন যেটা দেখছি, কালকেও আমি একটা পেশেন্ট পেয়েছি, এটা
1: হুম
0: NIT স্টুডেন্ট, ওর পরীক্ষা এসছে, ও মানে হেডফোন লাগিয়ে 24 আওয়ার্স হেডফোন, 20 আওয়ার্স পড়াশোনা করছে, ওটা ফাইনাল পরীক্ষা।
1: আচ্ছা,
0: তো এখন কি হয়েছে, ওর একটা কানে একটা বিকট শব্দ করছে রাইট সাইডে, এটা হচ্ছে বিকজ অফ দি এটাকে বলে নয়েস ইনডিউসড হিয়ারিং লস। এটা জাস্ট ওর এখন নয়েস ইনডিউসড হিয়ারিং লস স্টার্ট হয়ে গেছে। কিন্তু
1: আচ্ছা,
0: ও এত জোরে জোরে সাউন্ড দিয়েছে কানের ভিতরে বিকজ অফ হেডফোন, আর ফর প্রলং আওয়ার, মানে 1 ঘন্টা না 2 ঘন্টা না,
1: অনেক
0: হ্যাঁ
1: সময়,
0: 20 ঘন্টা 24 ঘন্টা পড়াশোনা করছে। তাতে কি হয়েছে, ওর কানের একটা নার্ভ থাকে যেটাকে বলি আমরা কক্লিয়ার নার্ভ, ওইটার ভিতরে আপনার কক্লিয়ার ভিতরে হেয়ার সেলস থাকে, ইনার হেয়ার সেলস আউটার হেয়ার সেলস। ইনার হেয়ার সেলস হলো মাত্র 3000,
1: আচ্ছা,
0: এটা যদি একবার নষ্ট হয়ে যায় এটা রিপেয়ার হয় না, আর আউটার হেয়ার সেলস আছে মোর দেন 12,000। তো ওইটা আউটার হেয়ার সেলটা ড্যামেজ করে না, করেটা ইনার হেয়ার সেল, ইনারটা যখনই ড্যামেজ করে তখন এই প্রবলেমটা শুরু হয়ে যায়। তো এটা একটা পারমিসিবল লিমিট আছে, আমি বলে দিচ্ছি, রুল অফ 60। রুল অফ 60টা কি, আপনার মোবাইলের সাউন্ড আছে ধরো 100%, আপনি 60% ভলিউম দিয়ে আপনি শুনতে পারবেন,
1: আচ্ছা,
0: হ্যাঁ হেডফোনটাকে শুনতে পারবেন ফর অনলি 1 আওয়ার, দ্যাট ইজ 60 মিনিট, 60% 60 মিনিটস।
1: আচ্ছা,
0: তার বেশি করলে পরে এটা ক্ষতি করে,
1: মানে পার ডে?
0: পার ডে।
1: আচ্ছা, শ্রোতাদের জানিয়ে দিচ্ছি আমাদের আজকের রেকর্ডিং পর্বের যে, মানে যেটা রেকর্ডিং হয়েছে এই অনুষ্ঠানের, সেটা আপনারা শুনতে পাবেন আগামী বুধবার রাত 9:30। আর আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য ফোন নাম্বারটি হলো 2627799। যাই হোক, আরেকটি ফোন এসেছে, আমি কথা বলে নিচ্ছি। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার, বলুন।
2: আমি বলতে আসি ম্যাডাম,
1: কোথায় ব্যথা লাগে?
2: গলার মধ্যে সময় সকালবার, ওটার সকালবার লেগে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডাক্তারবাবু শুনছেন।
0: কতদিন
1: কতদিন থেকে হচ্ছে এটা? হ্যালো, কতদিন থেকে হচ্ছে আপনার ব্যথাটা?
2: গলার মধ্যে ব্যথা লাগে, কোনো সময় খাবার পরে লগে লগে ব্যথা হয়ে যায়, খাবার পর কোনো সময়।
1: না না, মানে আমি জিজ্ঞেস করছি আপনি কতদিন থেকে, মানে সেই এই প্রবলেমটা আপনার হচ্ছে কতদিন? আচ্ছা, অনেক দিন হয়ে গেছে।
0: আর বয়স,
1: বয়সটা কি আপনার?
2: আমার বয়স মানে
1: 39। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শুনবেন ডাক্তারবাবু বলছেন। আপনার
2: আমার গলাটা সেই সময় ঘুমানোর পরে ম্যাডাম গলাটা একদম শুকাই যায়, জিবরা গলা সব শুকাই যায় গিয়া।
1: আপনি লাইনে থাকুন, শুনুন।
0: বুঝেছি, এইটা আপনার একটা, আমি বলছি আপনার যে লাস্টে কথাটা বললেন এটা খুব ইম্পর্টেন্ট, যে আমি ঘুমানোর সময় আমার মুখটা পুরো শুকিয়ে যায়। তো এটা হয় বিকজ আপনি মুখ দিয়ে শ্বাস নেন রাত্রে ঘুমানোর সময়, আপনার নাকটা বন্ধ হয়ে যায়, আপনার নাকে হয়তো স্ট্রাকচারাল প্রবলেম থাকতে পারে বা নাকে অ্যালার্জি হয়ে নাকের ভিতরে টার্বিনেটসগুলো বড় বড় হয়ে গেছে, যাতে নাক দিয়ে শ্বাস নিতে পারেন না। আর

0: আর ঘুমানোর সময় মেইনলি আপনার তো আর জ্ঞান থাকে না যে নাক দিয়ে শ্বাস নেব না মুখ দিয়ে নেব, তখন আপনি মুখ দিয়ে শ্বাস নেন। মুখ দিয়ে শ্বাস নিলেই তখন আপনার মুখে আনফিল্টার্ড এয়ারগুলি আপনি যাবে গিয়ে ওখানে ফেরেঞ্জাইটিস করবে। আমার মনে হয় আপনার একটু ফেরেঞ্জাইটিস টাইপ হচ্ছে বিকজ অফ এখন যেটা আপনার অ্যালার্জি সিজনগুলো চলছে, যার জন্য এটা হচ্ছে। এটা আপনি একবার দেখিয়ে নেবেন।
1: আপনি একটু ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, মানে ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে নেবেন আপনার সমস্যাটা। বুঝতে পারছেন? ঠিক আছে, সঙ্গে থাকুন, নমস্কার। তো যেটা আমি আপনি বলছিলেন আগে, মানে নাক দিয়ে রক্ত পড়লে যেটা হয়, তো মানে আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারি মানে ঘরোয়া কোনো উপায়,
0: ঘরোয়া উপায় দিয়ে।
1: আচ্ছা, আর নাক ডাকার লক্ষণটা আপনি বললেন যে কি করা উচিত কি না। তো এবারে আমি যেটা জানতে চাইছি, অনেক সময় দেখা যায় অনেক দিন থেকে গলা বন্ধ, কথা বলতে অসুবিধে হচ্ছে, কোনো সর্দি কাশি নেই এমনিতেই, তো সেটা কি মানে কোনো,
0: এটাকে আমরা বলি হর্সনেস অফ ভয়েস, মানে চেঞ্জ অফ ভয়েস যদি আমি যদি ধরি।
1: আচ্ছা,
0: গলায় আমি যেটা নর্মালি কথা বলছি তাতে হাস্কিনেসটা নাই, যখনই ভোকাল কর্ড থেকে আমরা ভয়েসটা প্রডিউস হয়। এইবার ভোকাল কর্ডে যদি কোনো স্ট্রাকচারাল প্রবলেম হয়, সাপোজ এখানে কোনো ইনফ্লামেশন হয়েছে বা ফুলে গেছে বা কোনো সিস্ট হয়েছে বা কোনো নোডিউল হয়েছে, তখন আপনার ওই ভাইব্রেশন প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় ভোকাল কর্ডে, তখনই আপনার গলার থেকে যেটা সাউন্ডটা বেরোবে তখন এটা হাস্কি বা হর্সনেস অফ ভয়েস হবে, আর গলাতে একটা ইরিটেশন করবে বা গলার স্বরটা সঠিকভাবে আসবে না। তখন আপনাকে ওই ডাক্তারকে দেখাতে লাগবে, দেখিয়ে বোঝা যাবে যে কি আছেন, তখন গিয়ে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্টটা করা হবে।
1: আচ্ছা, আরেকটা ফোন এসেছে, আমি কথা বলে নিচ্ছি। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার, ডাক্তারবাবু আছেন না?
0: হ্যাঁ হ্যাঁ,
1: কি বলছি?
2: আমি আমি জিরিবাম থেকে আমি সুদীপ বলছি।
0: ওকে,
1: আচ্ছা বলুন।
2: আমার একটা সমস্যা হচ্ছে কি, আমি 2-3 বছর হয়ে গেছে আমার একটু টিনিটাসের প্রবলেম আছে হালকা।
0: ওকে,
2: ঠিক আছে। তো এখন এটা মেডিসিন খেয়েছি, ডাক্তারও দেখিয়েছি, কিন্তু এখন কোনো মানে রেজাল্ট পাইনি। দিনের বেলা খুব একটা বোঝা যায় না, যখন মানে ডে টাইমের অ্যাম্বিয়েন্স থাকে বোঝা যায় না, রাতে ঘুমালে পরে একটু বোঝা যায় এটা।
0: আপনার বয়সটা বলবেন?
2: আমার বয়স 55।
0: 55, ঠিক আছে। আপনি শুনুন আমি কি বলি, টিনিটাস। হ্যাঁ,
2: আর আর একটা সঙ্গে আমি আমি ইয়ে করে দিই, রিসেন্টলি গত 1 মাস আগে, জানি না এটার সঙ্গে মানে লিংক আছে কিনা, একটু ভার্টিগোর প্রবলেম দেখা দিয়েছে। আমি মেডিসিনকে দেখিয়েছি, তো মেডিসিন বলছে যে এটা, মেডিসিন ডাক্তার স্পেশালিস্ট বলছেন যে এটা ভার্টিগো, এটা ইএনটি ইয়ে আছে।
0: এটা আপনার শোনার ক্ষমতাটা কি আছে এখন? ওই কানে শুনতে পারেন?
2: শুনতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে একটু কমেছে।
0: না না, মধ্যে মধ্যে ব্লক লাগে নাকি ওই কানে, যে কানে আপনার টিনিটাসটা আছে?
2: না না না না, ব্লক তো আমি ইয়ে করিনি।
0: ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনুন। টিনিটাস আপনি যেটা বললেন আর মাথা ঘুরানোর যেটা সমস্যা আপনি বললেন, দুইটা কিন্তু রিলেটেড হতে পারে যদি আপনার হিয়ারিং লসটা থাকে ওই কানে। ওই কানে আপনি বলছেন হিয়ারিং লস নাই, আপনার শোনা ঠিক আছে, তাহলে এটা আইসোলেটেড আপনার নার্ভের প্রবলেম হতে পারে। এখানে একটা ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ থাকে, ওই নার্ভটা আপনার মধ্যে মধ্যে ড্যামেজ হয়ে যাচ্ছে আর কি, যার জন্য ওই টিনিটাস একটা ভিতরে ভিতরে একটা সাউন্ড ক্রিয়েট করে, ওইটা ওইটাকে বলে ফায়ারিং, ফায়ারিং হয় নার্ভের ভিতরে। ওই ফায়ারিং যেটা সাউন্ডটা, ওইটা আপনার ব্রেন পারসিভ করে করে আপনাকে এটা সাউন্ডটা দেয়। আপনার বেস্ট হবে আপনি একবার অডিওমেট্রিটা করে নেবেন। অডিওমেট্রি একটা টেস্ট হয় কানের, স্পেশাল টেস্ট।
2: ওই টেস্ট,
0: হ্যাঁ হ্যাঁ, ওই টেস্টটা করলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কানের হিয়ারিং লসটা কতটুকু আছে। আপনি তো বুঝতে পারবেন না, নিজে নিজে বুঝতে পারবেন না, ওই টেস্ট করলে পরে আপনি বুঝতে পারবেন। এটা কম্পিউটারাইজড একটা ইয়ে হয়, গ্রাফিক প্রেজেন্টেশন হয় রাইট ইয়ার লেফট ইয়ার বলে, তখন আমরা বুঝতে পারবো যে যদি আপনার হিয়ারিং লস থাকে, টিনিটাস আছে আর সঙ্গে আপনার মাথা ঘোরায় মধ্যে মধ্যে, তাহলে আপনার এটা মেনিয়ার্সের দিকে যাচ্ছে। মেনিয়ার্সটা হলো ইনার ইয়ার একটা ডিজিজ, যেখানে বাবলস ক্রিয়েট হয়, ছোটো ছোটো জলের বেলুনের মতন হয়, ওইটা ফাটে, ফাটলে পরে তখন গিয়ে ওই

0: টাটা ঘোড়ায়।
1: আচ্ছা,
0: তো এটা আপনার একবার একবার দেখিয়ে নিলে বেটার হবে, কারণ এটা এটা ধীরে
1: বার্টিগো যেটা, এটা ধরুন মাস মাস দেড়েক আগে একবার হয়েছিল, দু তিন দিনের জন্য।
0: হ্যাঁ, এটা আপনার বছরে একবার একবার বা দুইবার হবে, আর যখনই হবে যতবার হবে ততবার আপনার হিয়ারিং লসটা হতে থাকবে। এটাকে প্রিভেন্ট করা যায়, আপনার লং টার্ম মেডিসিন খেতে লাগবে। তো আপনি যদি একবার ENT ডাক্তার দেখান, অডিওমেট্রি করেন, তখন আপনি ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ করবেন।
1: এই যে এই বয়সে কি এটা পার্মানেন্টলি কিওর হবে?
0: না না, আমি যেটা বলছি আপনাকে কারণ বলে দিলাম, টিনাইটিসের কারণ, ভার্টিগোর কারণটা বলে দিলাম। মিনিয়ার্স হতে পারে, আমি বলছি মিনিয়ার্স কনফার্ম করার পর আপনাকে মেডিসিন দেওয়া হবে ফর লং টার্ম। অনেক দিন আপনাকে মেডিসিন খেলে পরে তখন আপনার এই টিনাইটিস, ভার্টিগো সব কমে যাবে।
2: ঠিক আছে, তাহলে আপনার উত্তর নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন। নমস্কার, আমাদের আজকের
0: এটা আরেকটা কারণ মিনিয়ার্সটা।
2: আচ্ছা আচ্ছা,
0: মাথা ঘোরানো,
2: সেটাই, এটা মানে খুব বেশি আজকাল শোনা যাচ্ছে। তো আমি ওই একটু আগে আপনি যেটা বললেন, যেটা ভোকাল নডিউল, সেটা নিয়ে আমি আরেকটু আপনাকে জিজ্ঞেস করছি, কারণ যারা গান বাজনা করে তাদের ক্ষেত্রে খুব বেশি সেটা দেখা যায়, ভোকাল নডিউলটা, বা টিচার যারা, তো তাদের এই সমস্যাটা বেশি হয়। কিন্তু সেটাতে কী করণীয়, এবং সেটা কি হলে আবার গান বাজনা করা সম্ভব?
0: আমি জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। আমরা যখনই মানে জিমে যাই, জিমে গেলে গিয়ে ডাইরেক্টলি তো আপনি 10 কেজি 15 কেজি ওজন দিয়ে আপনি ডাম্বলস করতে পারবেন
2: না,
0: তখন আপনাকে কী করতে লাগবে? আপনি ফার্স্টে ওই জিমে গিয়ে আপনি ফার্স্ট আপনি একটু বডিটাকে ওয়ার্ম আপ করবেন, মাসলটাকে একটু শক দেবেন, অল্প, যে আমি এখন ব্যায়াম করব, ওকে ট্রেন আপ করবেন ফার্স্টে হালকা ওয়েট দিয়ে, তারপরে গিয়ে আপনি হেভি ওয়েটসে যাবেন। সিমিলারলি আপনার যখন গান বাজনা করবেন বা কোনো অনুষ্ঠানে গিয়ে আপনি লেকচার দেবেন আধা ঘন্টা এক ঘন্টা, বা ক্লাসে যখন যাবেন, ক্লাসে গিয়ে এক ঘন্টা ক্লাস থাকে, আমাদেরও এক ঘন্টা ক্লাস থাকে, তখন আপনাকে ফার্স্টে ওয়ার্ম আপ করতে হবে, গলাটাকে একটু ওয়ার্ম আপ করতে হবে। ওয়ার্ম আপ কীরকম করবেন? রিয়াজ, আপনার যেটা কী বলে রেওয়াজটা করবেন সকালে, বিকালে যদি আপনি গান করবেন তার আগে একটু রেওয়াজটা করবেন, প্লাস একটু পরে পরে জল খাবেন, লুব্রিকেট করতে লাগবে। আর বাটার যদি পারেন, বাটার একটু হাফ চামচ যদি আপনি খেয়ে নেন, তাহলে কি এটা একটা লেয়ার একটা পড়ে থাকে, আর এটার স্মুথ একটা লুব্রিকেন্ট টাইপ হয়ে যায়।
2: আচ্ছা, আর পরে কথা বলছি এই বিষয়ে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি।
0: ওকে ওকে,
2: হ্যালো হ্যালো
3: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার
3: নমস্কার, আমার নাম মামনি। হ্যাঁ
2: আচ্ছা আচ্ছা,
3: তো আমি জিজ্ঞেস করতে চাই, আমার একটা ছোট মেয়ে আর কি, ওর দুই হাতের দিকে স্কিনে ছোট ছোট ছোট ছোট গোটা গোটা গোটা গোটা হয়ে থাকে, তো অনেক সময় আমি পাউডার দিই এই দিই, কিন্তু ঠিক হয় না, একটু টাইট টাইট থাকে গোটাগুলো।
2: আচ্ছা, আজকে আপনি ফোন করেছেন, আজকে আসলে আমাদের এখানে উপস্থিত আছেন ENT ডাক্তার। তো এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন, সেটা আপনি যেটা বলছেন সেটা স্কিনের, সেটা আমরা আগামী আগামী দিনে আমরা সেই স্কিনের ডাক্তারকেও আনবো, আপনি তখন জিজ্ঞেস করতে পারবেন।
3: আচ্ছা আচ্ছা, আই বলতে চাচ্ছি আর কি, ও কিন্তু ছোট, কিন্তু ধরো 7 ইয়ার্স, ওর চোখে কিন্তু চশমা আছে। হ্যাঁ
2: আচ্ছা,
3: তো প্রায় 1 বছরের মতন হয়ে যাচ্ছে, এখনো কিন্তু যদি চশমা, ও কিন্তু একদম 24 আওয়ার্স চশমা ইউজ করে।
2: আচ্ছা, সেটাও আপনি জিজ্ঞেস করতে পারবেন, আমরা চোখের ডাক্তারকেও আনবো, সেদিন আপনি এই প্রশ্নগুলো করতে পারবেন। ঠিক আছে,
3: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হবে, ধন্যবাদ।
2: তো সেই ভোকাল নডিউল যেটা মানে যখন থাকে, সেটাকে কি রিমুভ করতে হয় না নিজে নিজে কোনো, আমি যেটা শুনেছি ভয়েস রেস্ট, সেটা কি, সেটা তখন কি সব কিছু বন্ধ করে দিতে হবে কথা টথা?
0: বা ভয়েস রেস্টটা আমরা দেই যখন ভোকাল কর্ডসে যখন ইনফ্লামেশনটা হয়ে যায়, একটু ফুলে যায় যখন,
2: আচ্ছা,
0: তখন কি হয়, অনেক আমরা যখন অনেক চিৎকার দিই, হাই পিচে যখন কথা বলি এক ঘন্টা, তখন কি হয়, স্ট্রেস পড়ে ওইটা ফুলে যায় ভোকাল কর্ডটা। তখন যদি আমি 2 সপ্তাহ যদি রেস্ট দেই, এটাকে বলে ভোকাল রেস্ট, তখন ওই ফুলাটা কমে যায়, কমে গেলে তখন নর্মাল হয়ে যায়। এইবার যদি ভোকাল কর্ডে যদি একটা পলিপ হয় বা কোনো নোডিউল হয়, ওইটা সাইজ বুঝে আমরা ওইটাকে মাইক্রো লেরিঞ্জিয়াল সার্জারি করতে লাগে।
2: আচ্ছা,
0: কিন্তু

0: করলে করতে গেলে তখন এটা সুন্দরভাবে করতে লাগবে, নাহলে কিন্তু ভোকাল কর্ডটা ড্যামেজ হয়ে যায়।
1: আচ্ছা,
0: ড্যামেজ হয়ে গেলে তখন আর ভয়েসটা কিন্তু আগের মতন আর আসে না।
1: থাকবে না। আচ্ছা, আরেকটা ফোন নিয়ে নিচ্ছি।
0: হ্যাঁ,
1: হ্যালো। হ্যালো,
2: হ্যাঁ, হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার, আমি আমি মেহেরপুর থেকে বলছি।
1: হ্যাঁ হ্যাঁ, বলুন।
2: হ্যাঁ, আচ্ছা, আমি আমার জিজ্ঞাসা হলো, ইদানিং মানে এটা ইদানিং না, এটা অনেকদিন থেকে হয়, এটা আমার সমস্যা, জেনারেল সমস্যা হচ্ছে,

0: বলুন।
1: হ্যাঁ আচ্ছা, আমি আমার জিজ্ঞাসা হলো ইদানিং, মানে এটা ইদানিং না, এটা অনেকদিন থেকে হয়, এটা আমার সমস্যা, জেনারেল সমস্যা হচ্ছে, 50 ঊর্ধ্ব লোকেদের, পুরুষদের বা এর বেশি বয়সীদের একটা হয়, এটা হচ্ছে শ্রবণেন্দ্রিয়ের সমস্যা।
0: বুঝতে পারছি।
1: হ্যাঁ, তো শ্রবণেন্দ্রিয়ের সমস্যা কি কি কারণে হতে পারে, মানে আমার পরিচিত অনেকের এটা হচ্ছে, মানে হয়েছে 50 ঊর্ধ্ব বয়সেই হয়েছে, তারপর আরো অনেকের হচ্ছে, অনেকেই আলটিমেটলি হিয়ারিং এইড লাগাতে হয়েছে, এটা হচ্ছে, কেউ কেউ পুরো শুনতে পারছে না, কি কি কারণে এটা হতে পারে, এটা
0: ঠিক আছে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শুনুন ডাক্তারবাবু উত্তর দিচ্ছেন।
2: হিয়ারিং লস ইন মানে অ্যাবভ 50 এটা বলছেন তো, তো জেনারেলি 50-তে হিয়ারিং লসটা হওয়া উচিত না, কিন্তু এখন আমাদের যেটা লাইফস্টাইল, আমরা এখন ইউজ করছি মোবাইল, ঠিক না, কনস্ট্যান্ট আমরা মোবাইলে কথা বলছি, প্লাস এই যে নয়েজ পলিউশন যেটা হচ্ছে, আপনি ট্রাফিকে যান, যদি জ্যামে গিয়ে আপনি যদি 1 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকেন, আপনার হিয়ারিং লস এমনি হবে, এইসব কারণেই এখন মানে হিয়ারিং লসটা অনেক বেশি হচ্ছে, এই আমরা এবভ 50 বা উনি যেটা বলছেন 60 এবভ, এটা একটা কারণ হতে পারে, বিকজ অফ দ্য নয়েজ আর একটা ইউজ অফ মোবাইল ফর কনস্ট্যান্ট অনেক সময় যদি আমরা ইউজ করি। আরেকটা হলো কোনো কনসার্টে গেলেন আপনি, হ্যাঁ, কোনো লাউড মিউজিক শুনছেন, তখনও এটা হতে পারে, আফটার এটাকে বলে টেম্পোরারি লস, আবার পারমানেন্ট লস হতে পারে, টেম্পোরারিটা আবার ঠিক হয়ে যায়, কিন্তু পারমানেন্ট যখনই লস হবে বিকজ অফ হাই লাউড ভয়েস লাউড মিউজিক, তখন এটা ঠিক হয় না আর কি। নেক্সট হলো এজ রিলেটেড সিনাইল এটাকে বলে সিনাইল ডিজেনারেশন, আমরা তো সবাই বয়স হবে, আমাদের নার্ভগুলো আস্তে আস্তে শুকাবে, তখন গিয়ে আপনার হিয়ারিং লসটা হয়, ওইটাকে বলি আমরা সিনাইল ডিজেনারেশন অফ দি নার্ভস, সেন্সরি নিউরাল হিয়ারিং লস অফ মানে সিনাইল ডিজেনারেশন। তো ওই ক্ষেত্রে আমরা তো ওই বললাম যে পিওটন অডিওমেট্রিটা করতে লাগবে, করলে পরে আমরা বুঝি যে কতটুকু হিয়ারিং লস আছে, পেশেন্টটাকে হিয়ারিংয়ের প্রয়োজন আছে কি না। যদি দেখা যায় পেশেন্টের নিডের উপরে ডিপেন্ড করবে যে পেশেন্ট কি চায়, পেশেন্ট যদি বলে না আমি আমি শুনতে চাই ভালো, সারাদিন আমি শুনবো, তখন আমরা হিয়ারিং এড দিই, আর যদি পেশেন্ট যদি বেড রিডেন থাকে, বিছানায় থাকে, কোনো কাজ নাই ওর, তখন আমরা হিয়ারিং এডটা দিই না, কারণ দিলে অনেক সময় ইউজ নাও করতে পারে।
0: তো আপনার উত্তর তো নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন, ধন্যবাদ আপনাকে, নমস্কার। তো আবার ফিরে যাই আমার ওই বিষয়ে, যাই হোক, যেটা মানে ওই ভোকাল নোডিউল যেটা বললেন আপনি, সেটা রিমুভ আপনারা করেন, তো সেটা রিমুভ করলে কি গান বাজনার কোনো সমস্যা হয় না? না,
2: এখানে লেয়ার্স আছে, ভোকাল কর্ডের লেয়ার্স আছে, এখন এটা ভোকাল কর্ড নোডিউলটা খালি কাটাটা ইম্পর্টেন্ট নয়, এখানে যদি আমি ইনার মাসকুলারিস মিউকোসা বলে একটা যে মাসল আছে, ওইখানে যদি আমরা ড্যামেজ করে দিই, মাসলটাকে ড্যামেজ করে দিই কাটার সময়, একদম পাশে থাকে, তখন গিয়ে তখন ওই স্কারিং হয়, স্কার হয়ে তখন ওই এটা ওই জায়গাটা আর ভাইব্রেট করে না, ভাইব্রেট না করলে আপনার হিয়ারিং ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। ওইটা আমরা মাইক্রোস্কোপের আন্ডার ম্যাগনিফিকেশন, হ্যাঁ, 25x 50x ম্যাগনিফিকেশনে আমরা ভোকাল কর্ডটাকে দেখি, দেখে তারপরে গিয়ে আমরা ওই ভোকাল শুধু ভোকাল নোডিউলটা বা ভোকাল সিস্টটাকে সরাই, নিচে মাসলটা আমরা টাচ করি না।
0: আচ্ছা আচ্ছা, মোটামুটি সেক্ষেত্রে বলা যায় সেটা নিরাপদভাবেই হয়,
2: বা এটা তো মানে সিম্পল প্রসিজার একদম।
0: আচ্ছা, অনেক সময় দেখা যায় নিজে নিজেই নোডিউলটা কমে যায়।
2: না, নিজে নিজে যেটা নোডিউল কমে, এটা সিস্ট কমে, নোডিউলটা কমে না, সিস্টটা ফেটে যায়, ফেটে গেলে এটা মিশে যায়, আর এটার ভিতরে
0: নোডিউল থেকে থাকে,
2: নোডিউলটা হলো কি মানে সলিড।
0: আচ্ছা,
2: আর আপনার যেটা সিস্ট যেটা আছে, এটার ভিতরে একটা জল থাকে, জলটা অনেক সময় ফেটে যায়, ফেটে গেলে এটা আপনার সেম নর্মাল হয়ে যায়, আবার হবে সিস্টটা।
0: ওহো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরেকটা ফোন নিয়ে নিচ্ছি।
2: ওকে ওকে,
0: হ্যালো
3: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
3: নমস্কার নেবেন?
0: নমস্কার
3: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম সিভূমি জেলা আনিপুর।
0: আচ্ছা ঠিক আছে, বলুন আপনি কি সমস্যা?
3: ফোন করছি, আজকে তো নাক কান এবং

0: আমি আলোচনা করি।
1: হ্যাঁ হ্যাঁ
0: আমার একটা সমস্যা কি জানেন, যেমন
1: হুম
0: বিশেষ করে হয়তোবা দিনের বেলা হয়তোবা যখন এদিকে এদিকে বেরোই তখন
1: হুম
0: সব, কিন্তু রাত্রিতে আমার মানে নাকের মধ্যে শুধু জল বেরোয় এবং যেন একটা জ্বালাতন জ্বালাতন করে, মানে
1: আচ্ছা
0: একটা অশান্তি করে। শুধু রাত্রিতে, দিনের বেলা সেটা হয় না, তবে রাত্রিতে সেটা হয়। বা
1: আচ্ছা
0: ভীষণ মানে ঘুমাতে পারছি না ঠিকঠাক ভাবে, উঠতে হয়, উঠে নানান ইয়ে করতে হয়, তখন এই ধরনের আর কি চলছে। সেটা কি সমস্যা, সেটা কি তুমি
1: আপনার
0: বলতে?
1: আপনার বয়সটা বলবেন,
0: আমার বয়স হচ্ছে 34।
1: আপনার বাসাটা কি মানে একা শুন নাকি আপনি?
0: আমার বাসা তো গ্রামের বাড়ি, আমার
1: হ্যাঁ, মানে আপনি একা ঘুমান না আরো কেউ ঘুমায়?
0: একা একা একা
1: একা ঘুমান।
0: একা
1: আপনার বিছানাটা ডেইলি চেঞ্জ করা হয় কাপড়টা?
0: ডেলি চেঞ্জ করা হয় বা ধোয়া টোয়া হয় আর কি।
1: আমার মোস্ট লাইকলি মনে হচ্ছে এটা অ্যালার্জির ইস্যু, কারণ
0: অ্যালার্জি
1: দিনের
0: না
1: বেলা আপনি তো বিছানা যান না,
0: না
1: আপনি
0: না
1: দিনের বেলা বাইরে থাকেন, বিছানাতেই প্রবলেম আছে। আপনি
0: হুম
1: বিছানার কাপড়টাকে আপনি গরম জল দিয়ে ধোবেন, আমরা পাই এগুলো। হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা
1: গরম জল দিয়ে ধুয়ে আপনি রোদে এটাকে দেবেন,
0: আচ্ছা আচ্ছা
1: রোদে দেবেন, ঘরে দেবেন না,
0: হুম
1: আর
0: হুম
1: ডেইলি চেঞ্জ করবেন। আর বেডশিটের নিচে আপনার যদি ডানলপ থাকে বা কোনো ইয়ে থাকে, গদি থাকে, ওইটাকে আপনি পলিথিন দিয়ে এনকেস করেন।
0: আচ্ছা আচ্ছা
1: হ্যাঁ, পলিথিন দিয়ে এটাকে কভার করে দেন, তার উপরে আপনি বিছানার কাপড়টা দিন, আর ডেইলি আপনি কাপড়টা চেঞ্জ করেন। আমার মনে হয় শোবার আগে দিলে ভালো না?
0: এটা হ্যাঁ, এটা আপনার একটা ওয়ান টাইপ অফ অ্যালার্জি, আমরা টেস্ট করে এটা ধরতে পারি। এটা এটাকে আচ্ছা
1: বলে স্কিন প্রিক টেস্ট বলি আমরা, করি করলে পরে আমরা ধরতে পারি এটা।
0: আচ্ছা,
1: তো শুনলেন আপনার? হ্যাঁ বলুন।
0: এরকম নিয়ম পালন করলে আশা করি আমি সুস্থ হয়ে যাবো, ঠিক না?
1: আপনি এটা করেন, আর নাকটা আপনি স্যালাইন, একটু স্যালাইন জল দিয়ে আপনি নাকটাকে আপনি ডেইলি সকালে একবার, বিকালে একবার, ঘুমানোর আগে একবার আপনি যদি নাকটা ওয়াশ করেন, তাহলেও আপনার প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে।
0: যাই
1: তো
0: হোক, আপনাকে
1: শুনলেন তো আপনার সমস্যার
0: আপনি
1: সমাধান?
0: শুনেছি আর ধন্যবাদ জানাই আপনাকে
1: ঠিক আছে,
0: ডাক্তারবাবুকে।
1: অনেক
0: আর
1: অনেক ধন্যবাদ।
0: আকাশবাণী শিশুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কর্তৃপক্ষ মহোদয় এই ভাবে চিন্তা নেওয়ার জন্য। বিশেষ
1: হ্যাঁ
0: করে
1: হ্যাঁ
0: আমাদের বৃত্তকার যারা শিকারা রয়েছে, সত্যি আমরা অনেক মানে আমাদের অনেক উপকার হচ্ছে। বা তাই সবাইকে নমস্কার জানাই,
1: অনেক অনেক
0: অন্তরাত্মা
1: ধন্যবাদ আপনাকেও। নমস্কার। ঠিক আছে,
0: সবাই।
1: নমস্কার। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের অনুষ্ঠানের রেকর্ডিং পর্ব আপনারা শুনতে পাবেন আগামী বুধবার রাত 9:30। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি মানে জিজ্ঞেস করবো, আগে থেকেই ভাবছিলাম, টনসিল যেটা হয় আমাদের, সেটা মানে অনেকে বলে যে অপারেশন করার পর গলার মানে সেই মিষ্টতাটা চলে যায়, সেটা কি ঠিক?
0: টনসিল অপারেশনের কথা তখনই উঠবে যখন এটা ক্রনিক হয়ে যায়, মানে ক্রনিক
1: আচ্ছা,
0: মানে রিকারেন্ট, মানে বারবার হচ্ছে,
1: বারবার
0: বারবার হচ্ছে।
1: ইনফেকশন যেটা হয়,
0: একটা বছরে ধরো 5 বার হয়ে গেল
1: হুম হুম
0: অ্যাকিউট ইনফেকশন, বারবার গলা ব্যথা হচ্ছে, টনসিলটা ফুলে যাচ্ছে,
1: হুম হুম হুম
0: ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, তাতে একটা এএসও টাইটার বলে একটা জিনিস আছে, এটা যদি হাই থাকে
1: আচ্ছা,
0: হ্যাঁ, তখনও কিন্তু এইসব ক্ষেত্রে অপারেশন ম্যান্ডেটরি করা
1: হুম হুম
0: উচিত। আর টনসিল অপারেশন আজকাল ইট ইজ দ্য সেফেস্ট অপারেশন, ঠিক আছে?
1: আচ্ছা,
0: আর কিন্তু সুন্দরভাবে আন্ডার মাইক্রোস্কোপ যদি করা হয়,
1: হুম হুম
0: নিচের কিছু ফাইবার্স আছে, মাসল যেটা বলেছিলাম আগে,
1: আচ্ছা
0: এই মাসলটাকে কোনোভাবে ড্যামেজ করা যাবে না। যখন
1: আচ্ছা
0: এটা ড্যামেজ হবে, প্রবলেম ক্রিয়েট করবে পরে।
1: আচ্ছা আচ্ছা
0: ওই আপনার সোয়ালিং প্রবলেম হয় একটা, মানে সোয়ালো করতে প্রবলেম হয়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আমরা শেষ সময়ে পৌঁছে গেছি, কিন্তু আমাদের ফোন এসে যাচ্ছে, আমি
0: আচ্ছা,
1: ফোনটা ধরে নেই। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ
2: হ্যাঁ
1: বলুন
2: হ্যাঁ,
1: বলুন।
2: নমস্কার নমস্কার,
1: নমস্কার,
2: আমি বিপ্লব বলছিলাম।
1: আচ্ছা কোথা থেকে বলছেন?
2: গলায় ভীষণ অসুবিধা হয়, ডাক্তারবাবু আছেন জেনেছি,
1: হ্যাঁ
2: ফোন
1: হ্যাঁ
2: করলাম।
1: হ্যাঁ
2: তো গলায় বিশেষ করে এই ধুলোবালির জন্য বিশেষ করে অনেক কষ্ট হতে থাকে, মানে ভিতরে কফ ফরমেশন হয় এবং গলায় ইচিং হতে থাকে, ভয়েসে অনেক প্রবলেম করে। এই জন্য ডাক্তারবাবুর পরামর্শ চাইছিলাম, এ ব্যাপারে কি করলে সেটা থেকে একটু বাঁচা যাবে।
1: ঠিক আছে, আপনি লাইনে থাকুন।
0: আপনার নাকে কোনো সমস্যা আছে?
2: নাকে, হ্যাঁ, নাকটা অনেক সময় বন্ধ বন্ধ হয়ে যায়, ধুলোবালি ঢুকে অসুবিধা হয় মাঝে মাঝে।
0: আমার মনে হয় এটা নাকের সাইনাসের প্রবলেমটা ওই পিছন দিকে যায়, হ্যাঁ, ফ্যারিংসে যায়, গিয়ে ওই ইরিটেট করে,
3: করে, মানে নাকে যদি সমস্যা থাকে, সাইনাস থেকে যেগুলি মিউকাসাগুলি মিউকাসগুলো যেগুলি বেরোবে ওইগুলো তো সামনের দিকে আসছে না, কারণ নাকটা সামনের দিকে বন্ধ, পিছন দিকে যায় গিয়ে ওই ফ্যারিংস গলাতে, যেটা আমরা ফ্যারিঞ্জিয়াল ওয়ালটাকে ইরিটেট করে।

0: ইচিং হবে, ইরিটেশন হবে, ডিসকমফোর্ট থাকবে, আপনার ব্যথাও হবে মধ্যে মধ্যে। তো একবার নাকটা একবার দেখিয়ে নিলে আমার মনে হয় বেটার হবে।
1: এছাড়া
0: আর ঘরে, হ্যাঁ ঘরে ঘরে উপকরণটা আমি বলে দিচ্ছি, আপনি নাকটা স্যালাইন ওয়াটার দিয়ে যদি নাকটা একটু ওয়াশ করেন, তাতেও আপনি অনেকটা রিলিফ পাবেন। আর গলাটাকেও যদি আপনি গরম জলের মধ্যে একটু লবণ, এক চিমটি লবণ দিয়ে যদি আপনি গার্গল করেন দিনে 3 বার, তাতেও আপনি অনেকটা উপকরণ পাবেন। ধুলাটা ঢুকে, ডাস্টটা ঢুকে, তখনই প্রবলেমটা হয়।
1: আচ্ছা
0: দেখিয়ে নেবে। হ্যাঁ
2: ঠিক আছে, নমস্কার আপনাকে, অনেক ধন্যবাদ। তো উনি যেটা বললেন সেই সূত্র ধরেই আমি বলছি, যেটা আমিও দেখি, মানে কথা বলতে বলতে গলাটা হঠাৎ করে ধরে যায়, তারপর গলাটাকে একটু পরিষ্কার করার পর আবার যেমন কথা আমরা বলি আর কি। তো সেক্ষেত্রে এটা এটা কেন হয়?
0: এটা লুব্রিকেশনের অভাব, কনস্ট্যান্ট কথা বলতে বলতে ওইটা ড্রাই হয়ে যায়। হ্যাঁ ড্রাই হয়ে গেলে তখন এই প্রবলেমটা করবে, তার মধ্যে মধ্যে এই জন্য জলটা
2: খেতে হয়। আচ্ছা আচ্ছা, শুধু জল খেলেই মানে এটা সমস্যার সমাধান হয়ে যায় না, বা মোটামুটি ভেজা থাকবে?
0: ভেজা থাকতে লাগে।
2: আচ্ছা আচ্ছা, শ্রোতাদের জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের রেকর্ডিং আপনারা শুনতে পাবেন আগামী বুধবার রাত 9:30। তো ডাক্তারবাবু, আমরা তো শেষ পর্যায়ে এসে গেছি অনুষ্ঠানের, আমাদের মানে শেষের সময় আমি আবারও কিছু প্রশ্ন রাখছি আপনার কাছে, যে আপনি যদিও বলেছেন কথাগুলো, তবু আমি আরেকবার মানে বুঝতে চাইছি যে গলাটা যদি ধরে যায়, মানে বসে যায় একদম, অনেক সময় দেখা যায় সর্দি কাশি হলেই, কারো কারো আমি দেখেছি সর্দি হলো, কাশি মানে সর্দি হওয়ার সাথে সাথেই গলাটা বসা শুরু হয়ে গেল, সেটা অনেক দিন যাবে কমে না, তো সেক্ষেত্রে মানে কি ডাক্তারই দেখাতে হবে না ঘরে ঘরোয়া কোনো উপায়ে সেটাকে ঠিক করা যায়, বা ভাপ অনেক হয় স্টিম যেটা আমরা নিই
0: সেটা বলছি? এইবার এই গলা বসে যাওয়া যদি আমরা পেশেন্ট পাই, আমরা ফার্স্টে জিজ্ঞেস করি কোনো জ্বর সর্দি কাশি হয়েছিল নাকি ইমিডিয়েটলি, ধরো 2-3 দিন আগে।
2: আচ্ছা,
0: তখন এটা আমরা বলি যে এটা ভাইরাল ইনফেকশন থেকে হয়েছে। ভাইরাল ইনফেকশন কমন কোল্ড যেটা বলি, কমন কোল্ড, এটার থেকে হলে পরে আপনার সিম্পল 2-1টা ওষুধ দিয়ে এটা ঠিক হয়ে যায়।
2: আচ্ছা,
0: নাম্বার 2, যদি এই গোলাপ বসে গেছে এইবার 3-4 সপ্তাহ হয়ে গেছে, তখন অ্যাটলিস্ট একবার ENT ডাক্তারকে দেখিয়ে আপনি দেখিয়ে নেবেন যে গলার ভোকাল কর্ডে কোনো প্রবলেম হয়েছে কি।
2: আচ্ছা আচ্ছা,
0: না আমরা যদি বসে থাকি যে না আমরা খালি মেডিসিন খাচ্ছি মেডিসিন খাচ্ছি, তখন কিন্তু ওই ছোট জিনিসটাই বড় হয়, অনেক সময় ক্যান্সার হয়ে যেতে পারে।
2: আচ্ছা আচ্ছা,
0: এই জন্যে আমরা এটা একটা ডিকটাম আছে, মানে 3 সপ্তাহের বেশি আমরা ওয়েট করতে পারবো না। 3 সপ্তাহ হয়ে গেছে মানে আপনাকে ডাক্তার দেখাতেই হবে।
2: আচ্ছা, আরও একটা জিনিস খুব বেশি দেখা যায়, কখনো কখনো খেতে খেতে ধরুন গলার মধ্যে একটা বাধা চাপ সৃষ্টি হয়, যেটা অনেক ক্ষেত্রে ক্যান্সার মানে অনেক সময় ডিটেক্ট করা হয়, পরে দেখা গেলে দেখা যায় ক্যান্সার হয়েছে। তো এটা কি শুধুমাত্র ক্যান্সার হলেই এরকম হয়, না যে কোনো সময় গলার মধ্যে একটা বন্ধ বন্ধ ভাব খেতে গেলে যেন গলায় লাগছে সেরকম হয়?
0: এটা আপনার থাইরয়েড যদি এনলার্জ থাকে, থাইরয়েড গ্ল্যান্ড, তখন ওইটা চাপ দিতে পারে বাইরের দিক থেকে। আবার যদি আমার যদি গ্যাস থাকে, প্রচন্ড গ্যাস থাকে পেটে, আর গ্যাসটা যদি আপনার অ্যাসিডটা যদি উপর দিকে রিফ্লাক্স হয়ে আসে, তখনও কিন্তু এক্ষেত্রে মানে এটাকে বলে LPR, ল্যারিঙ্গোফেরিঞ্জিয়াল রিফ্লাক্স, তখনও কিন্তু গলাতেই বান বান বান বান লাগে। আর নাম্বার 3, যেটা আপনি যেটা বলেছেন ক্যান্সার, ইসোফেগাস একটা আছে আপনার গলার থেকে নিয়ে পেট অব্দি, ওইখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, বা পাইরোফর্ম সাইনাস বলে একটা ল্যারিংসের পাশে একটা জায়গা আছে, ওইখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, তখনও আপনার এরকম বন্ধ বন্ধ লাগতে পারে, তখন এটা আপনার দেখানো উচিত ডাক্তার।
2: আচ্ছা আচ্ছা, আর অ্যালার্জি যেটা বলেছিলেন, অ্যালার্জির কারণে যখন নাক বন্ধ গলা বন্ধ মানে এগুলো হতে থাকে, তো যাদের মানে সেটা কমন একটা মানে ডিজিজ বলা যায়, মানে প্রায়ই হয়
0: অ্যালার্জি, তো এখন ওয়ার্ল্ড ওয়াইড।
2: হ্যাঁ, তো এটা কি রেগুলার অ্যান্টি অ্যালার্জিক নিতে হবে?
0: আপনার প্রিভেনশন ইজ বেটার।
2: আচ্ছা, রেগুলার নিতে হয়,
0: প্রিভেনশন, আপনার মাস্ক ইউজ করো, ডাস্টে যাবে না, নাকটাকে সবসময় সকাল বিকাল করে আপনি নর্মাল।

0: নর্মাল স্যালাইন দিয়ে
1: পরিষ্কার
0: করো, আর অন অ্যান্ড অফ বেসিসে আপনি যদি যখন প্রয়োজন হবে আপনি ওই নাকে স্প্রে আর অ্যান্টি হিস্টামিনিকটা নেবেন।
1: মানে গার্গল করা যায় নাকি?
0: গার্গল করতে পারবেন,
1: গার্গল করলে কোনো অসুবিধা না। আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ আমি জাস্ট বলবো যে লবণ গরম জল দিয়ে করতে পারেন।
1: আচ্ছা,
0: কোভিডিন আয়োডিন গার্গল আছে, যদি সিভিয়ার থাকে ইনফেকশন হয়ে গেছে তখন আমরা দেই আর কি কোভিডিন আয়োডিন গার্গল, আদারওয়াইজ ক্লোরহেক্সিডিন গার্গল পাওয়া যায় ভালো। তো ক্লোরহেক্সিডিনটা মানে মাইল্ড থাকে, আর একটু বেশি ইয়ে থাকলে তখন আমরা কোভিডিন আয়োডিন গার্গলটা দিই।
1: আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি যে বর্ষাকাল বা শীতকালেই খুব বেশি মানে এই ধরনের মানে এই গলা বন্ধ নাক বন্ধ গুলো দেখা যায়,
0: কারণ এই টাইমে কি হয় গরমের সিজনে তখন খুব ড্রাই থাকে।
1: আচ্ছা,
0: হ্যাঁ খুব ড্রাই অ্যাটমসফিয়ার থাকে, নাকের ভিতরে যেটা লেয়ারটা থাকে এটা শুকিয়ে যায়, তখন গিয়ে এই প্রবলেমটা নাকের সমস্যা গলার সমস্যাটা সাইনাসের প্রবলেমটা বেড়ে যায়। আবার এটা আমরা শীতকালেও পাই জিনিসটা, হ্যাঁ তখন মানে হিউমিডিটিটা কমে যায়, তখন নাকটা মানে ফিল্টার যেটা বাতাসটা আপনার নেই এটাতে হিউমিডিফাইড এয়ারটা থাকে না, তখন এই প্রবলেমটা হয়। আর ভাইরাল ইনফেকশনটাও অনেক বাড়ে এই এই সিজনে, তখন এই ভাইরাল ইনফেকশন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা ভাইরাল থেকে ভাইরাসটা ঢুকলো, ঢুকার পরে ভাইরাল ইনফেকশনটা হলো, তারপরে গিয়ে লেটার অন এটা আস্তে আস্তে ব্যাকটেরিয়াল ইনফেকশনের টার্ন আউট হয়ে যায়, তখন আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল দিতে লাগে।
1: আচ্ছা আচ্ছা, তো এমনিতে মানে নিয়মিত গরম জল দিয়ে স্নান করা এগুলো কি দরকার আছে, স্নান করা গরম জল খাওয়া?
0: আমি তো 24 আওয়ার্স মানে 24 মাস গরম জল দিয়ে স্নান করি।
1: আচ্ছা আচ্ছা,
0: এতে মানে আমার মানে সাইনাসের প্রবলেমটা অনেক কমেছে, আমার হেডেক ছিল ওইটাও কমেছে, তো এইসব আর কি, ঠান্ডা লাগানো ঠিক নয় মাথায়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা তো মানে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এসে গেছি, আমাদের সময় ফুরিয়ে এসেছে, তো ডাক্তারবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা ফোন আমরা নিয়ে নিচ্ছি ঝটপট, হ্যালো, একটু ঝটপট আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, ডাক্তারবাবু আমাদের সময় ফুরিয়ে এসেছে আর এক মিনিটের মধ্যেই কথা বলতে হবে। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: আমি কালাইন এলাকা থেকে বলছিলাম।
1: বলুন আপনার কি সমস্যা?
2: আমি ডাক্তার গেছি।
0: আপনাকে আমি এইভাবে বলবো যে এরকম আপনার প্রেশার কোনোদিনও ভালো হয় না, ডায়াবেটিসও ভালো হয় না, এটাকে আপনার
2: এটাকে
0: হ্যাঁ আপনার একটা গাড়ি আছে এটাকে সার্ভিসিং করতে লাগবে, ওই রকমই গলাটাকেও সার্ভিসিং করতে লাগবে ডেইলি আপনার। হ্যাঁ সিম্পল কথা, আপনার এটাকে গার্গল করে করে ঠিক করে রাখতে লাগবে।
1: ডাক্তারবাবু আগেই বলে দিয়েছেন এ সম্বন্ধে, আপনারা শুনতে পাবেন আগামী বুধবার রাত 9:30 আপনারা শুনবেন এই অনুষ্ঠানের রেকর্ডিং পর্বটা। ডাক্তারবাবু অনেক অনেক ধন্যবাদ আপনি এসেছেন, এবং আগামীতেও আমরা চাইবো যে আপনি এসে আপনাদের আপনার মূল্যবান কথাগুলো আমাদেরকে বলবেন। তো শ্রোতা বন্ধুরা আমরা এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে আপনাদের সাথে আগামীতে। আগামী দিন ডাক্তারের দরবারে উপস্থিত থাকবেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা তখন জিজ্ঞেস করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ডাক্তারের দরবারে, এতে অংশগ্রহণ করেছেন বিশেষজ্ঞ ডাক্তার কৃপানাথ, উপস্থাপনায় ছিলেন সুমিতা ভট্টাচার্য, সম্পাদনা অভিজিৎ নাথ, প্রযোজনা হিমাদ্রি চক্রবর্তী, আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি, আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55 স্টুডিওর ঘড়িতে।